কোনো অভাব অভিযোগের কথা জানতে পারলেন না। তারপর তিনি রামনাথ তর্ক সিদ্ধান্তের স্ত্রীর কাছে গেলেন, বললেন, আপনার যদি কোনো অভাব অসুবিধে থাকে তবে বলুন, আমি আমার সাধ্যমতো তা দূর করবার চেষ্টা করব। তার স্ত্রী বললেন, আমার কোনো অভাব নেই বাবা, আমার পরবার কাপড় আছে, ঘরে চাল আছে, আর বাড়ির সামনে ওই তেঁতুল গাছ আছে, আর কিছুর কি দরকার থাকতে পারে বলো। আর তাছাড়া সবচেয়ে বড় কথা, আমার হাতের নোয়া আর এই লাল সুতো যতক্ষণ আছে ততক্ষণ কোনো অভাব থাকবে না। রাজা শিবচন্দ্র হার মেনে ব্রাহ্মণীর কাছ থেকে ফিরে এলেন। অনেক সংকোচের সঙ্গে তিনি তর্ক সিদ্ধান্ত মহাশয়কে বললেন, আমি একটি বিশেষ অনুরোধ করতে চাই, বলুন। আমি আপনার কাছে একটা নিবেদন রাখি, আপনি আমার রাজসভার পণ্ডিতের আসন গ্রহণ করুন। আপনার মতো পণ্ডিত ব্যক্তি আমার রাজসভায় থাকলে, রাজার কথা শেষ হল না, তার আগেই তর্ক সিদ্ধান্ত মহাশয় বলে উঠলেন, এ আপনি কি বলছেন, আমি অধ্যাপক, ছাত্রদের শিক্ষা দেওয়া এবং নিজের জ্ঞানের সাধনা, এটাই আমার ব্রত এবং কাজ। রাজসভার জন্য পণ্ডিত ব্যক্তি আপনি অনেক পাবেন, না আপনি দ্বিতীয়বার এ অনুরোধ আর করবেন না আমাকে মহারাজ। রাজা শিবচন্দ্র বিষয় বাসনা শূন্য আদর্শ শিক্ষক রামনাথ তর্ক সিদ্ধান্তের কথা শুনে লজ্জিত হয়ে ফিরে চললেন রাজভবনে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: গানটি শুনছিলাম অমর পালের কণ্ঠে, আর ঘড়ি বলছে গল্প অনেকটা আরও আছে, কিন্তু অল্প একটুখানি হয়তো বলতে পারবো। ঠিক আছে, যতক্ষণ বলা যায় জানতে থাকি। অষ্টাদশ শতাব্দীতে ধাত্রী গ্রামে গুরু ভট্টাচার্য বংশে রামনাথ তর্ক সিদ্ধান্তের জন্ম। বাবা অভয়রাম তর্কভূষণ। পড়াশোনার প্রবল ইচ্ছে থাকলেও সমস্ত বাধা যে অতিক্রম করা যায় তার প্রমাণ রামনাথ তর্ক সিদ্ধান্ত রেখে গিয়েছেন। দারিদ্র্যে চরম অবস্থা, ভালো করে খেতে পান না, পরনে শতচ্ছিন্ন কাপড়, এত কষ্টের মধ্যেও তিনি পড়াশোনাটা করে গিয়েছেন। অসাধারণ প্রতিভা ছিল তার। অতি কঠিন বিষয়ও তিনি অল্প সময়ের মধ্যে সহজেই শিখে নিতে পারতেন। আর সে যুগে সর্বশ্রেষ্ঠ নৈয়ায়িক রামনারায়ণ তর্ক পঞ্চাননের কাছে তার বিদ্যা শিক্ষা শুরু হল। তার তীক্ষ্ণ বুদ্ধি, অসাধারণ স্মৃতিশক্তি আর শেখার প্রবল আগ্রহ দেখে পণ্ডিত রামনারায়ণ তর্ক পঞ্চানন খুব যত্ন করে তাকে শিক্ষা দিতে লাগলেন। কিছুদিনের মধ্যেই অন্যান্য শাস্ত্র ছাড়াও ন্যায়শাস্ত্রে অগাধ পাণ্ডিত্য অর্জন করলেন। ন্যায়শাস্ত্রে তার জ্ঞানের গভীরতার জন্য তিনি উপাধি পেলেন তর্ক সিদ্ধান্ত। শোনা যায় একবার নাকি একজন দিগ্বিজয়ী পণ্ডিত কলকাতায় রাজা নবকৃষ্ণের বাড়িতে এসেছিলেন। এক বিচার সভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় ত্রিবেণীর জগন্নাথ তর্ক পঞ্চানন, নবদ্বীপের শিবনাথ বাচস্পতি প্রভৃতি অনেক পণ্ডিত ব্যক্তিরা এলেন। সেই দিগ্বিজয়ী পণ্ডিত যেসব প্রশ্ন করতে আরম্ভ করেন তার সঠিক উত্তর কেউ ঠিক দিতে পারছিলেন না। তখন রামনাথ তর্ক সিদ্ধান্ত বা বুনো রামনাথ সেই দিগ্বিজয়ী পণ্ডিতের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেন এবং তর্কযুদ্ধে তাকে পরাস্ত করেন। সেদিন এই জ্ঞান তপস্বী নবদ্বীপ তথা সারা বাংলার গৌরব রক্ষা করেছিলেন। তখনকার দিনে প্রায় সব পণ্ডিতরাই চতুষ্পাঠী চালানোর জন্য রাজা বা জমিদারদের কাছ থেকে বৃত্তি নিতেন, কিন্তু রামনাথ তর্ক সিদ্ধান্ত কখনো কারোর কাছ থেকে কোনো দান গ্রহণ করেননি। অর্থের অভাবের জন্য নিজের টোলের ছাত্রদের তিনি খেতে

দিতে পারতেন না এবং তার অক্ষমতার কথা তিনি ছাত্রদের স্পষ্টভাবে বলতেন। কিন্তু তার অপরিসীম জ্ঞান এবং পড়ানোর সুন্দর পদ্ধতির জন্যই দূর দূর থেকে ছাত্ররা আসত। তারা নিজেদের খাওয়া পড়ার ব্যবস্থা নিজেরাই অন্যত্র করে নিয়ে তার কাছে কেবল শিক্ষা নিত। কোনো রাজা বা জমিদারের কাছ থেকে তিনি নিজের জন্য কোনো দান নেননি, এমনকি কেউ দিতে চাইলেও তিনি তা গ্রহণ করতেন না। তবে এই রামনাথ তর্ক সিদ্ধান্ত, যিনি কিনা বুনো রামনাথ হয়েই সকলের কাছে পরিচিতি এবং প্রসিদ্ধি লাভ করলেন, তিনি ছিলেন একজন আদর্শ গুরু। আজকে এই শিক্ষক দিবসের দিনে বুনো রামনাথ অর্থাৎ রামনাথ তর্ক সিদ্ধান্ত মহাশয়কে জানাই আমাদের শ্রদ্ধাঞ্জলি। আজকের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে একটু পরেই জানবো আপনাদের মতামত হোয়াটসঅ্যাপে আর মেসেজে। চটপট করে জানিয়ে ফেলুন 9903653992 এই নম্বরে। আর এই মুহূর্তে সেই গান, চিরন্তন গান।

সুপ্রভাত, ধন্যবাদ আপনাকে। এবার জানিয়েছেন, শুভ সকাল দিদি ভাই, শুভ শিক্ষক দিবসের শুভেচ্ছা। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে লিখেছেন, শুভ সকাল, ধন্যবাদ। লিখেছেন, জন্মাষ্টমীতে কাল সারাদিন হলো পূজা, শেষ হলো নিশীথে, এমনিয়া গভীর রাতে কৃষ্ণ এসেছিলেন ধরাতে। তারপর লিখেছেন, চিরন্তনীর গান ও গল্প শুনতে শুনতে আমাদের সবার প্রার্থনা হোক। জগৎপুর খানাকুল হুগলি থেকে কালীকৃষ্ণ মান্না লিখেছেন, সুপ্রভাত, ধন্যবাদ। সুপ্রভাত দিদি ভাই, আজকের গল্প খুবই ভালো লাগলো। হ্যাপি টিচার্স ডে। আকাশবাণী আমার কাছে অন্য এক শিক্ষক, যার কাছে আমি পেয়েছি অনেক মনোশিক্ষা, জীবনকে দিয়েছে আলোর দিশারি। আমার স্কুলের শিক্ষকদের পাশাপাশি আকাশবাণী আমার কাছে এক অন্যতম শিক্ষক। অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখেছেন, শুভ সকাল, অনেক ধন্যবাদ। ঠিক বলেছেন, আকাশবাণীতে কত রকমের অনুষ্ঠান, সেখানে কিন্তু মূলত একটা কথাই থাকে, জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার নানান পথ। এই প্রতিটি পথের দিশা দেখায় আকাশবাণী। এরপরে লিখছেন, সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদি ভাই, তপতিদি হিন্দ মোটর থেকে শুনছি শনিবারের চিরন্তনী। গল্প গান খুব ভালো লাগছে, সবাইকে জানাই প্রভাতী শুভেচ্ছা। আপনাকেও জানালাম প্রভাতী শুভেচ্ছা। শ্রবণ সাথী ইন্দ্রাণী, আপনার সুপ্রভাতের বদলে শুভ সন্ধ্যা হয়ে গিয়েছে, ভোরের আলোর মতোই চিরন্তনী লাগছে ভালো। শ্রবণ সুখী খুশি করে সুন্দর গান গল্পগুলো, শ্রবণ সুখী খুশি করে সুন্দর গান গল্পগুলো। সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে লিখেছেন, সুপ্রভাত। এবার কি লিখছেন, আচ্ছা না, অনেক কিছু লিখেছেন, বিশাল একটি লেখা লিখেছেন, আমি না আপনার নামটা পেলাম না। যাই হোক, ঘড়িতে 5:48, একটু চটপট করে পড়ি, কারণ অনেকে লিখেছেন। গুড মর্নিং ইন্দ্রানিধি, আজ চিরন্তনীতে শিক্ষক দিবসে শুনছি আদর্শ শিক্ষকের গল্প, গান গল্প অতুলনীয়। মোহাম্মদ আকবর মোল্লা ভুসওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে লিখেছেন, গুড মর্নিং আপনাকেও। আজ শিক্ষক দিবস, চিরন্তনীর আসরে সুধাকণ্ঠী ইন্দ্রাণী বুনো রামনাথের রামনাথ তর্ক সিদ্ধান্তের জীবনের গল্প শুনতে পাওয়া এক অসাধারণ প্রাপ্তি। শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই বিদ্যুৎ রায় নিউটাউন পাড়া জলপাইগুড়ি থেকে লিখছেন, আপনাকেও জানাই সুপ্রভাত। এবার লিখছেন, সুপ্রভাত চিরন্তনী ও ইন্দ্রাণীদি, আজ গল্প গান খুব ভালো লাগলো, সকল শিক্ষাগুরুতে জানাই আন্তরিক প্রণাম। লেখাপড়ার জগতের বাইরেও আমার অনেক শিক্ষক আছেন, তাদের যারাই জানাই করজোড়ে প্রণাম। আকাশবাণীও আমার এগিয়ে যাওয়ার শিক্ষক। সুন্দর উপস্থাপনা ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে, সুপ্রভাত আপনাকে। আজ তো বিশেষ দিন, একদিকে শিক্ষক দিবস, আরেকদিকে ভগবান শ্রীকৃষ্ণের নন্দ উৎসব। ধন্য হলাম রামনাথ তর্কলঙ্কারের গল্প শুনে দিদি ভাই, আমাদের গ্রামে শ্রীকৃষ্ণের নন্দ উৎসব। এরপরে আপনি অনেক কিছু, আচ্ছা আপনাদের ভাষায় অনেকটা লিখেছেন না, বাঁশ কাঁদো, দোদলং কাঁদো, বকদর কাঁদো, পেঙ্গা কাঁদো, হাড়ি ভাঙা কাঁদো ইত্যাদি নানান রকম কাদা খেলা হয়। জানিয়েছেন, দণ্ডবত নমস্কার করেছেন প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং। সুপ্রভাত আপনাকে, অনেক ধন্যবাদ। এবার কি লিখছেন, সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, চিরন্তনীর অমোঘ গুণে বাড়ি ঝড়ে তৃষিত প্রাণে, আজ শিক্ষক দিবসে বুনো রামনাথকে নিয়ে কথায় ও গানে অজানা স্মৃতির অমন্থনে আমাদের প্রিয় ইন্দ্রাণী দিদি ভাইয়ের অমৃত প্রয়াসকে তারিফ না করলেই নয়। হ্যাপি টিচার্স ডে, একদম আপনার সঙ্গে তাল মিলিয়ে আমিও বললাম। সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ সুপ্রভাত। এবার কি লিখছেন, সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, শনিবারের চিরন্তনী, আজকে শিক্ষক দিবসের দিনে বুনো রামনাথের আদর্শ কথা ও সাথে সুন্দর সুন্দর গান শুনলাম, ভীষণ ভালো লাগলো। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে, আমাদের নিয়মিত শ্রোতা যারা, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সঙ্গে থাকেন প্রতি শুক্র শনি রবি, তাই আমাদের চিরন্তনী সার্থক ও সফল। সুপ্রভাত মিষ্টি দিদিমণি, শুভ শিক্ষক দিবসের শুভেচ্ছা। অসাধারণ অপূর্ব উপস্থাপনায় গল্প শুনলাম মানুষ গড়ার কারিগরদের। আজ এই শুভদিনে সকল শিক্ষক ও শিক্ষিকাদের রাতুল চরণে জানাই শতকোটি প্রণাম। শিপ্রা সাঁত।

অনেক ধন্যবাদ আপনাকে, সুপ্রভাত। এবার লিখছেন কমলেন্দু দাস, বাগাযতীন পার্ক, শিলিগুড়ি থেকে। সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই, শিক্ষক দিবসে সকল শিক্ষককে জানাই সশ্রদ্ধ প্রণাম। অনেক ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ জানাই। শুভ সকাল ইন্দ্রাণী দিদিভাই, গানে গল্পে শিক্ষামূলক অনুষ্ঠান চিরন্তনী জমে গিয়েছে। আচ্ছা জমে গিয়েছে, একজন লেখেন, হ্যাঁ কে দেখি, রামনা তর্ক সিদ্ধান্তকে প্রণাম জানাই। শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই দিদিভাই, ভালো থাকবেন। সোমেন যাদবপুর থেকে লিখেছেন, শুভ সকাল। এরপর লিখছেন ডিপি চ্যাটার্জি, বাঁকুড়া থেকে। শিক্ষা বাগানের মজুর হয়ে জেনেটিক তেঁতুল পাতার কথা যেন বিস্মৃত না হই, গুরু ব্রহ্মা। বাহ, খুব সুন্দর বললেন কথাটা, ধন্যবাদ, সুপ্রভাত। এবার লিখছেন ভোরের সাথে চিরন্তনী, শুভ সকাল দিদি ইন্দ্রাণী। প্রতি পর্বের মতো আজও শিক্ষক দিবসের ভোরে তোমার অনুষ্ঠান শুনছি, তবে আজ ছাতা মাথায় মন্ডেশ্বরী নদীর তীরে বন্যার জল কীভাবে তারই তীরে শাকসবজি ক্ষেত ডুবিয়ে দিচ্ছে তা দেখতে দেখতে মোবাইলে কান পেতে হাঁটতে হাঁটতে দেখছি। অভিজিৎ মণ্ডল শশাপোতা খানাকুল হুগলি থেকে লিখছেন, সেই আপনার কথায় বন্যার জল ভাসিয়ে দিচ্ছে। আমরা আসলে আমাদের লাভ ক্ষতি দিয়েই তো সব কিছু বিচার করি, হয়তো ওই জল আর চারপাশের ওই শাকসবজি পরস্পরে কানাকানি করছে, আমরা ভাবছি আমাদের লস বা ক্ষতির কথা। যাই হোক, আপনাকে ধন্যবাদ জানাই লেখার জন্য। এবার লিখছেন, শুনছি ইন্দ্রাণী দিদিভাইয়ের মনোমুগ্ধকর কাহিনী, শিক্ষক জাতির মেরুদণ্ড, আকাশবাণী সবার শিক্ষক, তাই তো আজও আমাদের প্রাণের উৎস। বিমল কুমার প্রধান, বিষ্ণু কমলা কুঞ্জ, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, শুভ সকাল আপনাকেও। অরিজিৎ দাস অধিকারী, সেঞ্জ্যোতি বিবেকনগর, তেমাথানি সবং, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, শিক্ষক দিবস আজ শনিবারের ভোরে, অপূর্ব সেই কথন চিরন্তনীর দোরে। শিক্ষাদানের কথনে অতীত আসছে মনে, অনেক ঋদ্ধ হচ্ছি সুধাকণ্ঠীর স্বনে। শিক্ষকদের জানাই প্রণাম, বন্দে মাতরম, আকাশবাণী মহাশিক্ষক, নিয় প্রাণের ওম। শিক্ষক দিবসের মর্যাদা মোরা রাখব, অন্যায় ও অবিচার রুখতে প্রহরী হয়ে থাকব। বন্ধু তুমি নবনব ভাবনার দিয়ে দিশা, ঘোজাও তুমি আমাদের সকল অমানিসা। শিক্ষক হন আলোর দিশা, নন্দ উৎসব আজ, ভীষণ ভালো লাগে চিরন্তনী সাজ। বাহ, ধন্যবাদ, সুপ্রভাত আপনাকে। সুপ্রভাত দিদিভাই, আজ শিক্ষক দিবসের প্রাক্কালে রামনাথ তর্কালঙ্কারের অনেক নতুন তথ্য জানলাম। দিলীপ কুমার রামনগরী পাটনা থেকে লিখেছেন, আজকে সম্ভবত আপনাকে আমি প্রথমবার পেলাম, অনেক ধন্যবাদ। প্রত্যেক শুক্র শনি রবি চিরন্তনীর সঙ্গে থাকবেন আর আপনার মূল্যবান মতামত জানাবেন নিয়মিত, কেমন? এবার হ্যাঁ, 5:54 আর 2 মিনিট হাতে সময় আছে, একটুখানি দেখে নি কে লিখছেন। অসাধারণ গল্প শুনলাম সত্যব্রতর, না এখানে কে লিখেছেন, ও আচ্ছা, টিচার্স ডেকে ডেতে একজন আদর্শ শিক্ষকের জীবন কাহিনী, খুব ভালো লাগলো। মোম দেবনাথ হরিদেবপুর থেকে লিখেছেন, নতুন বন্ধু ওয়েলকাম, প্রত্যেক দিন সঙ্গে থাকবেন, কেমন? আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র জানাচ্ছেন, শুভ সকাল, মন দিয়ে কবিতা গান আর গল্প শুনছি, ভীষণ ভালো লাগলো। আজ মাদার টেরেসার প্রয়াণ দিবসেও টিচার্স ডে, নতমস্তকে অন্তরের প্রণাম জানিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। এবার লিখছেন, ভৈরবী আজ উঠল বেজে অগ্নিবীণার তারে, ভোরের পাখি উঠল গিয়ে হৃদয়ে পারাপারে, দুচোখ আজ জেগে আছে নিদ্রিত হৃদয়ে, তবু হৃদয়ের আজ হোক জাগরণ, ভয় পেও না কভু। লিখেছেন পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে, ধন্যবাদ। আর তারপরে কি লিখছেন, গুড মর্নিং ইন্দ্রাণীদি, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ টিচার্স ডে বাই ইউর সুইট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসনা থেকে লিখেছেন, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মোটামুটিভাবে মনে হচ্ছে সবার লেখাই পড়ে ফেলেছি, কেননা এবার চলে যাওয়ার পালা। যেতে যেতে সকলের প্রিয় চিরন্তনী, শনিবারে চিরন্তনী সকল গুরুদের জানাই প্রণাম, শিবশঙ্কর সাঁত পুয়াগড় হরিপুর থেকে লিখেছেন, শুভ সকাল আপনাকেও। শিক্ষক আমাদের সকলেই, সবার আমি ছাত্রী সুন্দর করে বলে গিয়েছেন সে কথা কবি সুনির্মল বসু। আগামীকাল আপনাদের সঙ্গে থাকবেন উজ্জ্বল ভট্টাচার্য চিরন্তনীতে, আর একটু পরে ভোরাইও নমস্কার কলকাতা নিয়ে আমার পরে আপনাদের কাছে আসবেন সমক। আমি ইন্দ্রাণী আজকের মতো বিদায় নিলাম, সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।

রাখবেন আর পালন করবেন শিক্ষক দিবস, আজ নয় কেবল প্রতিদিন। নমস্কার জানাই, বিদায় নিলাম, আমি ইন্দ্রাণী ভট্টাচার্য।

0: মেজবানি এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড। প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ড।

প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM।

সুপ্রভাত, শুভ সকাল। আপনার টিউন করেছেন 100.1 FM গোল্ড কলকাতা, সঙ্গে রয়েছি আমি অম্বিকা নিয়ে আজকের প্রভাত বীণা। স্টুডিও ক্লক এখন 6:17 হয়ে 21 সেকেন্ড, থাকবো প্রভাত বীণা নিয়ে 7টা পর্যন্ত। আজ 5ই সেপ্টেম্বর 2024, আজ শিক্ষক দিবস, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মবার্ষিকী। শিক্ষক দিবস এমন একটা দিন, বহু মানুষের কথা এই এমন একটি দিনে আলাদাভাবে মনে থাকে, আলাদাভাবে মনে করিয়ে দেয় আমাদের জীবন, আমাদের সময়। প্রতিনিয়ত হয়তো আমরা তাদের হাত ধরেই হাঁটি, চলার পথ মসৃণ হোক চাই না হোক, জীবনে চলার পথে প্রতিনিয়ত যাদের কথা আমাদের মাথায় থাকে, যাদের হাত ধরে আমরা এগিয়ে যাই, তারা প্রতিটা মানুষই আমাদের জীবনে শিক্ষক হয়ে আসেন। কিন্তু আজকের এই বিশেষ দিনে তাদেরকে স্পেশালি একটি ট্রিবিউট জানানো হয় সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে। বাবা মা, বাড়িতে বয়োজ্যেষ্ঠ সকলে, আর বাবা মায়ের বাড়ির পরিবারের সকলের পরে যদি কারোর স্থান থাকে, তবে সেটা হচ্ছে শিক্ষকের, যারা আমাদের স্কুলে, কলেজে, টিউশনসে বিভিন্ন সময়, বিভিন্ন পরিস্থিতিতে, জীবনের কঠিন থেকে কঠিনতম এবং সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো দিয়ে গেছেন। আজ শিক্ষক দিবসের প্রাক্কালে প্রত্যেক শিক্ষককে জানাই শিক্ষক দিবসের প্রীতি ও শুভেচ্ছা। শিক্ষক দিবস মানেই কিন্তু স্কুল জীবনে ফেলে আসা কিছু স্মৃতি, শিক্ষক দিবস মানেই কিন্তু স্যার বা ম্যাম বা মিস, যাই বলি না কেন, বা দিদিমণি যাই বলি না কেন, মাস্টার মশাই, অনেকগুলো নামই হয়তো আমরা তাদেরকে ডাকি, তারা প্রতিটা মানুষই শিক্ষক। তারা প্রত্যেকেই আমাদের জীবনে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তারা প্রত্যেকেই আমাদের বন্ধু। স্কুল জীবনের কথা মনে আছে বলেই ভীষণভাবে ফেলে আসা কিছু স্মৃতির কথাও বারে বারে চলে আসছে মনের মধ্যে। শিক্ষক দিবসের অনেক স্মৃতির কথা যখন আমরা তাদেরকে এই 5ই সেপ্টেম্বরের দিন হয়তো চাঁদা তুলে একটা ছোট্ট গিফট দেওয়ার ব্যবস্থা করলাম, বা হয়তো ক্লাস 3 দিন আগে থেকে বন্ধ রাখার কথা বলে রাখলাম যে আমরা নিজেরা কোনো একটি সাংস্কৃতিক আয়োজন করব বলে, তার প্রচেষ্টায় একটা ছোট্ট করে রিহার্সাল হবে, বা হয়তো বললাম স্যার ম্যাম আজকে কিন্তু আপনাকে খাওয়াতেই হবে, স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান, কলেজের

কোনো প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রাম। আমরা জানতাম শিক্ষক দিবসে আমরা কিন্তু কোনো স্যার বা ম্যামের কাছ থেকে কোনো ধরনের বকুনি পাব না, আজ শুধুই মজা হবে। আর স্যারের জন্য বা ম্যামের জন্য সুন্দর একটা গিফট কিনে আনার পরিকল্পনা করতাম। শিক্ষক ও ছাত্রদের, শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মধ্যে যে এক গভীর বন্ধন, যে সম্পর্ক, তা যেন অটুট থাকে, এমনটাই আশা রাখি, প্রার্থনা করি। আজ যতই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, টেকনোলজি এগিয়ে নিয়ে যাক সমাজকে, টেকনোলজি হয়তো সলিউশন দেবে, শিক্ষক শিক্ষিকারা, টিচার্সরা সবসময় তাদের জীবনের ডিরেকশন নির্ধারণ করবেন। কোনো এআই, কোনো ইন্টারনেট, কোনো টেকনোলজি কিন্তু কখনোই সেটা থ্রেট হতে পারে না। শিক্ষক দিবস মানেই তো টিউশন হোক, স্কুল হোক, কলেজ হোক, কোনো পড়াশুনো হবে না। আর এই শিক্ষক দিবসের প্রাক্কালে আরও একটি কথা যেটা সত্যি ভীষণভাবে আজ বলতে ইচ্ছা করছে, তা হচ্ছে জীবনের কাছে আমরা শিখি, সময়ের কাছে আমরা শিখি, পরিস্থিতির কাছে আমরা শিখি। শুধুমাত্র শিক্ষক শিক্ষিকারা আমাদের শিখিয়ে যান এমনটাও তো নয়, প্রতিটি মানুষ আমাদের শেখান। একটু হলেও শিখতে পেরেছি যাদের পরশে, যাদের শিক্ষাদানের ফলে আমরা আজ যেটুকু হতে পেরেছি, তাদের প্রত্যেককে জানাই শ্রদ্ধা ও প্রণাম আজকের এই শিক্ষক দিবসে। শুধু শিক্ষকরাই শিক্ষা দেন না তো, জীবনে এমন কিছু কিছু মানুষও আসে, তারাও কিন্তু অনেক বড় শিক্ষা দিয়ে যায়। তারা তারপরও জীবনে থেকে যায়, বা তারা হয়তো আর থাকে না, কিন্তু তারা সঠিক সময়ে সঠিক শিক্ষাটি দিয়ে চলে যান। আর আজকের এই হ্যাপি টিচার্স ডের দিন, ছোট্ট থেকে বড় হওয়া, যার হাত ধরে চলতে শেখা, সেই জীবনের শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষিকা বাবা মাকেও প্রণাম। তারা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক এবং শিক্ষিকা। ছোটবেলা থেকে যখন কুঁড়ি হয়ে জন্মাই আমরা, তারপর সেই ফুল ফোটে, তাদের দীর্ঘদিনের পরিশ্রম, দীর্ঘদিনের কত খাটুনি, সব কিছু অ্যাকনলেজ করার দিন হয়তো আজই। তাই হ্যাপি টিচার্স ডে তাদেরকেও। আজকে আমরা সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন যেমন জানি, আরও একজন মানুষের কথা আমরা বলবো। তিনি অবশ্যই তার নিজ জায়গায় শ্রেষ্ঠ ছিলেন, তার থেকেও কিন্তু আমরা অনেক কিছু শিখেছি। তার কাছ থেকে যেটা সব থেকে বেশি শিখেছিলাম তা হচ্ছে মানবিকতা বোধ, মানবতা, দয়া দাক্ষিণ্য এবং চ্যারিটির মাধ্যমে, মানবতার মাধ্যমে সমাজ বদল। আজ সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন যেমন বলছি, তার কিন্তু আজ তিরোধান দিবস, তা ভুললে চলবে না। কলকাতার বুকে এমন এক 5ই সেপ্টেম্বর অবশ্যই ছিল, যেই 5ই সেপ্টেম্বরের দিন আমরা তাকে হারিয়েছিলাম। সালটি ছিল 1997। কলকাতা শহরে বিরাট এক ক্ষয়ক্ষতি হলো। মেরি টেরিজা বোজাজিও, অ্যাগনেস গঞ্জা বোজাজিও, এই ছিল তার নাম, যাকে আমরা মাদার টেরিজা নামে চিনতাম এবং তিনি পরিচিত ছিলেন সেই নামে। একজন ক্যাথলিক সন্ন্যাসিনী এবং ধর্মপ্রচারক, যিনি মানবতাকেই ধর্ম বলে মনে করে নিয়েছিলেন। যদিও তার জন্ম আলবেনিয়ার রাজ্যের স্কোপিয়েতে, তিনি কলকাতা শহরে থেকে তার যে অবদানের কথা আজ আমরা শুনব প্রভাত বিনায়, তা অত্যন্ত অনুপ্রেরণামূলক। এবং তিনি আমাদের যা যা শিখিয়ে গেছেন, সেই সমস্ত শিক্ষার দিকে আরও একবার আলোকপাত করব। 18 বয়স পর্যন্ত তিনি জন্মসূত্রে যেই শহরে কাটিয়েছিলেন, সেখান থেকে তারপর চলে আসতে হয় তাকে এদিকে। জীবনের বাকি অংশ কিন্তু তিনি ভারতেই থেকে যান, কিন্তু তিনি যা করে গিয়েছেন তার কথা অবশ্যই বলতে হয়। সেখানে দ্য মিশনারিজ অফ চ্যারিটির কথাও অবশ্যই আসে। এবং যখন তার কর্মকাণ্ডের কথা বলছি, বলে রাখা ভালো, নোবেল পিস প্রাইজ 1979 তিনি পেয়েছিলেন, ভারতরত্ন পেয়েছিলেন 1980 সালে এবং প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পেয়েছিলেন

1985 সালে। 1950 যেই সালটির কথা আমরা বলছি, কলকাতায় তিনি দ্য মিশনারিজ অফ চ্যারিটি একটি সংস্থান প্রতিষ্ঠা করেন এবং তারপর যা যা হয়েছে আমরা সব কিছু আরও একবার ফিরে তাকাব। তার প্রাথমিক জীবন, তার পরবর্তী জীবন, তার জীবন জুড়ে যা ছিল তা হচ্ছে শুধুমাত্র সেবা। যেই সেবা কর্মে তিনি সকলের মাঝে নিজেকে নিয়োজিত করেছিলেন, কিভাবে তিনি সমাজতান্ত্রিক শাসনের মধ্যে থেকেও অনেক কিছু করতে পেরেছিলেন, সক্ষম হয়েছিলেন, সেই সমস্ত কিছুর আজ আরও একবার ফিরে তাকানোর কথা আমাদের। কারণ তার থেকে আমরা যা শিখেছি তা সত্যি বলে শেষ করা যাবে না। তিনিও আমাদের একজন খুব গুরুত্বপূর্ণ শিক্ষক। এও এক অদ্ভুত সমাপতন, এমনই এক দিন, এমনই এক তারিখ তার সঙ্গে সংযুক্ত, সম্পৃক্ত। 5ই সেপ্টেম্বর আজ 2026-এ দাঁড়িয়ে, তাই তাকে নিয়ে কিছু কথা অবশ্যই, এবং তার ফাঁকে ফাঁকে অবশ্যই আমাদের জীবনে যে সকল শিক্ষক শিক্ষিকাদের ছাড়া আমাদের আজকের এই তারিখে সত্যিই হয়তো সমাজে যেভাবে আমরা জীবনযাপন করছি সেভাবে থাকা সম্ভব হতো না, তাদের প্রত্যেককে গণজোরে নমস্কার, আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই এফএম গোল্ডের পক্ষ থেকে। যে সকল শ্রোতা বন্ধুরা শুনছেন, যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, প্রত্যেককে, প্রত্যেকেই আপনারা আমাদেরকেও অনেক কিছু শিখিয়ে যান। আপনাদের সকলকে শিক্ষক দিবসের নমস্কার, প্রণাম এবং কৃতজ্ঞতা। আমরা চলে যাচ্ছি, শুরু করেছিলাম আদিতি মহসিনের একটি অপূর্ব গান দিয়ে। আজ রবীন্দ্রনাথের গান ছাড়া অন্য কোনো গানের কথা এই মুহূর্তে আমার মনের মধ্যে আসছে না। তার কারণ, রবীন্দ্রনাথও আমাদের কত কিছু শিখিয়ে গেছেন বলুন। শুধুমাত্র একজন গীতিকার, সুরকার, সুরস্রষ্টা হয়ে নয়, তিনি একজন মানব হয়ে তিনি আমাদের অনেক কিছুর পরিচয় দিয়ে গেছেন। জীবন দেবতা হিসেবে তাকে যাকে মানি, তিনিও কিন্তু একজন অনন্য শিক্ষক, যা তিনি নিরন্তরভাবে পালন করে গেছেন এবং তিনি তার সৃষ্টির মাধ্যমে তার সমস্ত শিক্ষাদান করে গেছেন। তাই রবীন্দ্রনাথের গান দিয়ে সাজিয়েছি আজকে প্রভাত বীণা। অবশ্যই তার সঙ্গে মাদার টেরিজা এবং শিক্ষক দিবস নিয়ে আরও কিছু কথা থাকবে। সকলকে তাই প্রার্থনা করব, অনুরোধ জানাবো, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আজকে প্রভাত বীণায়, অম্বিকার সঙ্গে 100.1 এফএম গোল্ড কলকাতায় 7টা পর্যন্ত। 9993 05 999 এই নাম্বারটা খোলা রইল আপনাদের জন্য। আপনারা অবশ্যই জানাতে থাকবেন আমাদের আপনাদের অনুষ্ঠান কেমন লাগছে, এবং আপনাদের যদি অন্যান্য কিছু মতামত থাকে আমাদের অনুষ্ঠানকে আরও উন্নত করার জন্য, সেটাও অবশ্যই আমাদের জানাতে পারেন ওই একই নম্বরে 9993 05 999। চলে যাচ্ছি সরাসরি পরের গানে। শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় গাইছেন পরের গান।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold, প্রভাত বিনা 100.1 FM.

একটা মানুষ শহরের বস্তিতে বস্তিতে ঘুরে বেড়াচ্ছেন, অনাথকে, আস্থা কুঁড়ে পড়ে থাকা শিশুকে কোলে তুলে পরম মমতায় আশ্রয় দিচ্ছেন, হাতটা জোর করা, একটু ঝুঁকে হেঁটে যাচ্ছেন মাদার। মানবতা সম্পর্কে ধারণাটা আমাদের এমনটা কখন হতে লাগলো, যখন আমরা মাদার টেরিজাকে দেখতে পেলাম। চ্যারিটি, প্রাতিষ্ঠানিকতা, কত কিছুর মাধ্যমেই তো উন্নয়ন হওয়া সম্ভব, কিন্তু আমরা মাদারকে দেখলাম, একটা মানুষ বাবা মা ছেড়ে, দেশ ছেড়ে, নিজের নিশ্চিন্ত জীবন ছেড়ে এই কলকাতা শহরে এসে স্বেচ্ছায় ত্যাগের জীবন বেছে নিয়েছেন, গ্রামে গঞ্জে যাচ্ছেন, সহমর্মিতা দেখাচ্ছেন, মৃত্যুপথ যাত্রীদের মানবিক মান্যতা দেওয়ার চেষ্টা করছেন। এটা দেখাও কিন্তু একটা অভিজ্ঞতা, একটা শিক্ষা। এর মধ্যেই আমাদের কতজনের তো কত চিরাচরিত ধ্যান ধারণা আছে, সেই ধ্যান ধারণা না কোথাও গিয়ে পাল্টে যায়, বদলে যায়। হয়তো সাম্প্রতিক সময়কালে কত ঘটনা ঘটছে, কত বিপ্লব, তার কত দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে সমাজে। আমরা সব কিছু ভাবনা চিন্তা করছি, ক্যাপিটালিস্ট এই সমাজ আমাদের কত মনের মধ্যে হিংসা ছড়াচ্ছে, আমাদের হিংস্র করে তুলছে। এত মানুষের হত্যা করা হচ্ছে, এত মানুষ হিংসা করছে অপরকে, কত মিথ্যা, কত অহংকার, সব কিছুর শীর্ষে রয়েছি আমরা। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারিনি। শক্তি চট্টোপাধ্যায় লিখে গেলেন, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও। অকারণ যেন নিষ্ঠুরতা বাড়ছে, তখন কিন্তু

সেই মাদারের মুখ মনে পড়ে। মাদারের প্রসঙ্গে হঠাৎ কেন বিশ্বজোড়া নিষ্ঠুরতার কথা তুললাম, তার কারণ তিনি সত্যি একজন মানবতার প্রতীক। মানবতাবাদীর কথা যিনি সবথেকে বেশি করে বলে গেছেন, সব ছাপিয়ে গিয়ে যিনি বহু কাজ করে গেছেন, করুণার এক রূপ যার মধ্যে দিয়ে আমরা দেখতে পেয়েছি, তিনি হচ্ছেন সেই মাদার টেরিজা। আজ মেমোরিজ অফ মাদার টেরিজা প্রভাত বিনায়, আজ তার তিরোধান দিবস উপলক্ষে, এবং একইভাবে আজ শিক্ষক দিবস। মাদার টেরিজা আমাদের কত কিছু শিখিয়ে গেছেন। আমরা জানি কলকাতা শহরে দারিদ্র বেশি, অত্যাচার অবিচারের মাত্রাও বেশি, সেখানে প্রান্তিক মানুষরা থাকেন যাদের জীবনযাত্রাকে ছোঁয়া যায় না, কিন্তু মাদার টেরিজা তাদেরকে ছুঁয়ে যেতে চেয়েছেন, মানুষ হিসেবে তাদের পাশে থাকতে চেয়েছেন। এমন একটি মানুষ, মাদার টেরিজার মতন এমন একজন মানুষ আলাদাভাবে শ্রদ্ধা সম্মান পাওয়ার যোগ্যতা রাখেন, তা বলা বাহুল্য। কোনো ব্যক্তিগত লাভ ক্ষতির হিসেব করেননি মাদার টেরিজা, ভাবেননি যে এই কাজ কটা নিউজ কভার করলো, কটা নিউজ চ্যানেল বা কোনো নিউজ পেপার কভার করলো কি না, কতখানি তার ফুটেজ উঠলো, কতখানি তার জন্য সমাজ বদলালো, কত মানুষের মাঝে সেই কাজের খবর পৌঁছলো। কিন্তু কাজটা তিনি করে গেছেন এবং সেই কাজের একটি আলাদা মূল্য পাওয়া গেছে। আজকাল কমিউনিটি ভেঙে যাচ্ছে, হিংসা বাড়ছে, এই যে নিষ্ঠুরতা বেড়ে যাওয়ার কথা বলছি, সেখানে কোথাও গিয়ে মনে হয় যে মাদার টেরিজা আমাদের জীবনে আলো দিয়েছেন, নীরবভাবে বিপ্লব করে গিয়েছেন, সম্পূর্ণ কর্মকাণ্ড একেবারেই হিংসা বিরোধী যা, তা তিনি করে গেছেন এবং মানুষের সঙ্গে একাত্ম হয়েছেন। এমন করে কজনই বা পারে, তাই না?

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold-এ, প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM Gold-এ।
1: মাদার টেরেসা একজন ধর্মপ্রচারক ছিলেন বটে, কিন্তু তার জীবনের ধর্ম একটাই ছিল, তা হচ্ছে মানবতা। একজন বিশ্ববিখ্যাত মানবতাবাদী, তাকে আমরা ধর্মপ্রচারকও বলছি বটে। একজন রোমান ক্যাথলিক সন্ন্যাসিনী, যিনি সারা জীবন শুধুমাত্র দরিদ্র, অসুস্থ, অসহায় মানুষদের সেবা করে গেছেন। জন্ম 26 আগস্ট 1910 সালে, বর্তমান উত্তর মেসিডোনিয়ার স্কোপ যে শহরে। আসল নাম তার অ্যাগনেস গঞ্জা বোজাজিও। এক অ্যালবেনিয়া পরিবারে জন্মগ্রহণ করেন এবং মাত্র 18 বছর বয়সে তিনি পরিবার, ঘরবাড়ি সব কিছু ছেড়ে আয়ারল্যান্ডের লোরেটো সিস্টার্স সংস্থায় যোগ দেন। তারপর 1929 সালে তিনি ভারতে আসেন, কলকাতায় আসেন এবং নান হিসেবে শিক্ষালাভ করেন। দীর্ঘ 17টা বছর কলকাতার সেন্ট মেরিজ হাই স্কুলে শিক্ষকতা করেন এবং প্রধান শিক্ষিকার দায়িত্বও পালন করেন। তারপর ধীরে ধীরে 1946 সালে অদ্ভুতভাবে ট্রেন যাত্রার সময় তিনি মানব সেবার একটি অন্তরের ডাক ভেতর থেকে অনুভব করলেন, প্রতিষ্ঠা করলেন 1985 মিশনারিজ অফ চ্যারিটি, এক সেবা সংগঠন। এবং সেই সংস্থার মাধ্যমেই তারপর তার কাজ শুরু। অনাথ শিশু, কুষ্ঠরোগী, মৃত্যু পথযাত্রী, নিঃস্ব মানুষদের সেবা শুরু করলেন। আর সেই মানব সেবায় নিয়োজিত করার অসামান্য অবদানের ফলে 1979 সালে তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। ভারত সরকারের দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারত রত্ন দেওয়া হয় 1980-তে। আজকের এই তারিখে তার প্রয়াণ দিবস, 1997 সালে আজকের তারিখে কলকাতায় মাদার টেরেসা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। আজ তাই শিক্ষক দিবসের কথায় যখন রয়েছি আমরা, শিক্ষক দিবসের এই তারিখে সকল শিক্ষকের মাঝে মাদার টেরেসাকেও আরও একবার মনে করে নেওয়া। খুব অল্প বয়সে তার পিতৃবিয়োগ হয়েছিল, তারপর তার জীবনটা একটু অন্যরকম হয়ে যায়। মায়ের কাছে তিনি মানুষ হতে শুরু করেন তার জন্মস্থানে। তার জীবনটাও ভীষণ অন্যরকম একটা পথে চলেছে। অবশ্যই তার জীবন সম্পর্কিত অনেক তথ্য আজকে আমার দেবার কথা, এবং দেব অবশ্যই 7টা পর্যন্ত। বিরাট তার কর্মকাণ্ড, বিরাট ব্যাপ্তি সেই মানুষের। হয়তো আগামী 15 মিনিটে তাকে নিয়ে সব কিছু বলা শেষ হবে না,

তবু আপনাদের সকলের মাঝে এই অনুভূতিটুকু শুধু ছড়িয়ে দিতে চাই, যে কোনো মানুষ, যে কোনো পরিস্থিতি, যে কোনো সময় আসলে আমাদের শিক্ষক। মাদার টেরিজা আমাদের যেভাবে হিউম্যানিটি, ফিলান্থ্রপি, চ্যারিটি এই শব্দগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে গেছেন, তা হয়তো আর কারোর পক্ষে সম্ভব হয়নি। একজন অন্য ধর্মের মানুষ, একজন অন্য দেশের মানুষ, অন্য এক দেশে এসে থেকে মানুষের সেবা করে গেছেন, এমন মানুষ আলোকবর্তিকা হাতে আমাদের মতো পথযাত্রীদের নিয়ে গিয়ে যাবেন, এমনটা হয়তো পাওয়াটা দুষ্কর। আমরা সকলেই সেই আলোর পথযাত্রী হব, এমনটা হলেই হয়তো অনেক দূর এগোনো যাবে বলেই মনে করছি। চলে যাচ্ছি পরের গানে। আমরা শুনছিলাম আগুনের পরশমণি অরুন্ধতী হোমচৌধুরী এবং শিবাজী চট্টোপাধ্যায়ের কণ্ঠে। এবারে যে গানটি শুনব, গাইবেন শিল্পী শ্রীকান্ত আচার্য।

মাদার টেরেসা যেমন অনেক কথা বলে গিয়েছেন যা সত্যি আমাদের মূল্যবোধকে আরও শক্তপোক্ত করতে পারে, আমাদের জীবন দর্শনের অনেক উলটপালট করে দিয়ে আমাদের ভাবনাগুলোকে আরও শিথিল করে মজবুত করতে পারে। তার জীবদ্দশায় মানব সেবা এবং প্রেমের যে বার্তা তিনি দিয়ে গেছেন তার মধ্যে থেকে কয়েকটার গভীর প্রতিফলন আমার মনের মধ্যেও ভীষণভাবে হয়, তার মধ্যে থেকে আরও কিছু আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। যে জীবন অন্যের জন্য বেঁচে নেই তা জীবন নয়, এটি তিনি বলতেন। তার মানে এই কথাটাই তিনি বোঝাতে চেয়েছিলেন যে যদি মানব কল্যাণ বা পরোপকারের মাঝে মানুষের জীবন অতিক্রম না করানো যায় সেই জীবনের কোনো সার্থকতা নেই। যদি আমরা অন্যের ভালো চাইতে পারি, অন্যের উপকার করতে পারি, অন্যকে হেল্প করতে পারি, সেই মানব কল্যাণের মধ্যে দিয়ে নিজের জীবনকে সার্থক করে নেওয়া যায়। জীবনটাকে আসলে অন্যের জন্য বাঁচতে হবে, নিজের জন্যে নয়। আমরা ভীষণ স্বার্থপর এই দুনিয়াতে, এই সমাজে আমরা ভীষণ স্বার্থপর হয় শুধুমাত্র নিজেদেরটা গোছানোর কথা ভাবি। সত্যিই তো, পরের কথা কে বা ভেবেছে। ঠিক তাই এই কথাটি গভীরভাবে এক প্রতিফলন প্রতিটা মানুষের মনে ঘটুক এমনটাই চাইব। আরও একটি কথা তিনি বলতেন ভীষণভাবে, সবচেয়ে ভয়ানক দারিদ্র হল একাকিত্ব এবং ভালোবাসাহীন হওয়ার অনুভূতি। আমরা অনেকেই একে অপরের সঙ্গে থাকি, অনেকেই একে অপরের পাশে থাকি, অফিসে যাচ্ছি, বাড়ি আসছি, বন্ধুর বাড়ি যাচ্ছি, অমুকজনের বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করছি, আড্ডা বাজি, দোকানে ঘুরছি, এদিক ওদিক সেদিক সবই তো করছি। সব কিছুর মাঝেও তো বহু মানুষ একা হয়ে থাকে, একা হয়ে পড়ে থাকে। মনে হয় যে অনেক ভিড়ে আমরা আসলে সবার সঙ্গে রয়েছি, আদৌ কি আমরা আসলে সবার সঙ্গে রয়েছি? দুটো মানুষ যখন পাশাপাশি বসে শুধুই ফোন দেখে যায়, উল্টো দিকের মানুষের সঙ্গে কথা বলার সময়টুকু পায় না, তখন সেই মানুষটা কি একা নয় সেই পরিবারের চার দেয়ালের মধ্যে? তাই শুধুমাত্র অন্ন বস্ত্র এগুলো অভাব মিটে গেলেই যে মানুষ ভীষণভাবে ভালো থাকে এমনটা নয়। প্রকৃত দারিদ্র কিন্তু তার থেকেও ভয়ঙ্কর যখন সে একা, আর আরও ভয়ঙ্কর যখন সে পাঁচটি মানুষের মধ্যে থেকেও সে একা অনুভব করছে নিজেকে। সমাজে যখন মানুষের আপনজন থাকে না, যখন সে উপেক্ষিত বোধ করে, সেটা কিন্তু সবচেয়ে কষ্টদায়ক। এই কথাটাও তিনি বলে গিয়েছিলেন যে যে মানুষের পাশে আরেকটি মানুষ নেই সে আসলে ভয়ানকভাবে দরিদ্র। সেই দারিদ্রের সেই একাকিত্বের কোনো তুলনা হয় না সেই ভালোবাসাহীন মানুষের। কি যে অনুভূতি ভেতরে থাকে সে বোঝার মতো মানুষ হয়তো পৃথিবীতে আছে বা নেই, সেই মন আমরা অনেকেই তৈরি করতে পারি না। এমন অনেক অনেক অনুপ্রেরণামূলক বাণী তিনি দিয়ে গেছেন যা হয়তো আমাদের অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেয়, আমাদের ত্যাগ স্বীকার করতে সাহায্য করে, আমাদের ভালোবাসা খুঁজে নিতে শেখায়। এমন এক দিনে, শিক্ষক দিবসের দিনে, তার কথা না বলে কি করেই বা পারি? তবে সত্যি সময় আমাদের জানান দেয় যে যে কোনো বিষয় নিয়ে করতে বসে আমাদের সময় যেহেতু বাধা থাকে, বেঁধে দেওয়া থাকে, বিস্তারিতভাবে আলোচনা করার সেই সুযোগটা কমে আসে, কারণ গানও শোনাতে হয়। আজও ঠিক তেমনই অবস্থা, যেখানে সময় আমাদের জানান দিচ্ছে যে খুব হাতে কম সময় রয়েছে এবং আমরা খুব বেশি দূর নেই 7টায় পৌঁছতে, 6:54 হয়ে গেছে অলরেডি। তবে সত্যি কথা বলতে কি, যিনি শান্তি পুরস্কার পেয়েছেন তার কথায় যদি বলি, একটা খুব পজিটিভ চিন্তা, একটা ইতিবাচক ভাবনা দিয়ে আজকের প্রভাত বিনায় মাদার টেরেসার কথা শেষ করব। তিনি বলতেন, শান্তি শুরু হয় হাসি দিয়ে। একটি সাধারণ মানুষ একটি সাধারণ হাসি হেসে যদি অন্য মানুষকে কাছের করে নিতে পারেন, তার সঙ্গে অন্য মানুষটির মনের দূরত্ব অনেকটা কমে যায় এবং পারস্পরিক কোথাও গিয়ে সেই সৌহার্দ্য, সেই শান্তি প্রতিষ্ঠা করানো সম্ভব হয়। সকলকে বলবো, একে অপরের পাশে থাকুন, ভালো থাকার চেষ্টা করুন। আমরা সত্যি ভীষণ অহংকারী কিছু কিছু ক্ষেত্রে, আমাদের জিত

গুলো সাংঘাতিক। আমাদের ভীষণভাবে ভালোবাসা মনের মধ্যে থাকলেও, সেবার মানসিকতা থাকলেও, খানিক শান্তি খোঁজার জন্যে হলেও সমাজে দুটো ভালো আমরা করতেই পারি, কারণ নির্দেশের অপেক্ষায় বসে না থেকে। বড় কোনো নেতা মন্ত্রীরা পরিবর্তন ঘটাবে সেই সময়ের অপেক্ষা না করে আমরা নিজের জায়গা থেকে দু তিনটে কিছু অন্তত ব্যক্তিগত উদ্যোগ নিয়ে মানুষের পাশে দাঁড়াতেই পারি। সেই সৎ চেষ্টাটা থাকতে হয়, সেই সৎ ইচ্ছাটা থাকতে হয়। হয়তো আমরা অনেকেই জ্ঞানপাপী, অনেক জ্ঞান দিই, কিন্তু হয়তো সেগুলো করার ক্ষেত্রে করে উঠতে পারি না। আজ সকলেরই শেখার দিন, সকলেরই জানার দিন। আজ সকালে আস্তে আস্তে স্টুডিওতে আমারও দুর্দান্ত একখানা শিক্ষা হলো, এক অভিজ্ঞতা হলো, বলবো সেটা মনের ম্যালেরিতে। আপাতত আজকে এখানে শেষ করছি, এই ইতিবাচক ভাবনা দিয়েই শেষ করছি যে সকলে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন এবং শান্তির খোঁজ করবেন ওই এক চিলতে মুখে হাসি রেখে। শেষ করছি, সকলে ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন এবং আনন্দে রাখবেন সকলকে। ফিরে আসবো 8:30 নিয়ে মনের মেলোডি। সকলকে সঙ্গে চাই 8:30 মনের মেলোডিতে। আজ সলিল চৌধুরীর তিরোধান দিবস আমরা পালন করব তার গানে গানে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

100.1 FM Gold কলকাতা শুনছেন আপনারা সকলে। স্টুডিও ক্লকে এখন 8:37:25 সঙ্গে রয়েছি আমি অম্বিকা আপনাদের সঙ্গে। আজ মনের মেলোডি জুড়ে যে ধ্রুব তারার নাম আমরা নেব, তিনি সুরের আলোর পথযাত্রী। তার জীবনের নানা অজানা দিক আজ আরও একবার চোখ রাখব এবং তিনি অবশ্যই সুরের জাদুকর। আজকের তারিখে কেন এমন একটা বিষয় নির্বাচন করেছি সেটা অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে, তাই শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে যেটা বলার সেটা হচ্ছে আজ 5th September 2026 টিচার্স ডে, অর্থাৎ শিক্ষক দিবস। যেমন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, যেমন বহু মানুষকে আমরা আজকের দিনে হারিয়েছি, এমন কিছু মানুষকে হারিয়েছি যারা তাদের নিজ নিজ জায়গায় নিজ নিজ ক্ষেত্রে বিরাট অবদান রেখে গেছে এবং সেই সমস্ত অবদান থেকে আমরা অনেক শিক্ষা পাই, অনেক শিক্ষা গ্রহণ করি। আমরা আজ সকালে মাদার টেরিজাকে নিয়ে কথা বলছিলাম। 5th September 1997 মাদার টেরিজা আমাদের ছেড়ে চলে যান। রেখে গেছিলেন অনেক কিছুই যা থেকে আমরা ওই শিক্ষা গ্রহণটি করি। আরও একজনের কথায় আসি, এই যে সুরের আলোর পথযাত্রীর কথা বলছি, তাঁরও আজ চলে যাওয়ার দিন। শুধু যাওয়া আসা, স্রোতে ভাষা, লাইফ সাইকেলের খুব ইন্টারেস্টিং পার্ট, ওই একটা কয়েনের এপিট আর ওপিট, এসেছে যখন চলে যেতে হবে, জীবন যখন এসেছে মৃত্যুও তখন অবশ্যম্ভাবী, তার থেকে কখনো দূরে পালানো যাবে না। সেখানে আমরা জন্মদিন তার পালন করেছি আকাশবাণী কেন্দ্রে, তার চলে যাওয়ার দিনটি প্রয়াণ দিবস হিসেবে মনে রেখে নয়, তার তিরোধান দিবস হিসেবে মনে রেখে নয়, তাকে আরও একটা দিন একটু স্পেশালভাবে গুরুত্ব দিয়ে ভাবতে চাই। তার অজানা দিক, তার জীবনের নানা জানা দিকগুলো আরও একবার স্মরণ করে রাখতে চাই। বাংলা গানের এক উজ্জ্বল নক্ষত্র, সুরের জাদুকর বলা চলে, আধুনিক সিনেমার গান, সঙ্গীত জগতে রাজকীয়ভাবে যিনি বিরাজ করেছেন এবং চিরস্মরণীয় হয়ে থেকে গেছেন, সেই কিংবদন্তি শিল্পীকে নিয়ে আজকের মনের মেলোডি সাজিয়েছি। এবং তার কর্মমুখর জীবন কিন্তু, একদিকে তার প্রোটেস্ট সংস, সেখানে অনেক ধরনের গান রয়েছে, অন্যদিকে প্রেমের গান রয়েছে, অন্য আরও একটা দিক যেখানে আধুনিক গানে তিনি ভীষণ পেপি কিছু নাম্বারস তৈরি করেছিলেন, সব কিছু নিয়েই কিন্তু আসলে সেই শিল্পী, সব কিছু নিয়েই সেই আলো তার জীবনে। এবং সেই আলোর এক অবিনশ্বর পথযাত্রী সলিল চৌধুরী মহাশয়। তার সুরে যেমন প্রতিবাদ ছিল, প্রতিবাদের আগুন ছিল, তেমন কিন্তু সেই প্রেমের গভীর মায়া ছিল, অভিমান ছিল, রাগ ছিল, সেই জীবনযুদ্ধের গল্পও যেমন ছিল, সময়ের স্পর্শে কীভাবে সামাজিক চেতনাকে আসলে ভীষণভাবে বিকশিত করতে হয় তাও তার জানা ছিল। একজন আর্টিস্টের ইভলিউশন কীভাবে হয় সত্যিই সলিল চৌধুরীকে দেখলে হয়তো আমরা আর খুব ভালো করে বুঝতে পারি। আমরা আজকে তার গানে গানে থাকব। 9903052 এই নাম্বারটি আপনাদের জন্য বলে রাখলাম। সলিল চৌধুরী মহাশয় আমার ভীষণ পছন্দের একজন শিল্পী, ভীষণ পছন্দ করি তার সুর করা গান। খুব আনন্দের সঙ্গে আজকে এই অনুষ্ঠানটি তাই আমি যুক্ত হতে পেরে ভালো লাগছে আমার। এমন এমন দিন আমাকে অ্যাসাইন করা হয় ডিউটি, এই যেমন আজকের দিনটি ভীষণ আনন্দ পেয়েছি আজকের অনুষ্ঠান করে। তবে হ্যাঁ, কোথাও গিয়ে মাদার টেরিজার কথা বলতে গিয়ে কিছুটা হলেও একটু মনটা খারাপ করছিল, কারণ এমন অমানবিক মানুষ, হয়তো অমায়িক মানুষ এবং মানবিকতা বোধের ঊর্ধ্বে পৌঁছে গেছেন যিনি, এমন হয়তো পাওয়া খুব দুষ্কর আজকের দিনে। আমরা সবাই সব কিছু বুঝি জানি, কিন্তু হয়তো সেই জায়গায় থেকে

আর মতো করে ভাবতে পারি না বা হতে পারি না, এটাও সত্যি, ইটস ভেরি প্র্যাকটিক্যাল ট্রুথ। যারা পেরেছেন তারা মহৎ হয়েছেন এবং তাদের জীবনেও কিছু কম প্রতিবন্ধকতা ছিল না, সেটাও আমরা দেখেছি। আজ শরীর চৌধুরীর বিষয় নিয়ে অনুষ্ঠান করব, তার কথার বলতে পারবো, দু চার কথা হবে, গল্প করব, তার কিছু গান বাজাতে পারবো এই অনুষ্ঠান জুড়ে, এটা ভেবে সত্যি ভীষণ আনন্দ বোধ করছি। যদিও তারিখটি তার তিরোধান দিবস, কিন্তু আমরা কখনোই তার প্রয়াণ সেই অর্থে উদযাপন করার কথা ভাবছি না, আমরা একেবারেই তার সৃষ্টিকর্মের কথা নিয়ে আজকের এই অনুষ্ঠান সাজিয়েছি, তার জীবনের নানা দিক তুলে ধরবো। আবারও আপনাদের সকলকে সঙ্গে থাকার অনুরোধ জানাই। 9903052992 এই নম্বরে অবশ্যই চলে আসুন, আপনারা টেক্সট মেসেজ করতে পারেন, অবশ্যই আপনাদের নাম লোকেশন কিন্তু জানাবেন, এবং যারা টেক্সট মেসেজ করতে চাইছেন না তারা হোয়াটসঅ্যাপে এসে আমাদেরকে লিখতে পারেন। 9903052992 হচ্ছে FM গোল্ডের হোয়াটসঅ্যাপ নাম্বার। এছাড়াও আমরা তো রয়েছি 100.1 FM গোল্ড কলকাতা ফেসবুক পেজ আছে আমাদের, যেখানে নিয়মিত সমস্ত আপডেটস পাবেন। আমাদের ইনস্টাগ্রাম পেজ রয়েছে, সেটাও আপনারা ফলো করে রাখতে পারেন ফর অল লেটেস্ট আপডেটস। আরও একটা যেটা, সেটা হচ্ছে কলকাতা শহর ছাড়া বাইরের মানুষরা যারা রয়েছেন বিভিন্ন প্রান্তে বসে আছেন, অনেকেই জানেন, অনেকে যারা জানেন না তাদেরকে বলে রাখি, আমাদের প্রসার ভারতী অফিশিয়াল নিউজ অন এআর একটি অ্যাপ রয়েছে। আপনারা অ্যান্ড্রয়েডের প্লে স্টোর বা অ্যাপেলের প্লে স্টোর থেকে, অ্যাপ স্টোর থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো যদি আমাদেরকে শুনতে চান তাহলে অবশ্যই নিউজ অন এআইআর, NEWS ON AIR, এই পার্টিকুলার অফিশিয়াল অ্যাপে গিয়ে, এটা প্রসার ভারতীর অফিশিয়াল অ্যাপ, এখান থেকে আকাশবাণী কেন্দ্রের সমস্ত চ্যানেল শুনতে পারবেন যে কোনো প্রান্তে বসে। অনলাইন রেডিও সেকশনে গিয়ে FM রেডিও লাইভ কলকাতা ওয়েস্ট বেঙ্গল চুজ করে FM গোল্ড বা FM রেইনবো, যেই ফ্রিকোয়েন্সি আপনারা টিউন ইন করতে চাইছেন আপনারা শুনতে পারেন আমাদেরকে। বিভিন্ন প্রান্তের মানুষ আমাদেরকে শুনে থাকেন, বিভিন্ন দেশের মানুষ আমাদেরকে এইভাবেই একদম কাছাকাছি শুনতে পান। বলে রাখলাম, আরও একবার বলে দিচ্ছি, 9903052992 এই নম্বরে অবশ্যই আপনাদের প্রতিক্রিয়া, আপনাদের ভালো লাগার কথা, আপনাদের মতামত জানতে চাইব শৈলেন চৌধুরী সম্পর্কে। আর আপাতত অনেক কথা হয়েছে, আরও প্রচুর কথা বাকি রয়েছে, অনেক আড্ডা হবে, আপনাদের মেসেজ পড়া হবে, চলে যাচ্ছি সরাসরি পরের গানটিতে। তার মাঝে মাঝে কয়েকটা কমার্শিয়াল ব্রেকও রয়েছে, দেখা যাক। আপাতত পরের গানটিতে যাচ্ছি, ভীষণ পছন্দের গান, দেখা যাক আপনাদের কেমন লাগে। শিল্পী সুবীর সেনের কণ্ঠে পরের গানটি।

একটা গানের মধ্যেই যেন আরও একখানা গান খুঁজে পাওয়া যেত, একখানা গানের মধ্যেই যেন মনে হতো আরও কত কিছু পাওয়া যাচ্ছে। শুধু সুর কথা নয়, কোথাও গিয়ে হয়তো একটা বিরাট অনুভূতির কথা রয়েছে বা কোনো অনুপ্রেরণামূলক বাণী হয়তো রয়েছে, কিন্তু রয়েছে, এবং তা আমাদের ভীষণভাবে আমাদের চেতনা জাগিয়ে তোলে। গানের মধ্যে গান কেন বলছি, তার কারণ সেই গানের মধ্যে কথা থাকবে, কথার মধ্যে সুর থাকবে, কথাগুলোর মধ্যে কিছু ভাবনাও থাকবে। এবং যেটা সুরের কথায় যদি বলি, সুরের ক্ষেত্রে প্রিলিউড ইন্টারলিউড, গান শুরু হওয়ার যে সুরটি, শুরু করার আগে যে সুরের ফ্রেম, সেটি প্রিলিউড। গানের মধ্যেখানে বা একদম মাঝখানে যদি কোনো সুর বেঁধে দেওয়া থাকে বা গানের সুর হিসেবে বাজানো হয়, সেটি ইন্টারলিউড। আর সেই প্রিলিউড ইন্টারলিউডের খেলা, অদ্ভুত একটা বৈশিষ্ট্য আছে সলিল চৌধুরীর গানে, সেটা কিন্তু আমরা সকলেই জানি। অদ্ভুত অদ্ভুত সুরের মাঝে মাঝেই উঁকি দিত অদ্ভুত এক আশ্চর্য আলো আধারির খেলা, সেখানে স্বরও রয়েছে সুরও রয়েছে। আর তাকে নিয়ে কথা বলার মতো ধৃষ্টতা আমার নেই, কিন্তু আজ সুযোগ ঘটেছে, যখন এই সুযোগটি অবশ্যই একটা সদ্ব্যবহার করার দরকার। আমি মনে করি আমাদের আজকের প্রজন্মের বহু বহু মানুষ, এই প্রজন্মের জেনজি আমাদের, আমরা যাদের বলি, তারা হয়তো এই মানুষ সম্পর্কে, এই শিল্পী সম্পর্কে খুব বেশি জ্ঞান ধারণ করেন না, তবে তাদের জানা উচিত। আর তার সম্পর্কে কথা বলতে গিয়ে কথা ফুরোনোর নয়, তার রাজনীতি, তার কবিতা, তার গানের সুর, কথা মানুষ হিসেবে সলিল চৌধুরী, যার মনের মধ্যে তীব্র বেদনা ছিল, জেদও ছিল ভালো, কোনো কিছু ভালোবাসলে তাকে ভীষণভাবে জাপটে ধরতেন। এবং শিল্পী হিসেবে আমার মনে হয় যারা ভীষণ ইমোশনাল হন, তারা কোথাও গিয়ে ভীষণ জেদিও হন। তার গান তৈরির পিছনেও প্রচুর জেদ কাজ করত, এবং তার আসলে ভালোবাসা, রাগ সব কিছুর ঊর্ধ্বে গিয়ে যেটা খুব প্রবলভাবে ছিল, তা হচ্ছে অভিমান। মানুষ ভীষণ মিউজিক্যাল হয়, মানুষের নানান রকম চরিত্র গুণাবলী থাকে। সলিল চৌধুরীর মতো মানুষ, তার সম্পর্কে কথা বলে শেষ করা যায় না। গান গাচ্ছেন যখন, কথাও গাচ্ছেন তখন, কোন দিকটা থেকে শুরু করি জানি না, তবে গানের মধ্যে গানের কথায় যখন ছিলাম, সেখানে একটা অদ্ভুত ছোট ছোট গানের ঠাস বুনন মনে হয়, অপূর্ব এক সমাবেশ, বিরাট রঙিন একটা কার্পেট, সেখানে বিভিন্ন রঙের আর কি আঁকিবুকি। সেখানে গানটি কিন্তু ইন্ডিভিজুয়াল একটা গান হিসেবে মনে হলেও তার মধ্যে অজস্র রঙের সুতো, সূক্ষ্ম নকশা, আছে দুঃখ, আছে মৃত্যু, আছে আনন্দ, আছে প্রেম, আছে বেদনা, আছে স্যাক্রিফাইস, কত কিছু দিয়ে মিলিয়ে মিশিয়ে সেই সুরের ওঠা পড়া নিয়ে তো গোটা গানটি তৈরি। তাই গানের ভিতর আরও এক গান থেকে যায়। এবং আমরা সলিল চৌধুরীর গানের ক্ষেত্রে ওয়েস্টার্ন মিউজিকের ব্যবহার ভীষণভাবে দেখতে পেয়েছি। তিনি যেন একটা গল্প বলতেন গানের মাধ্যমে, তার সঙ্গীতের ন্যারেটিভ জুড়ে দিয়েছিলেন ওয়েস্টার্ন হারমনি, কোয়ার, অর্কেস্ট্রা, এমনভাবে জুড়েছিলেন যে আমরা এই দেশি হয়েও বিদেশি গানের প্রতি একটা অন্যরকম ভালো লাগা তৈরি করতে পারলাম। দেশীয় গানের অদ্ভুত ভালোবাসা আমাদের ছিল হয়তো, কিন্তু বিদেশি এই যে অর্কেস্ট্রেশন, সেটাও আমাদের ভালো লাগতে শুরু করলো। পাশ্চাত্য সঙ্গীতকে একদম সঙ্গে করে, হাতে হাত রেখে, ভারতীয় গানের মধ্যে সেই আত্মাকে সামিল করে সলিল চৌধুরী মহাশয় কিন্তু গান তৈরি করেছিলেন।

আমরা সেরকম বেশ কিছু গান শুনতেও পাব। আপাতত যে গানটি শোনাবো বলে অপেক্ষা করছি, আপনাদের সকলের কাছ থেকে অবশ্যই মতামত চাই, তা হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়ের এই গানটি সলিল চৌধুরীর সুরে। দেখুন তো আপনাদের কেমন লাগে।

রবীন্দ্র পরবর্তী যুগে বাংলা গানের সার্থক কম্পোজার হিসেবে আমরা যাকে ভাবতে পারি, সবার আগে যার কথা মাথায় আসে আর কি, 1925 থেকে অন্তত 1995 পর্যন্ত তিনি হচ্ছেন গীতিকার সুরকার সলিল চৌধুরী। তার সুরের আঙ্গিকে, যন্ত্র আয়োজনে, বিভিন্ন রীতিনীতি ভেঙে গড়ে তিনি যেভাবে গান তৈরি করেছিলেন, যেন কোথাও গিয়ে এক নতুন এক দিগন্ত আবিষ্কার হলো, নতুন এক দিগন্তের সন্ধান পেলাম আমরা। এবং পুরনোকে অবশ্যই অস্বীকার করে নয়, সেই ঐতিহ্য মেনেই কিন্তু তার পথে যাত্রা। ছোটবেলা থেকেই সেই সঙ্গীতের আবহে সলিল চৌধুরী মানুষ হয়েছিলেন। বাবা জ্ঞানেন্দ্র চৌধুরী পেশায় ছিলেন চিকিৎসক, কিন্তু তার গান বাজনার বিশেষ ভালোবাসা ছিল, গান বাজনার প্রতি তার ভালোবাসা ভীষণভাবে ছিল। এবং সলিল চৌধুরী সবচেয়ে লাভবান হন দাদা নিখিল চৌধুরীর সান্নিধ্য পেয়ে। মিলন পরিষদ বলে একটি অর্কেস্ট্রার দল ছিল তার, ছোটবেলা থেকেই তৈরি হয়ে গিয়েছিল গান, ব্যাস সেই অর্কেস্ট্রার গানে গানে তিনি মত্ত হয়ে থাকতেন। প্রথম থেকেই তার সঙ্গী বাঁশি, দারুণ বাজাতে পারতেন সেই বাঁশি, ভালোবাসার জিনিস এই বাঁশির ব্যবহার তার গানেও কিন্তু আমরা বিশেষভাবে দেখতে পাই। আমরা বেশ কয়েকটা গান এরপরে শুনবো যেখানে বাঁশির ব্যবহার ভীষণ রকম। এবং এছাড়াও নানান যন্ত্রবাদনেই তিনি পারদর্শী ছিলেন সবসময়। আমরা গণ আন্দোলনের কথা যদি ভাবি, সেক্ষেত্রেও তিনি সামিল হয়েছিলেন।

ভীষণভাবে সেখানে যুক্ত হন ভারতীয় গণনাট্য সংঘে যতীন্দ্র মৈত্র, হিমাঙ্গ বিশ্বাস, বিনয় রায়। এদের গান তাকে ভীষণভাবে উদ্বুদ্ধ করতো, ইন্সপায়ার করতো, মোটিভেট করতো। ওই যে একদম শুরুতে বলেছিলাম, শুধুমাত্র কি রবি মানে সিনেমার গান বা আধুনিক গানের প্রতি তার ভালো লাগা বা সেইভাবে ভালো গান তৈরি করা, তা তো নয়। তার কলম থেকে উঠে এসেছে আন্দোলনের গান, হেই সামাল হেই সামাল, ও আলোর পথযাত্রী, বিচারপতি তোমার বিচার, আমাদের নানান মতো, এমন কত না গান যা শুধুমাত্র স্লোগান ধর্মী নয়, সেখানে গানকে কম্পোজিশন হিসেবে আমরা সম্পূর্ণ দেখতে পাই। মেলোডিকে চমৎকারভাবে কাজে লাগিয়েছেন, সুর কথা কোথাও গিয়ে সেই গঙ্গা যমুনা সঙ্গম। এবং গণসঙ্গীতে অনেক গানের কথাই মনে পড়ছে, আমরা এই মুহূর্তে যদিও গণসঙ্গীত রাখিনি, এই লিস্টে নেই, কিছুটা সময় অতিক্রম করে হয়তো শুনব। আপাতত যে গানটি রয়েছে সেই গানটি একটু আপনাদেরকে শোনাই। এই গানটিও সেই সলিল চৌধুরীকেই আবারও মনে করিয়ে দেয় ভীষণভাবে।

আমরা ফিরে আসব ছোট্টটা নিউজ ব্রেকের ওপারে, সঙ্গে থাকতে অনুরোধ করছি সকলকে। ঠিক 9টা বেজে আমরা ফিরে আসব, যেই সময়টা সেটা একটু বলে দিই। আমাদের নিউজ ব্রেকটা আসলে 9টা থেকে 9টা 10 পর্যন্ত, প্রথমে হিন্দি নিউজ, তারপরে ইংলিশ নিউজ করে 9টা বেজে 10 মিনিটে ফিরে আসছি। তারপর বেশ কিছু মেসেজ জমিয়েছি, সেই সমস্ত মেসেজ অবশ্যই পড়তে হবে। সঙ্গে থাকুন অম্বিকার 100.1 FM গোল্ড কলকাতায়, শুনছেন মনের মেলোডি।

জীবনমুখী বাংলা গানের সার্থক রূপকার যদি হয়ে থাকে তাহলে সেটা সলিল চৌধুরী মহাশয় নিজে। 1943 সালের কথা বলি, তখন বাংলা সন 1346 1346। সেই সময়টা চরম দুর্ভিক্ষ ছিল, হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন, আর সেই মৃত্যু যারা সত্যিই খুব আবেগপ্রবণ মানুষ হয় তাদের মনের মধ্যে কিন্তু গভীরভাবে রেখাপাত করেছিল। তেমনি তরুণ একজন শিল্পী, তরুণ একজন মানুষ খুব ইমোশনাল, খুব সেন্টিমেন্টাল, তার মনের মধ্যে ওই হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন সেই মৃত্যু এত এফেক্ট করেছিল, এত ইম্প্যাক্ট ফেলেছিল, এতটাই তিনি ব্যথিত হয়েছিলেন, তিনি তখনই লিখে ফেললেন মন্বন্তর নিয়ে গান, কোনো এক গায়ের বধূর কথা তোমায় শোনাই শোনো। তরুণ বয়সে তিনি লিখছেন এই গান, সে সময়ের 10টা বাংলা গানের মতো নয়, কারণ তখন বেশিরভাগ গান শুধু মানব মানবীর ভালোবাসা, হয়তো প্রকৃতি নিয়ে রচিত হচ্ছে। সেখানে সলিল চৌধুরী মহাশয় লিখছেন মন্বন্তরের গান। তখনকার দিনে গ্রামোফোনের এক পিঠে সর্বোচ্চ 3 মিনিটের গান রেকর্ড করা যেত, কিন্তু সেই গানটি হতো গীতি কবিতা যার দৈর্ঘ্য 6 মিনিট। আমি যে গানটার এক্ষুনি কথা বললাম, কোনো এক গায়ের বধূ, সেই গানটির কথা বলছি। সো ইট ওয়াজ অলমোস্ট লাইক ব্রেকিং দ্য নর্মস, বিকামিং অ্যান আইকনোক্লাস্ট, ব্রেকিং দ্য রুলস। গীতি কবিতা হলে সেটা 6 মিনিট, উনি লিখলেন 6 মিনিটের গান, এবং সেটি গ্রামোফোনের 2 পিঠে রেকর্ড করে সেভাবে করা হলো প্লেসড। প্রথমে কলিম শরাফির গাইবার কথা হলো, তারপরও অনেক ভাবনা চিন্তা করে হেমন্ত মুখোপাধ্যায়কে দিয়ে পছন্দ করে গানটা করিয়ে নিলেন, আর তারপর যেটা হলো দারুণ সাড়া ফেলল। সেই তরুণী কিন্তু পরবর্তীতে দেখা গেল সঙ্গীতের এক দিকপাল হয়ে উঠলেন, পরিণত হয়ে উঠলেন সলিল চৌধুরী নামে, যার জন্ম ছিল কলকাতার দক্ষিণ 24 পরগনার হরিনাভি গ্রামে। আমরা একটু আগে শুনলাম যে বাবা ডাক্তার ছিলেন, কিন্তু তিনি কিন্তু তার কাকা এবং ডাক্তারের সেই ভালো লাগার জায়গাটা ধরতে পেরেছিলেন, সেই ভালো লাগার তার যে সঙ্গীতের প্রতি সেটাও কিন্তু বাবা কাকার থেকেই কিছুটা পাওয়া। শৈশবের দিনগুলো কেটেছিল আসামের চা বাগানে, বাবা সেখানে যেহেতু ডাক্তার হিসেবে কর্মরত ছিলেন সেই কারণেই, এবং ছোট্ট সলিল চৌধুরী দেখতেন কীভাবে শ্রমিকেরা বঞ্চিত হয়, কীভাবে তাদের হাড় ভাঙা খাটুনি খাটিয়েও নামমাত্র মজুরি দেওয়া হয়। এই ঘটনাগুলোও তাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। তার বাবার সংগ্রহে পাশ্চাত্যের কিছু ক্লাসিক্যাল পপ রক গানের প্রচুর রেকর্ড ছিল, যেমন মোজার্ট, বিটহোভেন, শোপ্যান। বিভিন্ন সঙ্গীতজ্ঞের কাজ শুনতে শুনতে তিনি অনুপ্রাণিত হতে লাগলেন। ওই যে আমরা একটু আগে বলছিলাম ওয়েস্টার্ন মিউজিক প্রতি ভালোবাসা, সেই একটা ইম্প্যাক্ট তার গানেও ছিল। তার কলেজ জীবনে যখন তারপর তিনি দক্ষিণ 24 পরগনায় এলেন, মামার সঙ্গে থাকতেন, পড়তেন বঙ্গবাসী কলেজে, আর সেই সময় আবার বাংলায় শুরু হয়েছিল তেভাগা আন্দোলন। তিনি সেই আন্দোলনে অংশ নেন, ছোটবেলার চা বাগানের স্মৃতি তার মনে জাগরুক ছিল, তিনি কৃষকদের অধিকার আদায়ের সংগ্রামে তখন ঝাঁপিয়ে পড়েন এবং তার বিরুদ্ধে হুলিয়া জারি হয়, এমনকি তিনি সুন্দরবনে পালিয়ে যেতেও বাধ্য হন। এই অজানা তথ্যগুলো আমরা কজন জানি। তারপর তো 1943 সালের কথায় আমরা একটু পরেই আসব, তবে আপনারা অনেকেই যে আমাদের অনুষ্ঠান, আমার অনুষ্ঠানটি শুনছেন তা কিন্তু আমরা ভীষণভাবে বুঝতে পারছি, একটাই কারণে, প্রচুর মেসেজ আজ আমাদের সকলেরই হয়তো ভীষণভাবে প্রিয় একজন সঙ্গীতের জগতের দিকপালকে নিয়ে বলে। হয়তো আমরা একটু আগে টেক্সট মেসেজগুলো দেখে তারপর হোয়াটসঅ্যাপে যাচ্ছি। প্রভাতকালে বাজালে বিনা হৃদয়ের এই নীরে, ছন্দের তোরে হৃদয় হারালো মন সাগরের তীরে, হৃদয় সাগরে ভাসলো খেয়া পাল তুলেছে এই মন, প্রাণের আলোকিত হোক আজি সবার হৃদয় কোন। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে বলছে, থ্যাংক ইউ পায়েল। আশিস দত্ত সল্টলেক থেকে বলছেন, সলিল চৌধুরী এক বিস্ময়কর প্রতিভা, বিপ্লব, প্রেম, রাগ, অভিমান, জেদ, প্রতিবাদ, প্রকৃতি সব ডোমেইনে ছিল তার অবাধ যাতায়াত। কথার সুরের মেলবন্ধনে তার তৈরি করা গানগুলো মানুষ কখনো ভুলবে না, সঙ্গে পেয়েছিলেন বেশিরভাগ সময় হেমন্তবাবুকে। বিপ্লব প্রতিবাদের গানের মধ্যে পালকির গান এমন সুরে বাধা মনে হয় শ্রোতারা পালকি চেপে চলেছেন, সত্যি মানে সেই অনুভূতিগুলো ভীষণভাবে জাগিয়ে তোলে গানগুলোর সুরে সুরে। আশিস দত্ত সল্টলেক থেকে লিখছেন, ধন্যবাদ। আসলে আপনার কথার সঙ্গে মিলিয়েই বলি, সলিল চৌধুরী এক বিস্ময়ের নাম, বিস্ময়কর প্রতিভা।

বটেই, এক বিস্ময়ের নাম সলিল চৌধুরী। হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য বলছেন, শুভ সকাল। সলিল চৌধুরীর সাথে আর কারো তুলনা চলে না, আমার প্রণাম এবং তোমার বর্ণনা অতুলনীয়। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি আমার ধন্যবাদ জানবেন, আমার আন্তরিক কৃতজ্ঞতা জানবেন অবশ্যই। এইবারে চলে আসি একটুখানি হোয়াটসঅ্যাপে, কারণ হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ এসছে। সৌভিক ঢাকুরিয়া থেকে লিখছে, সলিল চৌধুরীর প্রয়াণ দিবসে তাঁকে স্মরণ করা মানে শুধু একজন সঙ্গীত স্রষ্টাকে স্মরণ করা নয়, বাংলা সংস্কৃতির এক অনন্য সুরদর্শনের কাছে পুনরায় ফিরে যাওয়া। তাঁর সৃষ্টির প্রতিটি স্বরলিপিতে ছিল মানবিকতার অনুরণন, প্রতিবাদের দীপ্তি এবং সময়কে অনুভব করার এক অসামান্য ক্ষমতা। আসলে মানুষ হয়ে যদি মানুষের পাশে না দাঁড়াতে পারি এবং মানবিকতা বোধ থেকে যদি সত্যি তাকে অনুভব না করতে পারি, সেটা মানে খুব কষ্টের বিষয়। সেই ক্ষমতা নিয়ে জন্মেছিলেন সলিল চৌধুরী, নো ডাউট। তার সুর কখনো মাটির গন্ধ মাখা, কখনো বা আকাশের মতো বিস্তৃত, কখনো নিঃশব্দ বিস্বাদের আবেশে আচ্ছন্ন, আবার কখনো অন্যায়ের বিরুদ্ধে উচ্চকিত। বাংলা তথা ভারতীয় সঙ্গীত ভুবনে তার সৃষ্টিশীলতার যে বহুমাত্রিক অভিঘাত তা আজও অনস্বীকার্য। সলিল চৌধুরী চলে গেছেন, কিন্তু তার সুর থেমে যায়নি, অ্যাবসলিউটলি। সময়ের স্রোত পেরিয়ে যায়, তার সৃষ্টি আজও অমলিন, বাঙালির হৃদয়ে অনুরণিত। সৌভিক সরকার কষবাহালতু থেকে বলছেন, থ্যাংক ইউ সৌভিক সরকারকে। সোমেন যাদবপুর থেকে লিখছেন, শুভ সকাল অম্বিকা দিদি ভাই, থ্যাংক ইউ আপনি সঙ্গে আছেন আমাদের, শুনে ভালো লাগছে, শুভ সকাল আপনাকেও। আজ 5ই সেপ্টেম্বর, শিক্ষক দিবসের ভিড়ে আমরা ভুলে যাই আজ আরেক মাস্টারের চলে যাওয়ার দিন, সুরের মাস্টার সলিল চৌধুরী। 1995 সালে এই দিন তিনি থেমে গিয়েছিলেন, কিন্তু তার সুর থামেনি। তিনি ছিলেন সুরকার যিনি মোৎসার্ট বেথোভেনকে গ্রাম বাংলার ভাটিয়ালির সঙ্গে এক টেবিলে বসাতে পারতেন, একদম। তিনি শিখিয়েছিলেন হারমোনিয়ামটা শুধু সুরের জন্য নয়, প্রতিবাদের জন্যও বাজে, অ্যাবসলিউটলি, একদম। আলোর পথযাত্রী গানের সুরের প্রাচ্য পাশ্চাত্যের মেলবন্ধন পাওয়া যায়। সলিলবাবু একবার লিখেছিলেন, আমি তো মানুষের ভাই, তাই মানুষের গান গাই। আর আজকের এই স্বার্থপর সময়ে দাঁড়িয়ে এই লাইনটার সবচেয়ে বেশি প্রয়োজন। তিনি চলে গেছেন 31 বছর হলো, কিন্তু রেডিওতে যখন তার গানের সুর বাজে, তখন বুঝি সলিল চৌধুরীর কোনো তিরোধান হয় না, তিনি ফিরে ফিরে আসুন সুর হয়ে, প্রণাম সুরের জাদুকর। শিক্ষক দিবসে সকল শিক্ষকদের আমার ভক্তিপূর্ণ প্রণাম, অনেক ধন্যবাদ। আপনি কিছু কথা এত ঠিক বলেছেন এবং সঙ্গে থেকেছেন বলে আরও কৃতজ্ঞতা জানাই আপনাকে, যাদবপুর থেকে লিখছিলেন উনি। এর পরেরটি সুমিতা রায় ঢাকুরিয়া থেকে বলছেন, সুপ্রভাত দিদি, সুপ্রভাত আপনাকেও। দুজন মহান ব্যক্তিদের আমার অজস্র প্রণাম, সলিল চৌধুরী, তার গান আমার ভীষণ প্রিয়, এক একটা হিটেড গান, সব সময় নানান মাধ্যমে তার গান শুনলে মনে হয় এটা শোনা হলো না, ওটা শোনা হলো না, সবই শোনা হলো, অনুষ্ঠান দারুণ লাগছে, অনেক ধন্যবাদ আপনাকে। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে বলছেন, শুভ সকাল অম্বিকাদি। সলিল চৌধুরী ছিলেন ভারতীয় সঙ্গীতের এক বহুমুখী প্রবাদ প্রতিম প্রতিভা, সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক, লোকসঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত, পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীত, কি অপূর্ব মিশ্রণ ঘটিয়েছিলেন। তার চেতনামূলক গান মেহনতি মানুষের জীবনের সুর সাধারণ মানুষের আন্দোলনের হাতিয়ার হয়ে উঠেছিল। এবং কার কণ্ঠে না গান রয়েছে, হেমন্ত, লতা, কিশোর কুমার, আজও বাঙালির আবেগে অমর হয়ে রয়েছে সুন্দর সব গান দিয়ে। খুব সুন্দর এবং সর্বশ্রেষ্ঠ মনের মেলোডি অনুষ্ঠান শুনছি আজ, খুব ভালো থাকবেন দিদি সবসময়, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ভালো থাকা অ্যাবসলিউটলি আপনাদের ভালো থাকা নিয়ে, তাই আপনারা ভালো থাকলেই আমরা নিশ্চয়ই সকলে ভালো থাকবো, ভীষণভাবে আপনাদেরকে ভালো থাকতে হবে। কিন্তু নন্দা রায়পুরেল বলছেন হাওড়া বিলগাছিয়া থেকে, প্রথমেই আমার অত্যন্ত প্রিয় গুণী মনীষী সলিল চৌধুরী প্রিয়ানে প্রণাম। একাধারে গীতিকার, সুরকার, আন্তর্জাতিক মানের শিল্পী, বহু রকম বাদ্যবাজনায় পারদর্শী ছিলেন, বহু ভাষাবিত্ত ছিলেনই, 8টা ভাষায় গানের সুর দিয়েছেন। তিনিই সম্ভবত প্রথম ভারতীয় যিনি পাশ্চাত্য ভারতীয় বাদ্য বা বাঁশির সাথে চা বাগানের লোকগানের মেলবন্ধন ঘটিয়েছিলেন। ভারতের অলঙ্কার হিসেবে তিনি থেকে যাবেন এবং সত্যি দে আর ভেরি প্রেশিয়াস টু আস। অলঙ্কার বললেন বলে মনে হলো এই অলঙ্কারের আসলে কোনো এক্সচেঞ্জ হয় না, এই অলঙ্কারের না আসলে রাখার জায়গাটা হচ্ছে এই বাক্সবন্দি করে লকারের মধ্যে, সেই সিন্ধুক খোলা হয়, গয়নাগুলো হয়তো মাঝে মাঝে বের করে পড়াও হয়, এই গানগুলো যেমন শোনা হচ্ছে, কিন্তু এই গয়নার কোনোদিনও কোনো এক্সচেঞ্জ হয় না। এই প্রেশিয়াস মেটালস, জেমস, জুয়েলারির সত্যি দাম দিনে দিনে বাড়ছে।
বাড়তেই চলেছে, কোনো দামের কম নেই। তিনি ছিলেন ভারতের অলঙ্কার, তাই আমার তার প্রতি শতকোটি প্রণাম। নন্দারায় পোড়েলকে ধন্যবাদ। গুড মর্নিং দিদি, গুড মর্নিং। সলিল চৌধুরী একজন সুরকার ছিলেন না, অবশ্যই আমরা সকলেই জানি। বাংলা গানের পাশাপাশি হিন্দি সিনেমার গানেও তিনি আলাদা ছাপ রেখেছিলেন। তার গানের মধ্যে কখনো প্রতিবাদের, ভালোবাসার কথা ছিল। তার সুর শুনলে মনে হয় গান শুধু শোনার বিষয় নয়, গানের মধ্যে একটা গল্প থাকে। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে বলছেন থ্যাংক ইউ ভেরি মাচ, সঙ্গে থাকুন। অতনু পাঠক কাশুন্দিয়া হাওড়া, শুভ সকাল, শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই আপনাকে, থ্যাংক ইউ। সলিল চৌধুরীর প্রতিবাদের গান, খেটে খাওয়া মানুষের জীবনের কথা তার গানে বারবার উঠে আসে। প্রবাদ প্রতিম শিল্পীর প্রতি অনেক অনেক শ্রদ্ধার্ঘ। সুপ্রভাত অম্বিকা, সুপ্রভাত কে বলছেন? অমিতাভ হোর গল্ফ গার্ডেন কলকাতা 33 থেকে লিখছেন সুপ্রভাত। আজকের দিনে যারা আমাদের ছেড়ে পরলোক গমন করেছেন, এনাদের অনেক অগণিত অবদান সমাজের জন্য। এমন কিছু কথা সলিল চৌধুরী মহাশয়ের সম্বন্ধে বলছো যা আমার কাছে অজানা। খুব সুন্দর তোমার এক বাঁধনের কথা যা আজকের অনুষ্ঠানকে অনেক প্রাণবন্ত করছে। ভালো থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি প্রণাম জানবেন, আমার অন্তরের কৃতজ্ঞতা আপনাকে। এইভাবেই সঙ্গে থাকুন সবসময়। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি থেকে লিখছেন সুপ্রভাত আরজি অম্বিকা, থ্যাংক ইউ। সুপ্রভাত আপনাকেও আন্তরিক শুভেচ্ছা। কথার জাদুতে বুনেছ যে গান, সুরে দিয়েছ প্রাণ, তোমার সৃষ্টি বাঙালির বুকে চিরকাল অম্লান। গণসঙ্গীতের মূর্ত প্রতীক, সুরের জাদুকর তুমি যে অনন্য, হে যুগস্রষ্টা সলিল চৌধুরী, তোমার চরণে জানাই সশ্রদ্ধ প্রণাম। ভীষণ ভালো লাগছে, অনুষ্ঠান উপভোগ করছি, অসাধারণ আপনার উপস্থাপনা, থ্যাংক ইউ। আজ প্রভাত বিনায় নোবেলজয়ী মাদার টেরেজার প্রয়াণ দিবসে তার জীবন কাহিনী বাণী আলোচনা শুনে মন ছুঁয়ে গেছে, ভীষণ ভালো লাগলো, অসাধারণ আপনার উপস্থাপনা, খুব ভালো থাকবেন সবসময়, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন এভাবেই সবসময়, এইটুকুই আমাদের চাওয়া আর কিছু নয়। পূর্ণা ঘোষ বলছেন শুভ সকাল অম্বিকা, তোমাকে হৃদয়ে ছোঁয়া ভালোবাসা জানাই, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব মনোমুগ্ধকর অনুষ্ঠান হচ্ছে, সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণন, মাদার টেরিজা, এখন সলিল চৌধুরী, সব কিছু শুনছি সকাল থেকে। অতুলনীয় পরিবেশনার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই, গানের চয়েসও দারুণ, খুব সুন্দর গান, থ্যাংক ইউ সো মাচ, আপনি সঙ্গে থাকবেন, ভালো থাকবেন সবসময়। আমরা কিছু টিচার্স ডের উপলক্ষে কিছু মানে পিকচার্স, ইমেজেস পাচ্ছি হোয়াটসঅ্যাপে, সেগুলো আমরা কিছু করতে পারবো না, শুধুমাত্র লিখিত মেসেজ আমরা পড়তে পারি চিঠির আকারে। শুভ বৃষ্টি ভেজা অম্বিকা দিদি, শুভ বৃষ্টি ভেজা সকাল অম্বিকা দিদি ভাই। আচ্ছা, বৃষ্টি ভেজা এখানে বলতে পারছি না কলকাতায়, আপনি পুনে থেকে লিখছেন, ওখানে বৃষ্টি হয়ে থাকলে সত্যিই সেটা ভালো একটা ওয়েদার বলতেই হয়, কারণ ভীষণ গরমে কষ্ট পাচ্ছি আমরা অনেকেই। ডক্টর উৎপল মুখার্জি, মেলোডিয়াস গান শুনে মন ভালো করছি, আমাদেরও মন ভালো করতে হচ্ছে, সকালবেলা একটু মনটা ভারভার হয়ে গেছিলো আর কি। মাদার টেরিজার কথা বলতে বলতে সত্যি কিভাবে অসহায় মানুষের পাশে থেকেছেন, এই সব করতে করতে একটু মনটা খারাপ হয়ে গিয়েছিলো, কিন্তু এখন আবারও আপনাদের সঙ্গে কথা বলে মনটা ভালো লাগছে। প্রভাত বিনা শুনেছি, দারুণ ভালো লেগেছে। সলিল চৌধুরীকে আজ শতকোটি প্রণাম জানাই, এত ভালো ভালো গানের রেকর্ড আমার বাবার কাছে ছিল, যে গান শুনে বড় হয়েছি, অসাধারণ প্রতিভাবান একজন শিল্পী। অম্বিকা, তোমার থেকে তার অনেক অজানা তথ্য জানতে পারছি, তোমার কণ্ঠে অনুষ্ঠান পরিচালনা অসাধারণ হয়, তুমি খুব ভালো থেকো, থ্যাংক ইউ। এই যে মেসেজটি আপনার পড়লাম, আপনার এত ভালো লেগেছে জেনে আমার ভীষণ ভালো লাগছে, আপনাদের ভালো লাগাতেই আমাদের সার্থকতা অনুষ্ঠান করে, থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকুন। আরও বেশ কিছুটা সময় রয়েছে আপনাদের সঙ্গে, 9903 05 2 এই নাম্বারটিও খোলা রাখলাম। আপাতত যাচ্ছি পরের গানে, অনেকক্ষণ কথা হয়েছে, এর পরের গানটি দেখা যাক কি। ওই যে মন খারাপ লাগছিল বলছিলাম, তেমনই একটা মন কেমন করা সুর নিয়ে লতা মঙ্গেশকর গাইছেন পরের গানটি।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold-এ। মনের মেলোডি, মনের মেলোডি।
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: ফির এলাম আবারও একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেকের পর, এবং আমরা শুনছি 100.1 FM Gold কলকাতা, শুনছি মনের মেলোডি। আপনারা সকলে রয়েছেন এই মুহূর্তে স্টুডিও ক্লকে, 9:31, 21 সেকেন্ড। 1943 সালের কথা একটু বলি। কলকাতায় এসেছিলেন সলিল চৌধুরী কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতকোত্তর লাভ করতে, অর্থাৎ পোস্ট গ্র্যাডস, এবং এখানে তারপর এসে জড়িত হন গণনাট্য সংঘের সাথে। সেখানে দেবব্রত বিশ্বাস ছিলেন, হেমাঙ্গ বিশ্বাস ছিলেন, হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে তার পরিচয় ঘটে। আর ঠিক সেই সময় কিন্তু, ওই যে তরুণ বয়সে লেখার কথা বলছিলাম, তখন তার প্রথম গান তিনি শুরু করলেন, কোনো এক গায়ের বধূ। গণনাট্যের যে কাজের পাশাপাশি সলিল চৌধুরী তারপর চলচ্চিত্রের গানেও হাত রাখলেন। প্রথম বাংলা ছবি ছিল পরিবর্তন, আর এছাড়াও হারানের নাত জামাই বলে একটি মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প, সেখান থেকে তৈরি হলো কার্তিক পাইত। সেই ছবির যে কাহিনী বিন্যাস, ব্যাকগ্রাউন্ড স্কোর, সেটাও কিন্তু তার হাতে করা। সঙ্গীত পরিচালক হিসেবে যেমন সুনাম কুড়োচ্ছিলেন,

লেখক হিসেবেও বেশ দক্ষ ছিলেন। আমরা যদি তার লেখার কথায় আসি, তার দু বিঘা জমিন গল্পটি আমরা অনেকেই পড়েছি, বিমল রায়ের লেখা, এবং বিমল রায়ও মানে তিনি পড়ে মুগ্ধ হন, সিদ্ধান্ত নেন যে এই গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন। গল্পটির আসলে মূল অনুপ্রেরণা ছিল দুই বিঘা জমি, কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের। সেখানে সঙ্গীত পরিচালক হিসেবে বিমল রায় প্রথমে ভেবেছিলেন অনিল বিশ্বাসের কথা, তারপর সহকারী শরীলকে বাজিয়ে দেখতে বললেন। কথাটি বিমলের মনে ধরে শরীরই দায়িত্ব পান এবং ছবির সেই মৌসুম বিতা যায় ওই গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। আস্তে আস্তে বম্বের পাশাপাশি বাংলাতে তখন কাজ চলছে। পথে এবার নামসাথীর মতো গান তৈরি হলো, ধিতাং ধিতাং বলের মতো গান তৈরি হলো, এ দেশ তোমার আমার এই গানও তিনি লিখলেন। একের পর এক সত্যেন্দ্রনাথ দত্তের পালকির গান, আমরা একটু আগে পালকির গান নিয়ে একটি মেসেজ পেলাম, সত্যিই মনে হচ্ছে পালকি চলে যাচ্ছে, কেউ কাউকে ছেড়ে চলে যাচ্ছে, এমনটা একটা অনুভূতি তৈরি করে সেই গান। তারপর তো হেমন্ত মুখোপাধ্যায় সেই গান যা আমরা একটু আগেই শুনেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। আর তারপর আরও একটা গান যেটি এখানে রয়েছে আমার লিস্টে, কিন্তু আমি জানি না কতক্ষণে শোনাতে পারবো আপনাদের সকলকে। বম্বের লাইফটা একটু অন্যরকম ছিল, সেই কথাতে আবারও আসবো, সঙ্গে আপনাদের মেসেজও রয়েছে। তবে তার আগে আরও একটা গান আপনাদের জন্য।

শিবম কুমার দাস দ্বারহাট্টা হরিপাল হুগলি থেকে বলছেন, বাংলা গানের জগতে সুরের জাদুকর সলিল চৌধুরী ছিলেন সুরের আকাশের একজন উজ্জ্বল নক্ষত্র। স্বর্ণযুগের বাংলা গানের কথা বলে তার নাম সবার আগে আসে। তার গানগুলো আজও অমর হয়ে রয়েছে। সত্যি কথা, মানে এই গান আমরা যতবারই শুনি না কেন কখনো পুরনো হয় না, তাই জন্যই হয়তো আমরা বলি এই গান আধুনিক থেকে আধুনিকতর হয়ে আছে এবং থাকবেও আগামী দিনে, যুগের পর যুগ এসে যাবে কিন্তু এই গান কখনো পুরনো মনে হবে না। ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে বলছেন, গুড মর্নিং অম্বিকা দিদি। গুড মর্নিং। সলিল চৌধুরীর প্রতি আমার অনেক শ্রদ্ধার্ঘ। একগুচ্ছ কবিতা লিখেছিলেন যাতে বলা আছে কবিতাগুলো দিয়ে আজ ওই, আচ্ছা, একগুচ্ছ চাবি লিখেছিলেন যাতে বলা আছে চাবিগুলো দিয়ে আজ ওই তালাগুলো খুলছে না, চাবিগুলো যত্ন করে রেখে দাও, একদিন আবার তালাগুলো খুলবে, অনুষ্ঠান ভালো হচ্ছে। বুঝলাম না মেসেজটা আমি, তবে থ্যাংক ইউ আপনি যে সঙ্গে শুনছেন আছেন, এটাই অনেকটা আমাদের কাছে। লক্ষ্মী দে সুভাষগ্রাম থেকে বলছেন, সলিল চৌধুরী দেবব্রত বিশ্বাসকে দিয়ে গাইয়েছিলেন বিচারপতি তোমার বিচার করবে কারা, আজ জেগে আছে জনতা। এই গানের লিরিক্স বোধহয় সলিলের ইনকমপ্লিট মেসেজ লক্ষ্মীদের, আমি পড়ে উঠতে পারলাম না, সরি, কিছু মনে করবেন না, আপনার মেসেজটি আমি বুঝতেও পারিনি, পড়তেও পারলাম না কারণ ইনকমপ্লিট ছিল। আচ্ছা, কিশোর রাঁচি ঝাড়খণ্ড থেকে বলছে, গুড মর্নিং সুপ্রভাত। গুড মর্নিং। ওকে, বরুণায়ন দাস নন্দননগর বেলঘরিয়াতে ইংরেজিতে লিখেছেন, বেশ আমি পড়ছি। অ্যাজ দ্য সান শাইনস অন দ্য ডে and moon glitters in night, your suggestions and advices always alert me to differentiate between the wrong and the right. Thousands of pranams to those teachers who offered their lives to this noble fight. Barunayan Dash, Nandan Nagar Bidghoria. All right, thank you. Happy Teachers Day to all the teachers here. তপন কুমার রায়চৌধুরী বাগুইয়াটির জোড়ামন্দির থেকে বলছেন, শুভ সকাল অম্বিকা। শুভ সকাল আপনাকেও, আপনার উপস্থাপনা আমাদের মনোমুগ্ধ করছে, থ্যাংক ইউ। আজ সুরকার সলিল চৌধুরীর প্রয়াণ দিবসে তার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করি। রানার সাত ভাই চম্পা আমার ছেলেবেলার স্মৃতি মনে করিয়ে দেয়। আচ্ছা, বেশ, একদম, আমরা অনেকেই হয়তো ছেলেবেলা থেকে সলিল চৌধুরীর গান শুনে বড় হয়েছি, হয়তো সেই সময়ের অনেক আগেই গানগুলো তৈরি হয়ে গিয়েছিল। তবে হ্যাঁ, আমরা যারা গান ভালোবাসি ভীষণ, আমাদের বাবা মায়েরা করতেন কি, ছোটোবেলায় গান চালিয়ে দিতেন, সেগুলোই আমরা গানে শুনে শুনে বড় হয়েছি। ততদিনে হয়তো বহু যুগ পেরিয়ে গেছে গানগুলো তৈরি হওয়ার পরপর বলছি, এমন নয় যে গানটা সদ্য রিলিজ করেছে এবং আমরা শুনছি নতুন গান। সত্যি কথা, এইভাবে আমারও প্রচুর জীবনে গান শোনা, আমার মা এরকম চালিয়ে দিতেন। আমাদের হোম থিয়েটার সিস্টেম ছিল, সেখানে গানগুলো চলতো, ক্যাসেট সিডি এনে রাখা থাকতো, সেগুলো চলতো, আমি শুনে শুনে বড় হয়েছি। এমন কত গান যে তুলেছি সেই শুনে শুনে তোলা আর কি, গান আমরা তৈরি করার চেষ্টা করতাম ওইভাবে শুনে শুনে। এইভাবেই আমারও সলিল চৌধুরীর সঙ্গে পরিচয়। ওই পরিবারের মানুষজন না থাকলে যারা ওই গানগুলো চালিয়ে দেবেন, মনে হয় না এটা সম্ভব হতো। এখন অফিসে গিয়ে আমরা হয়তো, বা কলেজে গিয়ে, যেখানে যে আছি, কাজ কর্মক্ষেত্রে গিয়ে আসলে আরও কিছু গানের হদিশ পাই, জানতে পারি তার ট্রিভিয়া সম্পর্কে, আরও অনেকটাই কি বলবো অবগত হই। আরও একটা মেসেজ এসে পড়েছে, তাই ভাবলাম যে পড়েই ফেলি, এরপর তো আবারও ফিরে যেতে হবে গানে। দেখে নিই একবার চট করে একটুখানি। মোম দেবনাথ ফ্রম হরিদেবপুর বলছেন, তোমার ভয়েসটা আর পাঁচজনের থেকে যারা হাটকে, আর তাই তুমি অসাধারণ, আমার বলার কথাগুলো সবাই বলে দিয়েছে। একটাই রিকোয়েস্ট, সলিল চৌধুরীর কণ্ঠের একটা গান অন্তত শুনিও প্লিজ, কণ্ঠটাকে যত্নে রেখো। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি আমার কণ্ঠস্বরের কথা বলছেন। সলিল চৌধুরীর গান আমরা ওইভাবে রিকোয়েস্ট নিতে পারি না, আমরা দেখছি, যদি আমাদের প্লেলিস্টে থাকে আমরা নিশ্চয়ই সেটা বাজাবো। আপনাদের ভালো লাগছে এটা জেনে সত্যিই ভীষণ আনন্দিত বোধ করছি। সকালবেলা থেকে অনুষ্ঠান করতে বসে নানান রকম অভিজ্ঞতা হয়েছে সকালবেলা আজকে স্টুডিও আসার মুহূর্তে, এবং সেখানে সত্যি কথা, একটা কথা এখন বলতেই হচ্ছে, আমি নিজে শিক্ষক শিক্ষিকার আসনে বসি, স্টুডেন্টদের শেখাই, যাই করি না কেন, স্টুডেন্টরাও আমাদের অনেক কিছু শিখিয়ে যায়। আমি স্টুডেন্টদের কতখানি শেখাতে পেরেছি, কতখানি পড়াতে পেরেছি জানি না, তবে এটা নিশ্চিতভাবে আজ জানলাম, আমি আজ এই তারিখে সত্যি মানুষ যে কতখানি পরিবর্তনশীল এবং মানুষ যে কীরকম ভুল বদল করতে পারে সেই অভিজ্ঞতা আজ আমার হলো। আজ সকালবেলা অনুষ্ঠান করতে এসে এই অভিজ্ঞতার সম্মুখীন আমি হয়েছি, তাই আজকের দিনে আমি কিন্তু বিরাট শিখলাম। আমি শেখানোর জায়গা

সাথে আসছেই না, তবে আজকে আমার একটা বিরাট শিক্ষা ঘটল। এইভাবেই আমাদের চোখ খুলতে থাকে আসলে, এটাও ঠিক। যাই হোক, দেখি এরপরে এই গানটা আপনাদের কেমন লাগে। একটা গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, দেখে গেলাম। এই গানটির কথা একটু আগেই বলেছিলাম, তাই জন্যই চালাচ্ছি। আরও একটা মেসেজ পড়ে তারপর চালাচ্ছি। সকাল থেকে অনুষ্ঠান শুনছি আমি, হরিপদ রজক, ভীষণ ভালো অনুষ্ঠান হচ্ছে। ঠিকানা ছোট জাতপুর বাঙালপাড়া থেকে। থ্যাংক ইউ সো মাচ, আপনার প্রথম মেসেজ পড়লাম আজকে মনে হচ্ছে অনুষ্ঠানে। থ্যাংক ইউ।

জীবন সম্পর্কে সত্যি কথা, হ্যাঁ, কত কাঁদলাম, কত হাসলাম, জীবন জোয়ারে ভাসলাম, আর এভাবেই জীবনকে নিয়ে এগিয়ে যেতে হবে আগামী দিনেও। উই রিফিউজ টু লুজ, আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে জীবনকে। সুতপা বসু দমদম পার্ক থেকে বলছেন, শুভ সকাল অম্বিকা দিদি ভাই। শুভ সকাল আপনাকেও, ভেরি গুড মর্নিং। আমরা ছোটোবেলা থেকে সলিল চৌধুরী গান শুনে বড় হয়েছি, এখনও তিনি সমানভাবে প্রাসঙ্গিক, একজন বিস্ময়ে মনোমুগ্ধকর একজন মানুষ, প্রতিভার তো কোনো তুলনাই নেই। আর আজকে টিচার্স ডে, তাই আরও ভীষণভাবে শিক্ষক হিসেবে তাকে মনে করছি, কারণ জীবন সম্পর্কে তিনি যা গান করে গেছেন সত্যি তাই। দুইজনকেই আমার সশ্রদ্ধ প্রণাম জানাই, মাদার টেরিজা এবং সলিল চৌধুরী। আবার অনেকে সত্যি খুব অনেস্টলি বলেছেন যে গান কম শুনছি, আমাদের নিজেদের নামগুলো দিব্যি মেসেজ পড়ার অনুদানে শুনতে পাচ্ছি। নিশ্চয়ই আপনাদের নিজেদের মেসেজ পড়া হচ্ছে, অনেকেই অভিমান করবেন যে আমরা লিখেছি কিন্তু আপনারা মেসেজ পড়েননি, তাই সেই অভিমানটুকুও রাখতে চাই না। সলিল চৌধুরী মহাশয় সাক্ষাৎকারে বলেছিলেন যে সৃজনশীলতা অর্থাৎ ক্রিয়েটিভিটি তাঁর কাছে নদীর স্রোতের মতো, যখন যে পথ দিয়ে তাকে প্রবাহিত হতে তিনি চাইতেন আর কি, যে ওই পথ দিয়ে যাইবে সেই পথ দিয়েই যেত এবং সেটাকে তিনি অনুসরণ করতেন। কখনো তিনি কবিতা লিখেছেন, কখনো গল্প, কখনো সিনেমার জন্য ব্যাকগ্রাউন্ড স্কোর, আবার

কখনো তিনি একেবারে গণসঙ্গীত, কখনো আবার আধুনিক প্রেমের গান, বাট হি ওয়াজ ওয়ান অফ দ্য ভার্সেটাইল আর্টিস্ট। সেটা বোঝাই যায় যখন আমরা ও আলোর পথযাত্রী থেকে, রানার ছুটেছে থেকে, না মনও লাগে না থেকে, অন্তবিহীন এই দিন তো যাবে না, একের পর এক গানের কথা মনে করি। চলে যাচ্ছি পরের গানে, প্রচুর গান রয়েছে, সবগুলো তো আর শেষ করতে পারবো না আজকে শুনিয়ে। স্টুডিও ক্লকের ঘড়িও তো বেশ ভালো রকম দৌড়চ্ছে দেখতে পাচ্ছি। এই গানটা আপনাদের জন্য রেখে গেলাম আবারও লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: ধন্যবাদ।
1: একগুচ্ছ চাবি উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি, উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো, পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেঁটে নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি ঘোরাই ফেরাই, লাগে না খোলে না। শ্রান্ত হয়ে ঘরে ফিরি, মা দেখেন আর হাসেন, বলেন ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি, শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো। আসল কথা কি জানিস, এসব চাবি হলো সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার। আজকাল আর এই চাবি দিয়ে কোনো দরজা খোলে না, তবু তুই ফেলে দিস না। তুইও যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস ওই সব চাবির গুচ্ছ, হয়তো কেন নিশ্চয়ই তাদের হাতে আবার একদিন ওই সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবেই, খুলে যাবে।
2: কত ভরসা নিয়ে কথাগুলো বলেছিলেন যে সেই বেটে মোটা ছোট বড় লম্বা সব চাবিগুলো দিয়ে সততার পথ খুলে যাবে, নির্ভীকতার পথ খুলে যাবে, মানবতার পথ খুলে যাবে। অনেক অনেক আশা ভরসা নিয়ে কথাগুলো বলেছিলেন, যার কণ্ঠস্বর আমরা শুনছিলাম। তিনি সঙ্গীত স্রষ্টা, একজন দিকপাল, অবশ্যই শিল্পী, সুরের জাদুকর সলিল চৌধুরী মহাশয়। আর দেখতে দেখতে কিরকম সময় বয়ে চলে যায়। আমরা সলিল চৌধুরীর গলায় গান শুনতে চেয়েছিলাম, প্লেলিস্টে এই একগুচ্ছ চাবি এই ট্র্যাকটা ছিল বলে আমার মনে হলো আপনাদের সকলের সঙ্গে একটু ভাগ করে নিই। যেতে যেতে একটা গান দিয়ে শেষ করব, সে গানেও কোথাও গিয়ে আর কি শেষের পরেও এক নতুন শুরুর কথা বলছে, তবে আমাকে অতত শেষ করতে হচ্ছে। আর কোনো মেসেজ পড়ার মতো কোনো অবকাশ রইল না। যাদের মেসেজ পড়েছি তারা আসলে আশা করছি খুশি হয়েছেন, যাদেরটা পড়তে পারেনি অসম্ভব কষ্ট পেয়েছি আমিও পারলাম না বলে। যেতে যেতে একটা মেসেজ দিয়ে শেষ করব। সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখছেন সুপ্রভাত অম্বিকা। সুপ্রভাত, নশ্বর দেহ ছেড়ে মোরা চলে যায় বহুদূরে, বেঁচে থাকেন সদা তারা মিলান যারা কথা সুরে। আজও প্রাণ জেগে ওঠে তাঁর সুরের গানে, মন বলে আবার এসো বোঝাও বাঁচার মানে। আমি যেন আপনাদের কাছে ফিরে আসতে পারি আবারও, আপনাদের সঙ্গে ভালোভাবে আবারও কোনো একটা অনুষ্ঠানের দিন দেখা হবে, আড্ডা হবে, কথা হবে। সকলে ভালো থাকবেন, আজ তবে এইটুকুই থাক। আজ তবে এটুকু থাক এই গানটা দিয়েই শেষ করব বলে আর কি ভীষণভাবে মন প্রাণ থেকে চাইছি।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষক দিবসে আজ নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গের দুজন সহ 48 জন বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কারে সম্মানিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষকদের পাঠ্যপুস্তকের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের জীবন গড়ে তোলার পাশাপাশি শৈশবকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। দেশজুড়ে আজ যথোচিত মর্যাদায় শিক্ষক দিবস পালিত হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নিউ টাউনে বিদ্যাসাগর শিক্ষা সম্মান প্রদান করেছেন। কেরালামের ত্রিশূরে গাড়ি ও লরির মধ্যে সংঘর্ষে 8 জনের মৃত্যু। বিহারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, রাজধানী পাটনাসহ 14 জেলার অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত ডাকযোগে ভোটদান নিয়ন্ত্রিত করার লক্ষ্যে ইউএস পোস্টাল সার্ভিসের নতুন নিয়ম চালু করার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে। ব্যাডমিন্টনে চায়না মাস্টার্সের সেমিফাইনালে আজ পুরুষদের ডাবলসে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি খেলতে নামবেন। আসছি বিস্তারিত খবরে। দেশজুড়ে আজ যথোচিত মর্যাদায় শিক্ষক দিবস পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গের 2 জন সহ 48 জন বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কারে সম্মানিত করেছেন। 27 রাজ্য, 7 কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের 6 সংগঠন থেকে এই শিক্ষক শিক্ষিকাদের নির্বাচন করা হয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের সরকারি মডেল স্কুলের শান্তনু পাত্র এই সম্মান পাচ্ছেন। ভূগোলের শিক্ষক শান্তনুবাবু জানিয়েছেন, প্রকৃতি, প্রযুক্তি এবং স্থানীয় শিল্প সংস্কৃতিকে মূল হাতিয়ার করেই সংবেদনশীল শিক্ষণ শৈলীর মাধ্যমে নয়াগ্রামের মতো পিছিয়ে পড়া এলাকায় তিনি শিক্ষাদান করে চলেছেন। পূর্ব বর্ধমানের শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী জাতীয় শিক্ষকের সম্মান পাচ্ছেন। রাষ্ট্রপতি শিক্ষক ও শিক্ষাবিদদের নিয়মিত জ্ঞান ও দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। শিক্ষক দিবস উপলক্ষে এক বার্তায় রাষ্ট্রপতি তাঁদের শিক্ষাদানে নতুন উদ্ভাবনী পদ্ধতি অবলম্বনের পাশাপাশি আধুনিক প্রযুক্তি গ্রহণেরও পরামর্শ দেন। দেশের শিক্ষক সমাজকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, একজন নিষ্ঠাবান ও যত্নশীল শিক্ষকই পারেন পড়ুয়াদের প্রতিভার বিকাশ ঘটিয়ে তাদের উৎকর্ষের পথে পরিচালিত করার জন্য উৎসাহিত ও অনুপ্রাণিত করতে। ছাত্রছাত্রীদের প্রতিভার বিকাশ, চরিত্র গঠনের ক্ষেত্রে শিক্ষকরা তাঁদের সুপরামর্শ ও দিশানির্দেশের মাধ্যমে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সে কথাও রাষ্ট্রপতি তার ভাষণে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষকদের পাঠ্যপুস্তকের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের জীবন গড়ার পাশাপাশি তাদের শৈশবকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে আরও বড় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল এবছরের জাতীয় শিক্ষক পুরস্কার বিজয়ীদের সঙ্গে আলাপচারিতার সময় তিনি একথা বলেন। সমাজ মাধ্যমে শিক্ষকদের সঙ্গে সেই আলাপচারিতার কিছু মুহূর্ত তুলে ধরার সময় প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, শিক্ষকদের নিশ্চিত করতে হবে যেন প্রতিটি শিক্ষার্থীর ভেতরের শিশুসত্তাটি বেঁচে থাকে, সেজন্য তাঁদের নিজেদের ভেতরের শিশুসত্তাটিকেও বাঁচিয়ে রাখতে হবে।
1: हो सकता है एक आध बच्चा शिक्षा में ठीक नहीं होगा, लेकिन परमात्मा ने हर एक को कोई ना कोई ताकत दी होती है, उसकी टैलेंट पहचानने के लिए कोई कोशिश करते हैं आप टीचर लोग।
0: স্বাস্থ্য ও সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর আলোকপাত করে শ্রী মোদী শিশুদের অতিরিক্ত সময় ধরে স্ক্রিন বা ডিজিটাল ডিভাইসের দিকে তাকিয়ে থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি খেলাধুলো, ঘরের বাইরের কার্যকলাপ এবং সৃজনশীল কাজে শিশুদের উৎসাহিত করার পরামর্শ দেন। এছাড়া তিনি স্তন ক্যান্সার সচেতনতা নিয়েও কথা বলেন। মাদকদ্রব্যের বিপদ সম্পর্কে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে ক্রমাগত সচেতনতা গড়ে তুলতে হবে, কারণ শিশুরা অজান্তেই এসব ক্ষতিকর পদার্থের কবলে পড়তে পারে।
1: ড্রগ্স কা মামলা বড়ে শহরো মে ইউনিভার্সিটি মে রাহা সা নেই পতা হি নেই কিসি কো ক্যা হ্যায় কোই আকর কে দে দেতা হ্যায় ক্যা উস সম্বন্ধ মে লাগাতার আজ কে জো আপ টিচার্স হ্যায় ক্যা অ্যাওয়ারনেস উসকে কারণ ক্যা ভয় হ্যায় ক্যা মাইনুটলি অবজার্ভ করনে মে কোই কিসি বচ্চে মে বদলাব তো নেই আ রাহা হ্যায় প্রকার সে মে পুরে শিক্ষা জগত সে ইয়ে কহনা চাহতা হুঁ কি হমে বহুত পহলে সে জ্যাদা কিতাবো সে বাহার নিকল করকে সিলেবাস সে বাহার নিকল করকে बच्चों की जिंदगी में घुसना पड़ेगा। बचपन मरने नहीं देना चाहिए और बचपन बनाए रखने का सबसे बड़ा काम टीचर कर सकते।
0: উল্লেখ্য, এবছর 3 বিভাগ থেকে মোট 82 শিক্ষক ও শিক্ষাবিদকে জাতীয় শিক্ষক পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে রয়েছেন স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের 48 শিক্ষক, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও পলিটেকনিকের 21 শিক্ষক ও প্রশিক্ষক এবং দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের 13 প্রশিক্ষক। পুরস্কার প্রাপকরা প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ের সময় তাদের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা ও উদ্ভাবনী প্রচেষ্টার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে শ্রীরাম কলেজ অফ কমার্সের শতবার্ষিকী উদযাপনী অনুষ্ঠানে অংশ নেবেন। এই উপলক্ষে এক সভাতেও ভাষণ দেবেন তিনি। উল্লেখ্য, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত অন্যতম উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান শ্রীরাম কলেজ অফ কমার্স স্থাপিত হয় 1926 সালে। বিশিষ্ট শিল্পপতি ও জনহিতৈষী স্যার শ্রীরাম এই কলেজটি প্রতিষ্ঠা করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিক্ষক দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, শিক্ষকরা জ্ঞান, দক্ষতা ও আত্মবিশ্বাসের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎকে সমৃদ্ধ ও শক্তিশালী করে তোলেন। শিক্ষক দিবস উপলক্ষে সমাজ মাধ্যমে একটি ভিডিও বার্তা শেয়ার করে তিনি বিশিষ্ট পণ্ডিত, দার্শনিক ও শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
2: इस बार सम्मानित किए जा रहे हैं बयासी शिक्षकों में स्कूल शिक्षण से 48, उच्च शिक्षण से 21 और कौशल विकास एवं उद्यमिता मंत्रालय से 13 शिक्षक शामिल है। लेकिन यह सम्मान केवल उन शिक्षकों के तक सीमित नहीं है, यह देश के 1,03,00,000 से अधिक शिक्षकों का प्रतिनिधित्व करता है जो हर दिन लगभग 25 करोड़ विद्यार्थियों तक शिक्षण पहुंचाता है।
0: শিক্ষক দিবস উপলক্ষে রাজ্যের মূল অনুষ্ঠানটি হচ্ছে নিউটাউনে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন কৃতি শিক্ষককে তাঁদের অসামান্য অবদানের জন্য বিদ্যাসাগর শিক্ষা সম্মানে ভূষিত করেছেন। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষাক্ষেত্রে বিদ্যাসাগর নতুন দিশা দেখিয়ে গেছেন। প্রতিবন্ধকতা অতিক্রম করে রাজ্যকে শিক্ষাক্ষেত্রে আবার সামনের সারিতে নিয়ে আসার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আক্ষেপের সুরে মুখ্যমন্ত্রী বলেন, এখনও বহু বিদ্যালয়ে যথাযথ পরিকাঠামো গড়ে ওঠেনি।
3: শিক্ষা দপ্তরের আধিকারিক এবং মন্ত্রীদেরকে একটা কথাই বলেছি, শিক্ষার পরিকাঠামো ঠিক করুন। 19,000 বিদ্যালয় এমন রয়েছে যেখানে এখনো আমাদের পরিকাঠামোগত সব সুবিধা নেই, যে ইলেকট্রিকের কানেকশন নেই, ভালো ইউরিনাল ল্যাটরিন দিতে পারিনি, পরিশ্রুত আর্সেনিক মুক্ত পানীয় জল দিতে পারিনি, মিড ডে মিলের কিচেন গ্যাসে চলবে, সব বিদ্যালয়ে পাখার ব্যবস্থা করুন, অ্যাকোয়াগার্ড দেওয়ার ব্যবস্থা করুন, ছাত্রীদের জন্য আলাদা ইউরিনাল ল্যাট্রিনের ব্যবস্থা করুন।
0: খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেরালামের ত্রিশূর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে। নিহতরা তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কাইপাঙ্গালামের পানাম্বিকুন্নু এলাকায় গতকাল রাতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিতে তাঁদের গাড়িটি ধাক্কা মারে। গাড়িতে থাকা 8 জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, দমকল উদ্ধারকারী দল এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়ে যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে গাড়ি থেকে 8 জনের দেহ বের করা হয়। বিহারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। রাজধানী পাটনাসহ 14টি জেলার অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। গঙ্গা, গণ্ডক, কোশিসহ গুরুত্বপূর্ণ নদীগুলির জল ক্রমশ বাড়ছে। জলসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, পাটনায় গঙ্গার জল বিপদসীমার 2 মিটার ওপর দিয়ে বইছে। নিচু এলাকাগুলি জলমগ্ন। বন্যার কারণে বিস্তীর্ণ এলাকার স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। স্পর্শকাতর এলাকাগুলির ওপর প্রশাসন কড়া নজর রেখেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর চলতি মাসের 26 তারিখে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বার্ষিক উচ্চ পর্যায়ের অধিবেশনে ভাষণ দেবেন। সাধারণ বিতর্কের অঙ্গ হিসেবে আয়োজিত এই অধিবেশন 22শে সেপ্টেম্বর শুরু হয়ে 28শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বর্তমান ভূরাজনৈতিক সংঘাত এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট পরিস্থিতির মধ্যে এই অধিবেশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে আন্তর্জাতিক মহলের অভিমত। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত ডাকযোগে ভোটদান নিয়ন্ত্রিত করার লক্ষ্যে ইউএস পোস্টাল সার্ভিসের নতুন নিয়ম বাস্তবায়নের উপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে। নির্বাচনী আধিকারিকরা সতর্ক করে বলেছেন, ভোটদানের নিয়ম পরিবর্তন না করলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। ফেডারেল আদালতের বিচারক ইন্দিরা তালওয়ানি গতকাল এ সংক্রান্ত নির্দেশ দেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে বারবার ডাকযোগে ভোটদানের সমালোচনা করেছেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হবে বলে ট্রাম্প প্রশাসন জানিয়েছে। ডেনমার্ক এবং ইউরোপীয় ইউনিয়নের আরও 4টি দেশ, জার্মানি, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া এবং গ্রিস, ইইউ এর বাইরের কোনো দেশে অভিবাসীদের ফেরত পাঠানোর কেন্দ্র বা রিটার্ন হাব স্থাপনের একটি কাঠামোর বিষয়ে সম্মত হয়েছে। আগামী বছরের শুরুতেই এই কেন্দ্রগুলিতে অভিবাসীদের স্থানান্তর প্রক্রিয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। ব্যাডমিন্টনে চায়না মাস্টার্সের সেমিফাইনালে আজ পুরুষদের ডাবলসে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি মালয়েশিয়ার নূর মোহাম্মদ আজরি নায়ুব ও তান ইউ কুয়েং জুটির মুখোমুখি হবে। এই নিয়ে টানা চতুর্থবারের মতো টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারতীয় এই জুটি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষক

100.1 FM গোল্ডে স্টুডিওর ঘড়ি বলছে একটা বেজে 12 মিনিট হয়ে 19 সেকেন্ড। তোমায় গান শোনাবো, প্রথম গান শুনতে চেয়েছেন কোন্নগর থেকে মানসী বৈদ্য, জয়তী চক্রবর্তীর কণ্ঠে এই রবীন্দ্রসঙ্গীতটি শুনতে চেয়েছেন।

0: জয়তি চক্রবর্তীর পরে আবারও একটি রবীন্দ্রসঙ্গীতে যাব। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই রবীন্দ্রসঙ্গীতটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন খড়সরাই বেগমপুর হুগলি থেকে কৌশিক দত্ত।
1: আর তোমায় গান শোনাবো নিয়ে আজ স্টুডিওর এ প্রান্তে আমরা দুজন, আমি এমিলিয়া
0: আর আমি দেবলীনা।

প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান শুনব শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় ভূপেন হাজারিকার সুরে। শুনতে চেয়েছেন কাশীনাথ দে, পার্বতী দে, কৃষ্ণগঞ্জ, বদনগঞ্জ, গোঘাট, হুগলি থেকে।

প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। আর এরপর চলে যাব যে বন্ধুদের অনুরোধে, এমিলিয়া, পিপাসা পাল, অনুরাধা পাল, অঞ্জলি পাল, তারা তেঁতুলতলা ডোমজুর হাওড়া থেকে কিশোর কুমারের কণ্ঠে যে গানটি শুনতে চেয়েছেন সে গানটির গীতিকার হলেন মুকুল দত্ত এবং সুরকার শিল্পী নিজে।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903 05 9992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন air@fmgoldkolkata@gmail.com এ। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ, গল্প পাঠানোর শেষ তারিখ 25 সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold এ।
1: আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold এ।

0: আমরা এই গান শুনছিলাম তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আর সুধীন দাশগুপ্তর কথা এবং সুরে। আর এই গান শুনতে চেয়ে আমাদের কাছে যারা অনুরোধ করেছেন আমরা একটুখানি বলে দিই, তাপস, সৌরভ, সাগরিকা এবং শম্পা খাঁ, নাকতলা, কলকাতা 47 থেকে।
1: অংশুমান রায়ের কণ্ঠে গান শুনতে চেয়েছেন আর কে মুখার্জি, যাদবপুর থেকে। অংশুমান রায়ের কণ্ঠে এই গান, গৌরী প্রসন্ন মজুমদারের কথায়, শিল্পীর নিজের সুরে।

0: শুনছিলাম প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান, শুনতে চেয়েছিলেন চিত্তরঞ্জন দাস, সুমিতা দাস, হিন্দুল দাস ও জয়িতা দাস, তেঁতলো বড়াবাজার পুরুলিয়া থেকে। বাবুগুহ ঠাকুরতার কথায় মৃণাল বন্দ্যোপাধ্যায়ের সুরে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গানের পর
1: এবার চলে যাব পরের বন্ধুর অনুরোধে। নিউ ব্যারাকপুর থেকে অশেষ বন্দ্যোপাধ্যায়, তিনি হংস মিথুন এই ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনতে চেয়েছেন যে গান, সেই গানের গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর হেমন্ত মুখোপাধ্যায়ের নিজের।

মান্নাদের কণ্ঠে গান শুনবো। মান্নাদের কণ্ঠে এই গানটি শুনতে চেয়েছেন বাগপোতা রোড সরসোনাথ সাথীনগর থেকে দেবজ্যোতি কর। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় প্রভাস দের সুরে, শিল্পী মান্না দে।

লতা মঙ্গেশকরের কণ্ঠে গান শুনতে চেয়েছেন আনন্দধারা, প্রতিমাধারা, প্রশান্তধারা, শ্রীমন ধারা, রাজস্থান জয়পুর থেকে। সলিল চৌধুরীর কথায় সুরে লতা মঙ্গেশকরের কণ্ঠে গান।

0: হবে?
1: হ্যাঁ, পরে তো নিশ্চয়ই হবে, কারণ আপাতত ঘড়ির কাঁটা বলছে যে আজ সত্যি এইটুকু থাক, আর শেষ একটা গানের অনুরোধ আমরা রাখতে পারবো। সোনাময়ী সবুজ সাহারা।

আমতা থেকে মৃণাল পাল গুরুদক্ষিণা ফিল্মের সাউন্ড ট্র্যাক থেকে যে গান শুনতে চেয়েছেন সেই গান কিশোর কুমারের কণ্ঠে শুনতে শুনতে আপাতত বিদায় নেবে দেবলীনার এমিলিয়া, কিন্তু আপনাদের সাথে কথা হবে ঠিক দুপুর 2:30 সুরেলা সফর নিয়ে। আর ঠিকানাটা কিন্তু একই থাকছে 100.1 FM গোল্ড।

আজ একটা বিশেষ দিন। একটা সময় এরকম ছিল এমিলিয়া, যে যারা শিক্ষক এবং যারা চিকিৎসক তাদেরকে মানুষ একেবারে অন্য চোখে দেখত, এবং একজন মানুষকে নতুন জীবন দান করেন আর একজন মানুষের জীবনটাকেই গড়ে তোলেন। একজন শিক্ষক মানে সে এমন নতুন প্রজন্মকে তৈরি করবে যারা দেশের আগামী, যারা দেশের ভবিষ্যৎ।

0: যারা একটা জাতির ভবিষ্যৎ হয়ে উঠবে। আজকে তাদের দিন, তাই তো?
1: একদম। এবং এই যে চিকিৎসক যাদের কথা তুমি বললে, এই চিকিৎসককেও গড়ে তোলেন জীবনের শুরু থেকে এই শিক্ষকরাই।
0: একদমই তাই। আর আজকে যেহেতু শিক্ষক দিবস, কিন্তু আবার মুশকিল হয়ে গেছে, মানে আমরা একটু ছাড় নিয়ে নিলাম নিজেদের মতন করে, আমরা অনেকটাই পুরনো গঙ্গা যমুনার গান দিয়ে শুরু করলাম, কিন্তু যেহেতু আজকে শনিবার তাই আমরা কিন্তু 80s 90s থাকবো, 80s থেকে 90s থাকবো সুরেলা সফরে। তবে যে শিক্ষকের কথা বলে শুরু করব, তিনি তো শুধু শিক্ষক নন, তিনি পথপ্রদর্শক, তিনি একজন আলোর দিশারি। এবং এই যে উদয়ন পণ্ডিত, এই উদয়ন পণ্ডিত কিন্তু শুধু হীরক রাজ্যের বাচ্চাগুলোকে নয়, আমরা যারা যারা যখন যখন হীরক রাজার দেশে দেখেছি বা দেখি, আবার করে আমাদের শিরদাঁড়ার ভেতর দিয়ে একটা অন্যরকমের স্রোত যিনি বইয়ে দেন, তিনি হচ্ছেন উদয়ন পণ্ডিত। উদয়ন পণ্ডিত একটা সোজা শিরদাঁড়ার নাম, উদয়ন পণ্ডিত একটা প্রতিবাদের নাম, উদয়ন পণ্ডিত উচিত অনুচিতের ভেদাভেদ বুঝতে শেখানোর নাম।
1: এবং শুধু তাই নয়, উদয়ন পণ্ডিত কিন্তু বদলে যাওয়ার সেই যে রূপকার হিসেবে সেখানেও কিন্তু অনুঘটক উদয়ন পণ্ডিত। কারণ এই যে বুঝতে শেখা, প্রশ্ন করতে শেখা, সেটা সেই স্ফুলিঙ্গটা জ্বালিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন যিনি, তার নাম উদয়ন পণ্ডিত। হ্যাঁ, সেখানে গুপিবাঘা এসে সেই প্রতিবাদের জায়গাটাকে আরও বেশি দৃঢ় করেছে, কিন্তু এই প্রশ্ন করতে শেখানোটা উদয়ন পণ্ডিতই করেছিল।
0: এবং তুমি ভেবে দেখো, যখন হীরক রাজা তাকে বন্দি বানিয়েছে, তিনি বলছেন যে মগজ ধোলাই হলে তুমি কি পড়াবে আর কি শেখাবে, তখন তিনি বলছেন যে আমার ছাত্ররা আছে, এত বছর আমি তাদেরকে পড়িয়েছি, তাদেরকে ভালো মন্দের প্রভেদ শিখিয়েছি, এবার এই মানুষটা এই আশা নিয়ে বেঁচেছিল যে আমার যা হয় হোক, আমার ছাত্রগুলো তো রয়ে গেল। কিন্তু যখন সে দেখছে এতে তার ছাত্রগুলোকেও হাত মুখ বেঁধে এনে দাঁড় করানো হয়েছে, তখন সে কোথাও ভেঙে পড়ছে, এবং তখন তাকে সাহায্য করতে এগিয়ে আসছে তারই জ্বালিয়ে দেওয়া স্ফুলিঙ্গের অনুপ্রেরণায় গুপি এবং বাঘা। তো আজকে এই 80s এবং 90s দশকে যেসব ছবিতে এই শিক্ষক ছাত্র ছাত্রীর সম্পর্ক, কিংবা শুধু তাই নয়, কখনো যিনি গুরু তার সঙ্গে তার শিষ্য শিষ্যা, যিনি মেন্টর তার সঙ্গে তার ডিসাইপলদের যে সম্পর্ক, এইরকম যে সমস্ত ফিল্ম আমরা পেয়েছি 80s দশক এবং 90s দশকে, শুধু ফিল্ম নয় মিলিয়া, এমন হয়তো ফিল্মটা একটু অন্যরকম, কিন্তু গান, কোনো গান সেখানে আমরা এমন একটা মুহূর্তকে পাচ্ছি, এমন একটা সম্পর্ককে পাচ্ছি, সেই গানগুলোই কিন্তু আজকে আমরা একটু ফিরে ফিরে শুনব, তাই তো?
1: একদম।
0: আর যেহেতু উদয়ন পণ্ডিতের কথা দিয়ে শুরু করলাম, তাই এই বাণী, এই মন্ত্র আমাদের জীবনের সবার পাথেয় হয়ে থাক।

রাজা রাখলো তাদের চেপে, রাজা রাখলো তাদের চেপে, যারা উঠলে পড়ে খেপে। রাজার আসন খানা করবে টলমল, রাজার আসন খানা করবে টলমল। রাজা ঠিক কিনা, রাজা ঠিক কিনা, ঠিক কিনা তুই বল। রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক, রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক। রাজা ধিক ধিক ধিক, রাজা ধিক ধিক ধিক।

0: আমরা শুরু করলাম উদয়ন পণ্ডিতের কথা দিয়ে, এবার আমরা যে ছবির কথায় যাব সেই ছবির বিষয়বস্তু কিন্তু একেবারে অন্যরকম। আপনারা যারা দেখেছেন আপনারা জানেন ফিল্মের নাম চশমে বদ্দুর, এবং একটা কমেডি শুধু বললে কম বলা হয়, রোম্যান্টিক কমেডি। এবং সেখানে দীপ্তি নাভাল এবং ফারুক শেখ জুটি, মানে সে যে কি অসাধারণ জুটি, এবং এমিলিয়া সেই জুটিকে দেখে মনে হয়েছিল মানে সত্যি সত্যি আমরা নিজেদের সঙ্গে রিলেট করতে পারি, কারণ মানে সেই একটা মানে ডিভা লুকিং সেরকম নায়িকা সে নয় যাকে দেখলে মনে হয় কোন কাননের ফুল, হ্যাঁ কোন গগনের তারা। নায়কও যে এদের সবাইকে মনে হচ্ছে পাশের বাড়ির ছেলে, পাশের বাড়ির মেয়ে, আমার পাড়াতে তোমার পাড়াতে এরকম একজন করে থাকে, তোমার আমার ভেতরে এরকম একজন থাকে। তো সেই ফিল্মের গল্প অন্যরকম হলেও সেই ফিল্মে একজন তার গান শেখানোর শিক্ষক ছিলেন এবং তার কাছে দীপ্তি নাভাল গান শিখতেন, এবং খুব সুন্দর সুন্দর কয়েকটা গান আমরা উপহার পেয়েছি এই সিকোয়েন্সগুলোতে। এক সময় এক মানে আমরা এখন যে গানটা শুনবো সেটা খুব খুশি মনে সে তিনি শিখছেন তার গুরুর কাছ থেকে, আবার যখন ফারুক শেখের সঙ্গে একটা মান অভিমানের পালা চলছিল সেই সিকোয়েন্সে আর একটা গান শেখানোর একটা দৃশ্য ছিল, এবং সেখানে যে গানটা শেখানো হচ্ছিল কাহাঁ সে আয়ে বদরা, সত্যি সত্যি মনের ভেতরে এই বদরা যে কোথা থেকে এসেছিল, মেঘ কোথা থেকে জমেছিল, এবং গাইতে গাইতে বারবার কেঁদে ফেলছেন, তখন গুরু বলছেন যে তুমি গাও, স্টেডিলি গাও। তো যাই হোক, আজকে যেহেতু টিচার্স ডে, দুঃখের গানটা আপাতত তোলা থাক, তাই না?
1: একদম,
0: অন্য গানটা যাই আমরা।
1: বেশ।

0: আমরা শুনছিলাম চশমে বদ্দুর থেকে এই গান। আর এবারে আমরা সেই রকম একটা ছবির কথায় আসি এমিলিয়া, যেখানে সত্যি সত্যি এই গান শেখা থেকে এক আশ্চর্য নৈকট্য, এক আশ্চর্য সম্পর্ক, আশ্চর্য নির্ভরতার জায়গা তৈরি হচ্ছে। এবং গান শেখানোর গুরু শুধু গান শেখানোর গুরু নন, তিনি যেন জীবনের ধ্রুবতারা হয়ে উঠছেন। তিনি নিধুবাবু, আর যার জীবনের ধ্রুবতারা তিনি হয়ে উঠছেন, তিনি শ্রীমতী।
1: আর সেই যে শ্রীমতী যখন গান শিখছে, তখন গুরুর আসনে যিনি আছেন তাকে গুরু শিষ্যের সম্পর্ক থেকে তিনি পূজো করেন। কিন্তু এই যে পারস্পরিকতা, এই যে নির্ভরতা, এটা জ্ঞান আহরণের জন্য, একজন আহরণের জন্য আরেকজন সেই জ্ঞান দেওয়ার জন্য, এই সম্পর্কটা সেই রকম একটা সম্পর্ক। আর এই যে গান শেখানোর জায়গাটা আমরা পেয়েছিলাম সন্ধ্যা রায়কে,
0: সন্ধ্যা রায় এবং নিধুবাবুর চরিত্র সৌমিত্র চট্টোপাধ্যায়কে পেয়েছি। এবং নিধুবাবুর টপ্পা, এবং সত্যি সত্যি নিধুবাবুর টপ্পা আমাদের বাংলায় যার কণ্ঠে জনপ্রিয় হয়েছেন, আমরা কিন্তু নিধুবাবুর চরিত্রে, মানে নিধুবাবুর প্লেব্যাক করতেও তাকে পেয়েছি। তিনি হচ্ছেন রামকুমার চট্টোপাধ্যায়। অমর গীতি নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে, একটা মানে ছবি হিসেবে তো অসম্ভব ভালো, এবং পুরোপুরি একটা মিউজিক্যাল ফিল্ম। আর এই ছবির প্রত্যেকটা গান, এবং শুধু গান হিসেবে যে সেটা অসাধারণ এটুকু বলে কম বলা হয় মিলিয়া, ছবির যে যে মুহূর্তে, মানে ফিল্মের গান মানেই কিন্তু তাই, ছবির যে যে মুহূর্তে সেই গানের প্রয়োগ ঘটছে, সেই প্রয়োগটা, সেটা কিন্তু একজন চিত্র পরিচালকের মুনশিয়ানা আমাদেরকে বুঝিয়ে দেয়। তো তরুণ মজুমদারের ছবিতে গানের প্রয়োগ নিয়ে অন্তত দেবলীনা মিলিয়ার তো ধৃষ্টতা নেই কথা বলার। আমরা অমর গীতির গানে যাই,
1: একদম
0: আরতি মুখোপাধ্যায় এবং রামকুমার চট্টোপাধ্যায়।

আমরা অমর গীতির গান শুনছিলাম, এবং সত্যি সত্যি মানে বাংলা চলচ্চিত্রে অমর গীতি যে যে ফিল্মগুলো আমরা গানের জন্য আরও বেশি করে মনে রাখি তার মধ্যে অমর গীতি অন্যতম। এবং অমর গীতির একটা বিশেষত্ব ছিল রামকুমার।

0: পাওনা ছিল, বিশেষ পাওনা, সেটা হচ্ছে রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে গান। এবং সত্যি সত্যি রামকুমার বাবুর কাছেই সবাই শিখতে যেতেন, মানে তিনি একজন গুরু হিসেবে একজন কিংবদন্তি। হ্যাঁ, এবং রামকুমার বাবুর পরে তার ধারাকে অনেকখানি এগিয়ে নিয়ে গেছেন তাঁরই যোগ্য পুত্র শ্রীকুমার চট্টোপাধ্যায়। কিন্তু এই যে বাংলার যেটা পুরাতনী গান এমিলিয়া, পুরাতনী গান, বৈঠকি গান, এই গান যারা শিখতে গেছেন এবং যারা রামকুমার বাবুর কাছে বসে শিখেছেন, মানে সে পাওনা, সে এক মানে অতুলনীয় পাওনা। মানে সেরকম শিল্পীদের যদি আমরা সাক্ষাৎকার নিই তাহলে আমরা জানতে পারব। এবারে আমরা আরেকটা ছবির গানে যাই। হ্যাঁ, ছবির নাম দুই পৃথিবী এবং ছবির বিষয়বস্তু অন্যরকম অবশ্যই, কিন্তু এই যে গানটা আপনাদেরকে আমরা এখন শোনাবো, সেই গানটা রঞ্জিত মল্লিক শেখাচ্ছেন কল্যাণী মণ্ডলকে। তিনি কল্যাণী মণ্ডলের গানের শিক্ষক, গৃহশিক্ষক, তিনি বাড়িতে এসে গান শেখাতেন। এভাবেই তাদের একটা সম্পর্কের সূত্রপাত হয়েছিল এবং সেই সম্পর্কটা কিন্তু রূপ নেয় পরবর্তীকালে একটা প্রেমের সম্পর্কে। তো এইরকম এই যে গানের মিউজিক টিচার হয়ে আসা এবং তারপরে প্রেমাস্পদ হয়ে ওঠা, এর কিন্তু প্রচুর নিদর্শন ছড়িয়ে রয়েছে আমাদের বাংলা এবং হিন্দি ছবির গানে। আপাতত সেই গান শুনতে শুনতে আমরা সংবাদ বিরতিতে চলে যাই।
1: বেশ,

0: Team, building for resilience, innovation, cooperation and sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: সুরেলা সফরে আজ আশি থেকে নব্বই
2: আমরা যে গান শুনছিলাম, গুরুদক্ষিণা ছবির গান শুনছিলাম সংবাদ বিরতির পর ফিরে এসে, এবং নামটাই তো বুঝতে পারছো, গুরুদক্ষিণা, গুরুকে দেওয়ার দক্ষিণা। এই গুরুদক্ষিণা বললে যে মানে যাদের কথা আমার মনে পড়ে সেটা হচ্ছে দ্রোণাচার্য এবং একলব্য। সেই যে একলব্যর কাছ থেকে তার যে তীর ছোড়ার আঙুলটা চেয়ে নিয়েছিলেন দ্রোণাচার্য, সেটা ভারী নিষ্ঠুর ছিল। এবার এখানে ব্যাপারটা যেটা ঘটে সেটা হচ্ছে যে একটি ছেলে, সে গ্রাম থেকে শহরে আসে কারখানায় একটা ছোট্ট কাজ নিয়ে, কিন্তু কারখানারই একটা অনুষ্ঠানে সে গান গায়, আর সেইটাতেই সকলের চোখে পড়ে যায় তার সঙ্গীত প্রতিভা, সকলে জানতে পারে। যে চরিত্রে আমরা পেয়েছিলাম তাপস পালকে, জয়ন্ত তার নাম ছিল স্ক্রিনে। এবার সে তো গান শিখছে, কালী বন্দ্যোপাধ্যায় ছিলেন জয়ন্তর মিউজিক টিচার, কিন্তু এই সময় কালী বন্দ্যোপাধ্যায়ের খুব টাকার দরকার পড়ে তার নাতির চিকিৎসার জন্য। আর এদিকে তাপস পাল মানে জয়ন্তর ভালোবাসায় পড়ে রূপা শতাব্দী রায়, যে কিনা এই কারখানার মালিকের মেয়ে। এবার সেই ব্যাপারটাকে একেবারে স্টপ করার জন্য একটা প্লট সাজান। সেই প্লটটা হচ্ছে এরকমই যে কালী বন্দ্যোপাধ্যায় মানে জয়ন্তর সঙ্গীত গুরু, সঙ্গীত শিক্ষাগুরুকে বলা হয় যে এই টাকাটা তিনি দেবেন এই শর্তে যে জয়ন্ত আর গান গাইতে পারবে না। এবং কোনো উপায় না পেয়ে জয়ন্তর মিউজিক টিচার ওই কালী বন্দ্যোপাধ্যায় তিনি এইটা স্বীকার করে নেন এবং তাপস পালও জয়ন্ত গান গাওয়া বন্ধ করে দেয়। তাতে সবাই ভুল বোঝে, সে গান গাইছে না, তার নানাজনের নানা অ্যানালিসিস যে এই কারণে সে গান গাইছে না, কিন্তু সত্যটা সবার অজানা থাকে। আর রূপার সঙ্গে যার বিয়ে ঠিক হয় সেই শেখর, সৌমিত্র বন্দ্যোপাধ্যায়কে পেয়েছিলাম আমরা সেই চরিত্রে, তো সেই শেখর একটা চুরির দায়ে তাপস পাল মানে জয়ন্তকে অভিযুক্ত করে। পরবর্তী সময়ে রূপার বাবা মানে মিস্টার রায়, যিনি ওই কারখানার মালিক, তিনি নিজের ভুল বুঝতে পারেন, তিনি বুঝতে পারেন যে এই যে শেখর নামের ছেলেটি, এ অ্যাকচুয়ালি দুষ্টু বুদ্ধি করে এই চুরির দায়টা জয়ন্তর ঘাড়ে চাপিয়েছিল, এবং জয়ন্ত একটা সৎ, একনিষ্ঠ এবং প্রতিভাবান শিল্পী। ততদিনে গুরু আর নেই, কিন্তু গুরুকে দেওয়া দক্ষিণা, সেই প্রমিস, সেটা এইবার ভাঙবার সময় আসে। কারণ গুরুকে খুশি করার জন্য তার চলে যাওয়া, তার এইখান থেকে বিদেহী আত্মা, কিন্তু সে তো মন থেকে চেয়েছিল জয়ন্ত গান গাক, সে আবার গান গায়, এবং সেটা রূপার জন্মদিনে। এখন এই যে গুরুরকে দেওয়া দক্ষিণা, গুরু অ্যাকচুয়ালি গুরু তো চেয়েছিলেন জয়ন্ত গান গাক, এবং আমরা ছবির শেষে ভীষণ রিলিভড হই যখন আমরা এই গানটা শুনি যে গুরুকে দেওয়া যে দক্ষিণা আসলে তো সেটা গান, গুরুরই শেখানো গান।
3: তুমি গুরুদক্ষিণার কথা বলছিলে, আর একটা ছবির কথা খুব বলতে ইচ্ছে করছে, সম্ভবত 1985 কিংবা 86 সালে মুক্তি পেয়েছিল সুর সঙ্গম, এবং যেখানে শিবশঙ্কর শাস্ত্রী তার ভূমিকায়, পণ্ডিত শিবশঙ্কর শাস্ত্রী যিনি একজন ক্লাসিক্যাল ভোকালিস্ট, যিনি একজন শাস্ত্রীয় সঙ্গীতের গায়ক, তার ভূমিকায় অভিনয় করেছিলেন, অসাধারণ অভিনয় করেছিলেন গিরিশ কর্নাড। তো এই পণ্ডিত শিবশঙ্কর শাস্ত্রী, তিনি একজন বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, তিনি তার মেয়েকে গান শেখাতেন, এবং একটি মেয়ে যার মা, মায়ের সূত্রে তারও ঠাঁই হচ্ছে পতিতাপল্লী, সেই মেয়েটির নাম ছিল তুলসী, সে দূর থেকে মানে একদম মানে মগ্ন হয়ে, মুগ্ধ হয়ে শাস্ত্রীজির গান শুনতেন এবং তাকে অসম্ভব শ্রদ্ধা করতেন। তুলসীর মা চাইতেন যে তুলসী তার পেশায় আসুক, কিন্তু তুলসী সেটা কখনো চায়নি, কিন্তু না চাইলেও তুলসী একদিনকে ধর্ষিতা হন, এবং তারপরে দেখা যায় যে তুলসীর মায়ের জেল হয় এবং তুলসী একটি সন্তানের জন্ম দেয়, একটি পুত্র সন্তান, এবং এরপরে যেটা হয় যে ধীরে ধীরে তোমার শাস্ত্রীয় সঙ্গীতের কদর বা বাজার একটু হলেও কমতে থাকে,

0: পাশ্চাত্য সঙ্গীতের প্রতি মানুষের অনুরাগ বাড়তে থাকে। তো এরকম একটা পরিস্থিতিতে শাস্ত্রীজির যখন প্রোগ্রাম করা, বিভিন্ন জলসায় গান গাওয়া, এটা একটু কমে আসে, একটু অর্থ সংকটের, অর্থ কষ্টের মধ্যে দিয়ে তারা যান, তখন বাবা এবং মেয়ে এই তুলসীর বাড়িতে এসেই আশ্রয় নেন, তুলসী নিয়ে আসেন তাদের বাড়িতে, এবং তুলসীর জীবনে যেটা সম্ভব হয়নি তার কাছে সঙ্গীত শিক্ষা করা, তুলসী নিজের ছেলেটিকে তুলে দেন শাস্ত্রীজির হাতে, এবং সেই বাচ্চাটিকে শাস্ত্রীজি নিজের মনের মতন করে তৈরি করতে থাকেন। এর ভেতরে তার মেয়ে সারদা, যাকে গান শেখাতেন তার বাবা পণ্ডিত শিবশঙ্কর শাস্ত্রী, সারদা যখন বড় হয়েছে এবং তাকে একটি ছেলে ভালোবাসে, সচিন পিলগাঁওকর সেই চরিত্র অভিনয় করেছিল, এবং সে যখন আসে সারদার বাবা তাকে জামাই হিসেবে মেনে নিতে প্রত্যাখ্যান করেন, কিন্তু তারপরে সেই ছেলেটির গান শুনে, মানে এই মানুষটা শুধু সুরের বশ আর কিছু না, পৃথিবীতে সে টাকার বশ না, কিছু দিয়ে তাকে বশ করা যায় না, জয় করা যায় না, শুধু সুর দিয়ে করা যায়, এবং তার হবু জামাইয়ের কণ্ঠের গান শুনে তখন কিন্তু তিনি তার মেয়ের সঙ্গে তাকে মেনে নেন, এবং মেয়ের বিয়ের দিন একটা আবার কনসার্টের আয়োজন করে সেই তুলসী, সেখানে আবার শাস্ত্রীজি জনসমক্ষে গান করেন, পারফর্ম করেন, আবার মানুষ তাকে সমাদর জানান, এবং তুলসী মারা যাওয়ার পর সেই ছেলেটিকে শেষে শিবশঙ্কর শাস্ত্রী তার আবরণম, আবরণম মানে গেন্ডা, মানে যেটা তোমার হাতে বেঁধে গুরু শিষ্য পরম্পরা শুরু হয়, সেইটা বেঁধে, কেউ বলেন গেন্ডা, কেউ বলে গান্ডা, তো সেইটা তিনি বেঁধে দেন তুলসীর ছেলের হাতে, এবং তিনি ঘোষণা করেন জনসমক্ষে যে এই ছেলেটি আমার যে সঙ্গীতের ধারা তাকে এগিয়ে নিয়ে যাবে, এবং সবার অবর্তমানে তুলসীর ছেলের দায়িত্ব নেয় সারদা এবং তার স্বামী। এই সুর সঙ্গমে যেখানে তুলসীর ছেলেকে গান শেখাচ্ছেন পণ্ডিত শিবশঙ্কর শাস্ত্রী, সেই গানটা আমরা শুনবো,
1: এবং তুলসীর চরিত্রে আমরা জয়াপ্রদাকে পেয়েছিলাম। এই যে গানটার মাঝখানে তার অপূর্ব সুন্দর নাচ খানিকটা অংশ সেটাও আমরা পেয়েছিলাম, এবং তুমি যে গুরু শিষ্যের পরম্পরাটা বললে, এই গানটার মধ্যেই আমরা শেষের দিকে মনে করো যেখানটায় সেই মায়ের পায়ে ঘুঙুর পরিয়ে দিচ্ছে বাচ্চা মেয়েটি আবার নাচার জন্য, যে নাচ ছেলে বাচ্চা ছেলেটি ঘুঙুর পরিয়ে দিচ্ছে, মা আবার নাচছে, এবং এটা অদ্ভুত আবেগঘন দৃশ্য যেখানে গুরুর গান শুনছে এই যে মেয়েটি তুলসী যার কথা তুমি বললে, এবং ছেলের সঙ্গে সেও গানে মুগ্ধ হচ্ছে, তারও ভিতরে নৃত্যের ছন্দ জেগে উঠছে, এবং আমরা গানটা শেষে দেখি যে ছেলেটি ঘুঙুর পরিয়ে দিচ্ছে মায়ের পায়ে আর তিনি নাচছেন।
0: এবং এখানে দেখো আমরা পণ্ডিত রাজন সাজন মিশ্রকে পেয়েছিলাম, আর তার সঙ্গে যে সুর সম্রাজ্ঞীর গলায়, মানে আমরা ছোটদের গান মানেই দেখতাম তিনিই গাইতেন ছোটদের গান অনেক সময় আমরা পেয়েছি লতা মঙ্গেশকরকে, আবারও এখানে সেই ছোট ছেলেটির ভূমিকায় প্লেব্যাক করেছেন লতা মঙ্গেশকর।
1: আমাদের যেহেতু কথা বলতে বলতে একটা বিজ্ঞাপন বিরতির সময় এসে গেছে, আমরা বিজ্ঞাপন বিরতি নিয়ে তারপরে
0: গান দিয়ে ফিরে আসবো।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
4: Shurila Shokhore, Aaj, Aashi Theke Noboi.

0: আমরা এমন অনেক ফিল্ম বলিউডে পেয়েছি বা টলিউডেও পেয়েছি যেখানে আমরা দেখেছি যে শিক্ষক কত রকমের হয়। এই যে তুমি বলছিলে না যে একজন চিকিৎসক, তাকেও কিন্তু ছোট থেকে একজন শিক্ষক বড় করছেন, এবং ছোট থেকে একজন শিক্ষক বড় করছেন ঠিকই, আবার সে যখন মেডিকেল কলেজে ভর্তি হচ্ছে দেখো সেখানেও কিন্তু তিনি যাদেরকে অধ্যাপক হিসেবে পাচ্ছেন তারাও কিন্তু আসলে এক একজন চিকিৎসক,
1: একদম
0: তাই না? এবং পাশাপাশি তারা অধ্যাপনার কাজ করছেন, শিক্ষকতার কাজ করছেন। তো ঠিক এমনটাই হয় আরও একটা সেক্টরে, আরও একটা ফিল্ডে, যেটা হচ্ছে যেখানে আর্মিরা, আর্মি ট্রেনিং, পুলিশ ট্রেনিং স্কুল বলো বা আর্মিদের যেটা ট্রেনিং ক্যাম্প হয়, তো সেখানে তারা যাদেরকে মেন্টর হিসেবে পান, তো তারা কারা? তারাও তো একজন আর্মি অফিসিয়ালস। হ্যাঁ, তো তারা শেখাচ্ছেন তাদের পরবর্তীদের। আমরা এরকম বর্ডারে পেয়েছি। তো একটা ছবির কথা ভীষণ মনে পড়ছে মিলিয়া, যে ছবিটার নাম ছিল প্রহার। হ্যাঁ, এবং প্রহার যারা দেখেছেন তাদের নিশ্চয়ই মনে আছে যে নানা পাটেকর যিনি মেন্টরের ভূমিকায় ছিলেন কি অসাধারণ, এবং সেখানে তার যে তার ট্রেনিংয়ে যে ছেলেটি ছিল যাকে মাধুরী দীক্ষিত ভালোবাসবেন, এবং একটা অ্যাটাকে, একটা কনফ্রন্টেশনে তার দুটো পাই বাদ যাবে প্রথমে, তো সেই যে জায়গাটা, মানে তাদের যে ট্রেনিংটা, এবং সেখানে যদি তারা কিছু ভুলচুক করে সেখানে তাদেরও শাস্তি আছে, মানে তাদের ট্রেনিং যতটা কঠোর শাস্তিগুলো কিন্তু আরও ভয়ঙ্কর কঠোর, তাই না? তো সেই যে ছেলেটি, সেই ছেলেটি যখন ছোট ছিল একেবারে, তো তখন থেকেই তার যে তার যেখানে তিনি পড়াশোনা করতেন, সেই ছেলেটি যেখানে পড়াশোনা করত, সেরকম একটা সিকোয়েন্স, সেখান থেকে গানের একটা অংশ যেটি মান্না দে এবং সমবেত শিল্পীদের কণ্ঠে ছিল, আমরা সেটা একটুখানি শুনি। এবং এইরকম যারা শিক্ষক, এইরকম যারা মেন্টর, তাদের সবার জন্য রইল আমাদের স্যালিউট।

0: সেকেন্ড লেফটেন্যান্ট পিটার ডিসুজা। এই পিটার ডিসুজাকে তিনি যাকে পেয়েছিলেন তার আর্মি অফিসার হিসেবে, তার মেন্টর হিসেবে, মেজর ভিএস চাভন, যে চরিত্র অভিনয় করেছিলেন নানা পাটেকার। আমরা শুধু এইটুকু ছুঁয়ে গেলাম এবং এই সমস্ত মেন্টরদের প্রতি আমাদের আভূমি প্রণাম।
1: এবং যে ছবিটার কথা মনে পড়ছে, স্যার, সেখানে নাসিরুদ্দিন শাহকে আমরা পেয়েছিলাম প্রফেসর অমর ভার্মার চরিত্রে, এবং তিনি এতটাই ডেডিকেটেড ছিলেন তার কাজে, তার শিক্ষকতায়, যে তার পরিবারের লোকজন, মানে তার নিজের স্ত্রী, কোথাও গিয়ে একটা এত বেশি ডেডিকেটেড যে সেখানেও একটা ভুল বোঝাবুঝি। আর আমরা যে গানটা শুনতে চলেছি সেই গানটা একটা আমার তো খুব পছন্দের গান, কিন্তু তার পিকচারাইজেশন, মানে প্রফেসর তার স্টুডেন্টদেরকে ওই প্রকৃতির থেকে, মানে আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টিটা খেয়াল করতে বলছে, যে ধুনটা, অর্থাৎ প্রকৃতিতে যে ধুনটা বাজছে সেই ধুনটা তার মিউজিকে আনার জন্য, সেই দৃশ্যটা এবং সেই গানটা।

0: Great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Sholila Shokhore, Aaj, Aashi Theke Noboi.
3: তুমি যখন স্যারের কথা বলছিলে তখন একটা ছবির কথা মনে পড়লো এমিলিয়া, যেটা 1980 ছবি, যেটা উল্লেখ করা হয়নি, আমাদের উল্লেখ করা উচিত ছিল অবশ্যই। সেটা হচ্ছে স্পর্শ, আবারও সাই পরঞ্জপাইয়ের ছবি, এবং সেখানে আমরা অনিরুদ্ধ পারমার, যে একজন নিজে সে অন্ধ এবং সে একজন শিক্ষক, সে কীভাবে পড়াচ্ছে এবং তার সাথে যার আলাপ হচ্ছে কবিতা, সেও মেন্টর মানে টিচার হিসেবে জয়েন করছে, এবং তার ভিতরে একটা অদ্ভুত শ্লাঘা আছে যে আমি হতে পারি অন্ধ, আমি অনেক কিছু হয়তো পারি না, কিন্তু আমাকে কেউ করুণা দেখাবে এটা আমি সহ্য করব না। এই দ্বন্দ্বটাকে যে কীভাবে নাসিরুদ্দিন ফুটিয়ে তুলেছিলেন, এবং সত্যি সত্যি এই রকম শিক্ষক যারা, মানে যেহেতু 80 থেকে 90 পড়ছে না বলে আমরা যার কাছে পৌঁছতে পারলাম না, সঞ্জয় লীলা বনশালীর ব্ল্যাক মুভির কথা উল্লেখ করতে ইচ্ছে করছে, তো এরকম সব শিক্ষকদের সত্যি সত্যি যারা মানুষের জীবনে সে অনির্বাণ জ্যোতি জ্বালিয়ে চলেছেন তাদেরকে আজকে।
4: এবং একটু মহাকাব্য বা পৌরাণিক দিকে যদি আমরা তাকাই, যে তুমি পরম্পরা দিয়ে শুরু করেছিলে, সেই পরম্পরার জায়গা থেকে ভীষণভাবে মনে পড়ে যে বাল্মীকির দেওয়া শিক্ষা সে লাভ করে লবকুশ যখন তারই বাবা কাকা জ্যাঠাকে হারিয়ে দিচ্ছে, এই যে পরম্পরা শিক্ষা, এবং যখন অগস্ত্যমুনির কথা আমরা ভাবি, আজকের যে মার্শাল আর্ট মানে প্রাচীন মার্শাল আর্ট ফর্মের প্রতিষ্ঠাতা অগস্ত্যকে ধরা হয়, সেখানে কিন্তু আদিত্য মন্ত্র দেওয়ার জন্য মানে শ্রীরামকৃষ্ণের যে যুদ্ধ জয়, সেখানে কিন্তু অগস্ত্যর সেই আদিত্য হৃদয় স্তোত্রম দান, সেটা একটা ইম্পর্টেন্ট জায়গা। মানে আমরা যেদিকেই তাকাই না কেন, আমাদের সাহিত্যে, ইতিহাসে, আমাদের জীবনে অবশ্যই, সেখানেই গুরু না থাকলে শিক্ষাটা সম্পূর্ণ হওয়া অসম্ভব।
3: একদমই, মানে সেই গানের কথা আবার বলতে ইচ্ছে করে, গুরু বিনা জ্ঞান কাহাঁ সে পাও। যাই হোক, তো আমরা 90s এই গুরু শিষ্য পরম্পরা, 80s 90s যেখানে যে ছবির কথা দিয়ে শেষ করবো, যদিও আরও অনেক আছে। একদিক দিয়ে আমরা তাল মুভিটাকেও ধরতে পারি, যেখানে ঐশ্বরিয়া রায়ের বাবা যে চরিত্র আলোকনাথ অভিনয় করেছিলেন, সেও তার মিউজিক স্কুল ছিল তারাবাবু। হ্যাঁ, এবং তারাবাবু জানতেনই না যে সুদূর বোম্বেতে তারাবাবুর মিউজিক রেডিও থেকে শুনে শুনে সেটাকে রিমিক্স করে তার একটা রিমিক্স ভার্সন ব্যবহার করছে অনিল কাপুর যে চরিত্র অভিনয় করেছেন। তো আপাতত আমরা যে ছবিটার কথা বলতে চাই, হাম দিল দে চুকে সানাম, যারা পড়েছেন তারা জানেন অনেকটাই মৈত্রেয়ী দেবীর নহন্যতে এই উপন্যাস থেকে অনুপ্রাণিত, গল্পের গতি প্রকৃতি কিছুটা কিছুটা। তো সেইখানে হাম দিল দে চুকে সানামে পণ্ডিত দরবার, যার মেয়ে হচ্ছে নন্দিনী ঐশ্বরিয়া রায় রাজস্থানে, সে একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, এবং তার কাছে ওই গান্ডা বেঁধে শাস্ত্রীয় সঙ্গীত শিখবে বলে সুদূর ইতালি থেকে এসে পৌঁছয় সমীর, মানে যে চরিত্রে সলমান খান অভিনয় করেছিলেন, এবং তিনি প্রথমে সামিরকে কিছু গাইতে বলেন এবং সামির অদ্ভুতভাবে পপ এবং জ্যাজ মিশিয়ে গাইতে শুরু করে, কিন্তু তার গলার রেঞ্জ মুগ্ধ করে গুরুজিকে। তো গুরুজি তাকে শিষ্য হিসেবে গ্রহণ করেন, কিন্তু তারপর যখন গুরুজি জানতে পারেন যে তার মেয়ের সাথেই সামিরের একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং কোথাও পারিবারিক আভিজাত্যের বিরুদ্ধে চরণ হবে ভেবে তিনি সেই সম্পর্কটা একেবারেই মত দেন না এবং তিনি সামিরের কাছে গুরুদক্ষিণা চান, সেটাও আবার একটা নিষ্ঠুর গুরুদক্ষিণা, যে তুমি এই মুহূর্তে আমার এই মহল ছেড়ে চলে যাবে, আমার মেয়েকে ছেড়ে তুমি চলে যাবে, না হলে আমি তোমায় যা শিখিয়েছি সেই সঙ্গীত কিন্তু তোমার কোনো কাজে আসবে না। তো এইরকম একটা মুহূর্ত, সামির চলে যায়, তার গানটা খুলে নেন গুরুজি। তো যাই হোক, তো এই যে গান শেখানোর যে একটা সিকোয়েন্স ছিল ভারী সুন্দর, আমরা সেখানে উস্তাদ সুলতান খান এবং তার সাথে আমরা পেয়েছিলাম শঙ্কর মহাদেবনকে এবং কবিতা কৃষ্ণমূর্তিকে, আমরা সেই গানে যাই।

0: হ্যাপি বার্থডে বলছি আমরা বিধু বিনোদ চোপড়াকে। আর যেহেতু আজকের দিনটা শিক্ষক দিবস, শিক্ষকদের জন্য উৎসর্গীকৃত একটা দিন, সুতরাং বিধু বিনোদ চোপড়ার, তিনি একটা সাক্ষাৎকারে বারবার বলছেন যে তার এখন এই 70 বয়সে তার সবথেকে ভালো লাগার কাজ সেটা হচ্ছে কনসাল্টিং, এডিটিং, ডিরেক্টিং। অর্থাৎ আজকের প্রজন্মের যারা একেবারে নতুন, অনামী, হয়তো তার ভাড়ারে একটাও ছবি নেই, তিনি যদি চিত্রনাট্য নিয়ে আসেন, সেটা যদি তার পছন্দ হয়, তিনি মেন্টরশিপ দিতে চান। আমার এত ভালো লেগেছিল সাক্ষাৎকারের বারবার ওই কথাটা যখন ফিরে এসেছে, সাক্ষাৎকারটা শেষ হচ্ছে ওই জায়গা থেকে, যে এত বড় লেভেলের একজন ডিরেক্টর, প্রডিউসার, তিনি এইভাবে আজকের প্রজন্মকে ভাবছেন এবং আজকের প্রজন্মের জন্য ডেডিকেটেড, যে এইটা আমাকে মানে তাকে ভীষণ উৎসাহিত করে, তাকে এক্সাইটেড করে যে কনসাল্টিং, এডিটিং, ডিরেক্টিং এই কাজে তিনি আজকের প্রজন্মকে।
1: একদমই তাই। দেখো এমিলিয়া, কাজ দেখে শেখা সেই সুযোগ তো থাকেই, কিন্তু হাতে কলমে কাজ শেখানো সেটা একটা খুব বড় ব্যাপার। আর বিধু বিনোদ চোপড়ার যদি একদম প্রথম

0: প্রথম দিক থেকে আপনারা দেখেন, দেখবেন বিধু বিনোদ চোপড়া হচ্ছেন সেই রকম একজন চিত্র পরিচালক যিনি সমান্তরাল ছবি এবং মূল স্রোতের ছবির মাঝামাঝি একটা সূক্ষ্ম ব্যালেন্সের তারের ওপর দিয়ে হেঁটে গেছেন তার জীবনের প্রথম ছবি থেকে। দেবলীনা এবং এমিলিয়া ডিরেক্টরস কাট আমাদের দুজনের আছে এক মঙ্গলবারী মাসে, আপনারা জানতে পারবেন। আমরা বরং সেই দিনই ট্রিবিউট দেব চিত্র পরিচালক বিধু বিনোদ চোপড়াকে। আজকে শুধু জন্মদিনের শুভেচ্ছা এবং প্রণাম জানাই স্যার, খুব ভালো থাকুন, আরও ভালো ভালো কাজ আমাদের উপহার দিন। যেতে যেতে রেখে গেলাম কাল্ট ফিল্ম 1942 লাভ স্টোরি থেকে সেই কোনোদিন ভুলতে না পারা গান কুমার শানুর কণ্ঠে। সঙ্গে ছিলাম দেবলীনা,
1: এমিলিয়া।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষকদের পাঠ্যপুস্তকের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের জীবন গড়ার পাশাপাশি তাদের শৈশবকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে আরও বড় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল এবছরের জাতীয় শিক্ষক পুরস্কার বিজয়ীদের সঙ্গে আলাপচারিতার সময় তিনি একথা বলেন। সমাজমাধ্যমে শিক্ষকদের সঙ্গে সেই আলাপচারিতার কিছু মুহূর্ত তুলে ধরার সময় প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, শিক্ষকদের নিশ্চিত করতে হবে যেন প্রতিটি শিক্ষার্থীর ভেতরে শিশু সত্তা বেঁচে থাকে।
1: পুরো শিক্ষা জগৎ সে কহনা চাই হমে পহলে সে জাদা কিতাবো সে বাহার নিকল করকে সিলেবস সে বাহার নিকল করকে বচ্চো কি জিন্দগি মে ঘুসনা পড়েগা। বচপন মরনে নেই দেনা চাই আর বচপন বনায়ে রাখনে কা সবসে বড়া কাম টিচার কর সক টিচার কা কাম হ্যায় কি উসকে ভিতর কা বচপন বনা রহে।
0: স্বাস্থ্য ও সমাজে গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর আলোকপাত করে শ্রী মোদী শিশুদের অতিরিক্ত সময় ধরে স্ক্রিন বা ডিজিটাল ডিভাইসের দিকে তাকিয়ে থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি খেলাধুলো, ঘরের বাইরের কার্যকলাপ এবং সৃজনশীল কাজে শিশুদের উৎসাহিত করার পরামর্শ দেন। উল্লেখ্য, এবছর তিনটি বিভাগ থেকে মোট 82 জন শিক্ষক ও শিক্ষাবিদকে জাতীয় শিক্ষক পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে পশ্চিমবঙ্গের 2 জন সহ 48 জন বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কারে সম্মানিত করেছেন। 27টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের 6টি সংগঠন থেকে এই শিক্ষক শিক্ষিকাদের নির্বাচন করা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে যে 2 জন এবছর জাতীয় শিক্ষকের সম্মান পেলেন তারা হলেন জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের সরকারি মডেল স্কুলের ভূগোল শিক্ষক শান্তনু পাত্র এবং পূর্ব বর্ধমানের শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগের শিক্ষক পলাশ চৌধুরী। রাজ্যে শিক্ষার মান উন্নয়নে আধুনিক পদ্ধতিতে শিক্ষাদানের লক্ষ্যে

0: রাজ্যের প্রতিটি জেলায় দুটি করে সিএম শ্রী শিক্ষা প্রতিষ্ঠান করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে রাজ্য বিদ্যালয় ও উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত শিক্ষক দিবসের মূল অনুষ্ঠান ও বিদ্যাসাগর শিক্ষা সমান 2026 অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার পোষিত স্কুলগুলির মতোই এই স্কুলগুলি গড়ে তোলা হবে।
1: শিক্ষা দপ্তরের আধিকারিক এবং মন্ত্রীদেরকে একটা কথাই বলেছি, শিক্ষার পরিকাঠামো ঠিক করুন। 19,000 বিদ্যালয় এমন রয়েছে যেখানে এখনো আমাদের পরিকাঠামোগত সব সুবিধা নেই, যে ইলেকট্রিকের কানেকশন নেই, ভালো ইউরিনাল ল্যাট্রিন দিতে পারিনি, পরিশ্রুত আর্সেনিক মুক্ত পানীয় জল দিতে পারিনি, মিড ডে মিলের কিচেন গ্যাসে চলবে, সব বিদ্যালয়ে পাখার ব্যবস্থা করুন, অ্যাকোয়াগার্ড দেওয়ার ব্যবস্থা করুন, ছাত্রীদের জন্য আলাদা ইউরিনাল ল্যাট্রিনের ব্যবস্থা করুন।
0: অন্যদিকে খেলাধুলার মানোন্নয়নে উত্তরবঙ্গ পশ্চিমাঞ্চলকে দুটি সেন্টার অফ এক্সিলেন্স ইন স্পোর্টস তৈরি করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন, এসএসসির মাধ্যমে স্কুলগুলিতে ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে। বর্তমান রাজ্য সরকার স্কুলগুলিতে শিক্ষার পরিকাঠামো উন্নয়নে কাজ করে চলেছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। প্রায় 300 কোটি টাকার কম্পোজিট গ্রান্ট স্কুলগুলিকে দেওয়া হয়েছে বলে তিনি জানান। রাজ্যের 59 জন শিক্ষককে বিদ্যাসাগর শিক্ষা সম্মান প্রদান করা হয়েছে। 14টি স্কুলকে সেরা বিদ্যালয়ের পুরস্কার দেওয়া হয়। বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নিউ ফারাক্কায় ধসে যাওয়া অংশে মেরামতি কাজের পর রেললাইনে আজ ট্রায়াল রান দেওয়া হয়েছে। উত্তরবঙ্গমুখী অর্থাৎ আপ লাইনে আজ কোনো ট্রেন বাতিল হবে না বলে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন। তবে ডাউনলাইনে ট্রেন চালু হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে 2 দিন সময় লাগবে বলেও তিনি জানান। রেলকর্তাদের দাবি, যে অংশে সমস্যা হয়েছিল সেখানে নতুন লাইন বসানো হয়েছে। এই নির্দিষ্ট অংশে গাড়ির গতি নিয়ন্ত্রণ করা হবে।
2: 2 দিন ধরে যে ঘটনা ঘটেছে, মানে তার জন্য আমরা তো একদিকে ক্ষমা প্রার্থী, কিন্তু এটাও আবার বলতে চাই যে আমরা খুবই লাকি বা ভগবান আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, কারণ ট্র্যাকের যা কন্ডিশন ছিল এই বর্ষাতে, অতি বর্ষার কারণে যে সত্যি কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি, তার আগেই আমাদের যে পেট্রোলম্যান ওনারা নজরদারি করেছেন, ওনারা দেখেছেন ট্র্যাকের কন্ডিশন, এবং সাথে সাথেই আমরা কিন্তু লাইনে স্টপ করে দিয়েছি সমস্ত প্যাসেঞ্জার সার্ভিসেস বা যে কোনো ট্রেন সার্ভিসেস।
0: বাসি পচা খাদ্য সামগ্রী বিক্রির বিরুদ্ধে অভিযানের অঙ্গ হিসেবে আজ কলকাতার ডেকার্স লেনে একাধিক রাস্তার পাশে দোকানে হানা দেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। বেশ কয়েকটি দোকানে বাসি খাবার নষ্ট করে দেওয়া হয়েছে, ভেজাল মিলেছে মিষ্টিতেও, সেগুলিও নষ্ট করে দেওয়া হয়। রাজ্যে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মৌসুমি ও নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। খবর এখনকার মতো এ পর্যন্তই।

0: policies case.
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিউ ফারাক্কা রেললাইনে ধসে যাওয়া অংশে মেরামতির কাজ শেষ হয়েছে, আপলাইন দিয়ে শুরু হয়েছে ট্রেন চলাচল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এ রাজ্যে 2 জন সহ 48 জন শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কারে সম্মানিত করেছেন। শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক পদ্ধতিতে শিক্ষাদানের লক্ষ্যে প্রতিটি জেলায় 2টি করে সিএম শ্রী শিক্ষা প্রতিষ্ঠান তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গ পশ্চিমাঞ্চলে খেলাধুলোর মানোন্নয়নে 2টি সেন্টার অফ এক্সেলেন্সের ঘোষণা। বিদ্যাসাগর শিক্ষা সম্মান পেলেন 59 জন শিক্ষক শিক্ষিকা। রাজ্যে নতুন সরকারের প্রথম 3 মাসে রাজস্ব আদায় বেড়েছে 18%। বাসি পচা খাদ্য সামগ্রী বিক্রির বিরুদ্ধে আজও রাজ্য জুড়ে চলছে অভিযান। আসছি বিস্তারিত খবরে। নিউ ফারাক্কা রেললাইনে ধসে যাওয়া অংশে মেরামতির কাজ শেষ হয়েছে, আপলাইনে শুরু হয়েছে ট্রেন চলাচল। ইতিমধ্যে হাওড়া থেকে উত্তরবঙ্গমুখী শতাব্দী এক্সপ্রেস রওনা দিয়েছে। বাকি ট্রেনগুলিও নির্ধারিত সময়ে ছাড়বে বলে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি আকাশবাণীকে জানিয়েছেন।
2: দিন রাত এক করে পরিশ্রমের ফলে আমাদের ফাইনালি যে ফরাক্কাতে সাবসিডেন্স বা ধস নেমে গেছিল সেখানে ট্র্যাক আমরা ফিট করতে পেরেছি। আমাদের টিআরটি ইন্সপেকশনের কাজ কমপ্লিট, ফাইনাল পয়েন্ট ইন্সপেকশন চলছে। অলরেডি আমাদের উত্তরবঙ্গমুখী যে ট্রেন সেগুলো যাতায়াত শুরু হয়ে গেছে। আজকেই হাওড়া থেকে শতাব্দী ট্রেন ছেড়েছে। এরপরে আমাদের বাকি যে ট্রেনগুলো যেমন সরাইঘাট এক্সপ্রেস সেটাও ছেড়েছে। বাকি যেগুলো আছে সেগুলো সবই ছাড়বে। সবেমাত্র আমার বন্দে ভারত স্লিপার সেটাও ছেড়ে গেল, কামরূপ এক্সপ্রেস ছাড়ছে। মানে এরপরে আর আমার উত্তরবঙ্গের দিকে যেগুলো আপ ট্রেন যাবে কোনো ট্রেন নেই, কোনো অসুবিধা রইল না।
1: উল্লেখ্য, পরিস্থিতি স্বাভাবিক করতে গত 2 দিন যুদ্ধকালীন তৎপরতায় দিন রাত এক করে কাজ করেছেন রেলের শীর্ষ আধিকারিক থেকে শুরু করে সমস্ত স্তরের কর্মীরা। আপলাইনের পাশে যেখানে ধস নেমেছিল সেখানে পাইলিং করতে বেশ কিছুটা সময় লাগে। ওই কাজ শেষ হতে বাকি কাজগুলিও দ্রুত সেরে ফেলে রেল। আজ সকালে ট্রায়াল রান হয়েছে। রেলকর্তাদের দাবি, যে অংশে সমস্যা হয়েছিল সেখানে নতুন লাইন বসানো হয়েছে। ওই নির্দিষ্ট অংশে গাড়ির গতি নিয়ন্ত্রণ করা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে পশ্চিমবঙ্গে 2 জন সহ 48 জন শিক্ষক শিক্ষিকাকে জাতীয় শিক্ষক পুরস্কারে সম্মানিত করেছেন। 27টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের 6টি সংগঠন থেকে এই শিক্ষক শিক্ষিকাদের নির্বাচন করা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে এবছর জাতীয় শিক্ষকের সম্মান পেলেন ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের সরকারি মডেল স্কুলের ভূগোল শিক্ষক শান্তনু পাত্র। তিনি আকাশবাণীকে জানালেন,
3: এই অনুভূতিটা তো এক কথায় প্রকাশ করা খুব মুশকিল। আমাদের দেশের অনারেবল প্রেসিডেন্ট, তার হাত থেকে এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডটা নেওয়া, এটা সকলের কাছেই, সমস্ত শিক্ষকদের কাছেই এটা একটা স্বপ্ন। এখানে আসলে এটা আমার চোখে অ্যাওয়ার্ড বা রেকগনিশন এইভাবে আমি ভাবছি না, আসলে এটা একটা বড় রেসপন্সিবিলিটি। যেটুকু করেছি করছি ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে, সেটাকে অনেক বেশি করতে হবে, অত্যন্ত আনন্দের।
1: এছাড়াও জাতীয় শিক্ষকের সম্মান পেয়েছেন পূর্ব বর্ধমানের শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী। অন্যদিকে রাজ্য সরকারের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষা সম্মান পেয়েছেন উত্তর চব্বিশ পরগনার শালবাগান জিএসএফপি শিশু মিত্র স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত মারিক। আকাশবাণীকে তিনি জানালেন,
4: 2024 সালে আমি জাতীয় শিক্ষক হিসেবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সম্মানে ভূষিত হয়েছিলাম। সেটা ছিল জাতীয় শিক্ষকের সম্মান। আর রাজ্য স্তরে

0: যে সম্মান সেটা হচ্ছে বিদ্যাসাগর শিক্ষা সম্মান, এই বছর আমি পেলাম 2026। অনুভূতি বলতে আলাদা করে কোনো অনুভূতি নয়, কাজের প্রেরণা পেলাম, অনেক মানুষের সাথে আমি আরো যুক্ত হতে পারলাম। 2024 সালে আমি
1: রাজ্য শিক্ষার মান উন্নয়ন এবং আধুনিক পদ্ধতিতে শিক্ষাদানের লক্ষ্যে প্রতিটি জেলায় দুটি করে সিএমসি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। আজ নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত শিক্ষক দিবসের মূল অনুষ্ঠান ও বিদ্যাসাগর শিক্ষা সম্মান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার পোষিত স্কুলগুলির মতো করে এই স্কুলগুলি গড়ে তোলা হবে।
2: আমি দুটো নতুন স্কিম ঘোষণা করছি। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতে দুটি করে সিএম শ্রী ইনস্টিটিউট তৈরি হবে, অর্থাৎ মুখ্যমন্ত্রী শ্রী জহর নবোদয় বিদ্যালয়ের মতো। এগুলিতে ষষ্ঠ শ্রেণী থেকে মেধাবী ছাত্রছাত্রীদের পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে। এগুলোকে একটি মডেল স্কুলেও পরিণত করা হবে। সেরা মানের শিক্ষক, আধুনিক ডিজিটাল ল্যাব, স্মার্টবোর্ড ইত্যাদি সংশ্লিষ্ট করে ধরে নিতে পারেন সেন্ট্রাল স্কুলের মতোই আমরা জেলায় আপাতত দুটো করে আমরা তৈরি করব। এর বাইরেও উত্তরবঙ্গ এবং পশ্চিমাঞ্চলে সেন্টার অফ এক্সিলেন্স ইন স্পোর্টস প্রতিষ্ঠান গড়ে তুলব। আগামী দিনে এসএসসির মাধ্যমে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর অর্থাৎ স্পোর্টসের টিচারদেরকে ব্যাপক সংখ্যায় নিয়োগ করা হবে।
1: মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার স্কুলগুলিতে শিক্ষার পরিকাঠামো উন্নয়নে কাজ করে চলেছে। প্রায় 300 কোটি টাকার কম্পোজিট গ্রান্ট স্কুলগুলিকে দেওয়া হয়েছে। আগামী দিনে সিলেবাস পরিবর্তন হবে বলেও তিনি জানান। এদিন রাজ্যের 59 জন শিক্ষককে বিদ্যাসাগর শিক্ষা সম্মান প্রদান করা হয়। সেরা বিদ্যালয়ের পুরস্কার দেওয়া হয়েছে 14টি স্কুলকে। বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কলকাতা পুরসভা এলাকার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে পুরভবনে অভিযোগের শুনানি শুরু হয়েছে। এই শুনানি চলবে এ মাসের 9 তারিখ পর্যন্ত। বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের দুটি গোষ্ঠী এবং বাম দলগুলির প্রতিনিধিরা আজ শুনানিতে অংশগ্রহণ করেন। ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে নানা বিষয়ে অসামঞ্জস্যের কথা প্রতিনিধিরা তুলে ধরেছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। প্রথম নতুন সরকারের প্রথম 3 মাসে রাজ্যের নিজস্ব রাজস্ব আদায় 18% বৃদ্ধি হয়েছে। বিভিন্ন দপ্তরে নজরদারি বৃদ্ধি, ডিজিটাল মনিটরিং এবং রাজস্ব ফাঁকি রোধে কড়া পদক্ষেপের ফলেই এই সাফল্য এসেছে। রেভিনিউ লিকেজ বন্ধ এবং কর ফাঁকি রোধে জোর দেওয়ায় রাজস্ব আদায় উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে বলে অর্থ দপ্তর সূত্রে জানা গেছে। এছাড়া খনিজ সম্পদ থেকে রাজস্ব আদায়েও বড় সাফল্য মিলেছে। বাসি পচা খাদ্য সামগ্রী বিক্রির বিরুদ্ধে অভিযানের অঙ্গ হিসেবে আজ কলকাতার ডেকার্স লেনে একাধিক দোকানে হানা দেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। বেশ কয়েকটি দোকানে বাসি খাবার নষ্ট করে দেওয়া হয়। ভেজাল মিলেছে মিষ্টিতেও, সেগুলিও নষ্ট করে দেওয়া হয়েছে। উত্তর চব্বিশ পরগনার কামারহাটি পুরসভার ষষ্ঠীতলা অঞ্চলে আজ আধিকারিকরা বিভিন্ন বেকারিতে হানা দেন। কামারহাটি পুরসভার উল্টো দিকের একটি রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেনাচিতির ভিরিঙ্গিতে একাধিক মিষ্টি দোকান ও হোটেলে অভিযান চালানো হয় আজ। পূর্ব বর্ধমানে জামালপুর ব্লকের একাধিক হোটেল ও মিষ্টির দোকানে আজ অভিযান চালান আধিকারিকরা। হুগলির চন্দননগরের বড়বাজার এলাকায় একাধিক হোটেল, রেস্তোরাঁ এবং ক্যাটারিং ব্যবসায়ীদের ঠিকানায় খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা আজ হানা দেন। উত্তম কুমার জন্ম শতবার্ষিকী উপলক্ষে আজ নন্দন চত্বর ও রাধা স্টুডিওতে জনসমাগম ছিল চোখে পড়ার মতো। মহানায়ক অভিনীত চলচ্চিত্র প্রদর্শন ছাড়াও শিশির মঞ্চে দুটি আলোচনায় অংশ নেন অনেকে। একটি প্রতিবেদন,
3: উত্তম চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে নন্দনে দুটি প্রেক্ষাগৃহে পাশাপাশি দেখানো হল যতুগৃহ, কলঙ্কিনী কঙ্কাবতী, বনপলাশীর পদাবলী, অগ্নিশ্বর ও অ্যান্টনি ফিরিঙ্গি। আবার রাধা স্টুডিওতে কলকাতার দর্শক ফিরে পেলেন 35 মিলিমিটারে হারানো সুর। জন্মশতবার্ষিকী উদযাপনে আজ কানায় কানায় পূর্ণ শিশির মঞ্চে নায়িকাদের চোখে উত্তম কুমার শীর্ষক আলোচনায় অংশ নিয়ে অভিনেত্রী ঋতুপর্ণ সেনগুপ্ত বাঙালি জীবনে উত্তম কুমার প্রসঙ্গে আকাশবাণী সংবাদের উৎসবের উল্লেখ করে বলেন,
4: মনে আছে উত্তম কুমার যেদিন চলে যান রেডিওতে, সেটা কলকাতা কতে অ্যানাউন্সমেন্ট হয়েছিল, আমার ঠাকুমা খুব রেডিও শুনতেন, হঠাৎ শুনলাম যে উত্তম কুমার নেই, উত্তম কুমার নেই, মানে ওয়ান না টুতে পড়ি, তখন আমাদের বাড়িতে মনে হলো একটা ভিসোভিয়াস হয়ে গেল ওইটুকু সময়ের মধ্যে, কত বাড়িতে রান্না হয়নি, আমার মাসিরা চলে এলো বাড়িতে, সবাই মিলে বেরিয়ে গেল বিভিন্ন জায়গায়, কোথায়

0: এখানে উত্তম কুমারকে খুঁজতে বেরিয়ে গেল সবাই।
1: পরে অভিনেতা উত্তম কুমার শীর্ষক আলোচনায় অংশ নেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, ঋত্বিক চক্রবর্তী প্রমুখ। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: রাজ্যে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মৌসুমী ও নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী অর্ণেশ্বর ভট্টাচার্য আকাশবাণীকে জানালেন,
3: দক্ষিণবঙ্গে আপাতত মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পাবো। 8-9 তারিখে বৃষ্টির বিস্তারটা একটু বাড়বে, আবার 10 তারিখ থেকে বৃষ্টির বিস্তারটা কমে আসবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত সর্বত্রই আগামী 3 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
2: শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। নিউ ফারাক্কায় রেল লাইনে ধসে যাওয়া অংশে মেরামতির কাজ শেষ হয়েছে, আপলাইনে শুরু হয়েছে ট্রেন চলাচল। শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক পদ্ধতিতে শিক্ষাদানের লক্ষ্যে প্রতিটি জেলায় 2টি করে CMC শিক্ষা প্রতিষ্ঠান তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
4: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে সরফিরোজি।

0: punishment has been reserved for September 16. It may be recalled that in May 2013, Maoists attacked a convoy of Congress leaders in Cheram Valley. 29 people, including senior Congress leaders, were killed in the dastardly attack. Floods continue to affect normal life in several parts of Bihar. The Ganga and several other major rivers are flowing above the danger mark at various places. The administration has intensified relief and rescue operations on a war footing to assist the affected people. In Patna, the water level of the Ganga at Gandhi Ghat, Banka Ghat and Pandarak is flowing above the highest flood level. In badminton, India's Sattvik Sairaj Ranki Reddy and Chirag Shetty continued their impressive performance at the China Masters today as they reached the men's doubles final. The Indian star duo defeated Malaysia's Nur Muhammad Ayub Azrin and Tan Wee Kyung 21-16, 18-21, 21-11 in semi-final match at Shenzhen this evening. And that is the end of this news bulletin.
1: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903 05992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন aifmgoldkolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
2: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
3: 100.1 FM গোল্ড টিউন করেছেন আমি, আপনি প্রত্যেকেই, কারণ আমি জানি আমাদের সাথে এই সময়টা আপনি থাকেন। অনুষ্ঠানের নাম আপনার কথা, রয়েছি মৌসুমী আর
4: শ্রাবস্তী। আর আজ একটা বিশেষ দিনে আমরা করছি আপনার কথা, এবং তারপর থাকবে বাংলার ক্যানভাস। তো আপনার কথায় এই বিশেষ দিনে সেই বিষয়ে কথা হবে না, তা তো হতেই পারে না। সেই জন্যেই আজকের আপনার কথার বিষয় আদর্শ মানুষ করতে অভিভাবকের চেয়ে শিক্ষকের ভূমিকা বেশি। আপনি কি মনে করছেন আপনি জানাতে পারেন, পক্ষে অথবা বিপক্ষে। আপনি মেসেজ করতে পারেন, করতে পারেন টেক্সট মেসেজ, অথবা চলে আসতে পারেন টেলিফোন লাইনে।
3: একদমই তাই, আপনি এই সব কিছু মাধ্যমেই আসতে পারেন। আসার জন্য মাধ্যমগুলো কী কী সেটা তো বলেছি, কিন্তু কিভাবে আসবেন, মানে আপনি যদি হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করতে চান তাহলে আমাদের যে নাম্বারটা সেটা হচ্ছে 9903 05 999। আরও একবার বলছি 9903 05 999। আর যদি ফোন করতে চান তাহলে সরাসরি আমাদেরকে ফোনও করতে পারেন, সেটা হচ্ছে 033, তারপর হচ্ছে 2248 8085। এই নাম্বারে আপনি সরাসরি ফোনও করে নিতে পারেন আমাদেরকে। আর যেটা পারেন সেটা হচ্ছে আমাদের 100.1 FM গোল্ড কলকাতা এই ফেসবুক যে পেজটা রয়েছে এই নামে, সেই পেজে আজকের আপনার কথার যে বিষয়টা দেওয়া আছে সেই বিষয়ে গিয়ে আপনি কিন্তু দেখবেন পোস্টার রয়েছে, এবং সেই পোস্টারের তলায় কমেন্ট সেকশন রয়েছে, সেই কমেন্ট সেকশনে কিন্তু আপনি কমেন্ট করতে পারেন এবং সরাসরি কথা বলতে পারেন আমাদের সাথে এই মুহূর্তে। হ্যাঁ ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে

0: আমরা যেটা করব সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের বেশ কিছু আমাদের কাছে মেসেজ আছে, সেই হোয়াটসঅ্যাপের মেসেজে চলে যাই। প্রথমে আমি বারাসাত থেকে বাবাই সিংহ বলছি। প্রথমে জানাই শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা। শিক্ষকদের প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি, আজকের বিষয়ের সাথে আমি পুরোপুরি একমত নই। একজন শিক্ষকের ভূমিকা নিশ্চয়ই অপরিসীম, কিন্তু একটা শিশুর জীবনের প্রথম স্কুল হলো তার বাড়ি, আর প্রথম শিক্ষক হলেন তার বাবা মা। ছোটবেলা থেকেই সততা, বড়দের সম্মান করা বা নৈতিকতার যে প্রাথমিক বীজ অভিভাবকরা বাড়িতে বপন করেন, শিক্ষকরা স্কুলে সেই গাছের পরিচর্যা করেন মাত্র। ভিত যদি বাড়িতে ঠিকমতো তৈরি না হয়, তবে শুধু শিক্ষকদের পক্ষে একজন আদর্শ মানুষ গড়া কিন্তু অত্যন্ত কঠিন। তাই অভিভাবকদের ভূমিকা কোনো অংশেই কিন্তু কম নয়। আজকের আলোচনাটা শুনছি মন দিয়ে।
1: বেশ, চলে যাই ফেসবুকের কমেন্টে। শীষ মোহাম্মদ শিশান পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে লিখছেন, আমার বয়স 75 বছর 8 মাস, প্রাক্তন প্রধান শিক্ষক আমি। স্বপ্ন দেখতে শেখানো আমার কাজ ছিল, মানুষ হবার স্বপ্ন। আমি স্বপ্ন বুনে দিতাম তাদের মাথার মধ্যে, তারা দিনে রাতে সেই স্বপ্ন দেখতে, যে স্বপ্ন তারা সফল করতে চেষ্টা করত। অভিভাবকের কাছে ছেলেমেয়েরা কতটুকু থাকে, দিনের একটা অংশ তারা মাস্টারমশাইদের সাথেই কাটায়। এই মাস্টারমশাইরা ছাত্রছাত্রীদের কাছে এক আলোকবর্তিকা। আমি সেই মাস্টারমশাইকে আদর্শ বলে মনে করি, যার কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে বলবেন, আগামীকাল আমি ঠিকভাবে দেখে এসে তোমাকে বুঝিয়ে দেব। আমি তাকেই আদর্শ বলে মনে করি, যে মাস্টারমশাই শাসন করার পরে নিজের চোখের জল ফেলে। ছাত্রছাত্রী একজন শিক্ষক ভালো কি মন্দ তার বিচার করে। অতএব আপনি কীরকম ব্যবহার করছেন, আপনার ছাত্রছাত্রী আপনাকে লক্ষ্য করছে, আপনার পোশাক আশাক, ব্যবহার, আচার আচরণ সব কিছু। অতএব সাবধান। শীষ মোহাম্মদ লিখছেন শিশান পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে।
0: আর এরপরে আমরা চলে যাব ফোনে, কে আছেন আমাদের সাথে? নমস্কার।
2: নমস্কার দিদি ভাই।
1: হ্যাঁ বলুন।
2: বলছি দিদি ভাই নমস্কার, আমি বেলগড় থেকে লক্ষ্মীজন বলছি দিদি।
1: হুম বলুন।
2: বলছি কি দেখুন, মাস্টার এই প্রথম শিক্ষা হচ্ছে বাবা মা ঘরের, তারপরে স্কুলে মাস্টারমশাইরা কত শিক্ষা তাদের তারা দিয়েছে আমাদের, তাদের কাছে অনেক শিক্ষা আমরা পেয়েছি, গুরুজনদের মা বাবার কাছে প্রথম, তারপর স্কুলের শিক্ষা। হ্যাঁ এটুকু বললাম দিদি, অনেকে তো কথা বলবে।
1: হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাকে।
0: আর আমরা আজকের কথা বলছি আপনাদের সাথে, কথা বলছি বিভিন্ন মাধ্যমে, মাধ্যমগুলোর মাধ্যমে আপনি আসছেন আমাদের কাছে। আপনাদের আজকের যে বিষয়টা আমরা রেখেছি সেই বিষয়ে আপনারা কথা বলছেন। আদর্শ মানুষ গড়তে অভিভাবকের চেয়ে শিক্ষকের ভূমিকা কিন্তু বেশি, এই বিষয় নিয়ে কিন্তু আপনারা জানাচ্ছেন আপনাদের মতামত।
1: একেবারেই তাই। আবারও একটা হোয়াটসঅ্যাপ মেসেজে চলে যাই। বিশ্বজিৎ কর বোরাল মেন রোড গড়িয়া থেকে লিখছেন, ভবিষ্যৎ গড়ার কারিগর শীত শুভ্র ক্যানভাস, শিক্ষক হলেন প্রণম্য সৃষ্টির প্রতিভাস, অভিভাবক করে দেন মানুষ হওয়ার ভিত, শিক্ষক দেন পূর্ণরূপ, শিক্ষা হয় জনহিত, অভিভাবকের নিয়ন্ত্রণে সব পুঁথিগত বিদ্যা নয়, নম্র ভদ্র বিনয়ী হওয়া ঘরোয়া শিক্ষার জয়, শিক্ষক হলেন আলোকবর্তিকা জ্ঞানালোকের বিচ্ছুরণ, কেরিয়ার তৈরির সাথে সাথে মানুষ হওয়ার আলাপন। সুশিক্ষার বীজ মন্ত্রেই তো থাকে সোজা শির দ্বারা, অভিভাবক ও শিক্ষক উভয় জনই সেরার সেরা। লিখছেন বিশ্বজিৎ কর বোরাল মেন রোড গড়িয়া থেকে।
0: ফোনে কে আছেন, সরাসরি চলে যাব। নমস্কার।
3: নমস্কার,
0: বলুন। শুনছি
3: আমি হরিণঘাটার বড় জাগলি জেলা নদিয়ার থেকে সমীর দাস বলছি।
0: বলুন।
3: আচ্ছা, আজকে শিক্ষক দিবসের প্রত্যেক পূজনীয় শিক্ষককে আমি প্রণাম ও নমস্কার জানাই। আমার বক্তব্য হচ্ছে যে দেখুন, আদর্শবান পরিবার থেকেই আদর্শবান শিশু জন্ম হয়, কারণ পরিবারের মা বাবা যে আদর্শ নিয়ে চলবে সেই আদর্শেই বড় হয় তার শিশু, কারণ মা বাবাকে দেখেই শিশু বড় হয়। যখন সে স্কুলে যাচ্ছে, শিক্ষক তাকে হয়তো বিদ্যা দান করছে, তাকে অনেক কিছুই হয়তো শেখাচ্ছে, ভালো অনেক কিছু শেখাচ্ছে সেখান থেকে।

পড়াশোনা শেষে কেরিয়ার তৈরি করছে, উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, কিন্তু আদর্শবান পরিবার থেকে আদর্শবান মানে কি বলবো আদর্শবান সন্তান তৈরি হয়। কারণ মা বাবা যদি তাকে সুশিক্ষা দেয়, ভালো কিছু বিদ্যা দেয়, তাহলে তো সেই মা বাবার দেখেই তো শিখবে তার সন্তান। কিন্তু যদি দেখা যায় যে পরিবারে নানান রকম ঝুঁক ঝামেলা, অশান্তি, গন্ডগোল, হিংসা, রাগা রাগি।

0: বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। এবারে আবারও না একটু আমরা হোয়াটসঅ্যাপে চোখ রাখবো। হোয়াটসঅ্যাপ করেছেন আমাদের দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস। তিনি বলছেন যে আদর্শ মানুষ গড়তে অভিভাবকের চেয়ে শিক্ষকের ভূমিকা বেশি। এই বিষয়টা সমাজ ও ব্যক্তি গঠনের অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একজন শিশুর জীবনের প্রথম পাঠশালা পরিবার হলেও তাকে সমাজের উপযোগী মানবিক ও জ্ঞানদীপ্ত আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার মূল দায়িত্বটি পালন করেন শিক্ষক। পরিশেষে বলা যায়, মা বাবা শিশুকে স্নেহ ভালোবাসা দিয়ে আঁকলে রাখেন, কিন্তু শিক্ষক তার ভিতরের মনুষ্যত্বকে জাগিয়ে তোলেন। অভিভাবকের ভূমিকা যদি হয় ভিত্তি স্থাপন করা, তবে শিক্ষকের ভূমিকা হলো সেই ভিডিওর ওপর, সেই ভিত্তির ওপর একটা সুন্দর ও আদর্শ চরিত্র গঠন করা। তাই সমাজ ও জাতির কল্যাণে একজন প্রকৃত আদর্শ মানুষ গড়তে শিক্ষকের ভূমিকাই সবথেকে বেশি ও অনন্য। আপনারা সবাই খুব ভালো থাকবেন সবসময়। হ্যাঁ, অবশ্যই ভালো থাকবেন আপনিও। বেশ, একটু ফেসবুকের কমেন্টে চোখ রাখি আবারও। রমা রায় বিরোধ দাসনগর হাওড়া থেকে লিখছেন, নমস্কার দিদিভাইরা, শুভ সন্ধ্যা। আজ শিক্ষক দিবসে সকল শিক্ষক ও শিক্ষিকাদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আদর্শ মানুষ করতে শিক্ষকদের ভূমিকাকে সম্মান জানিয়ে বলি, শুধু শিক্ষক মহাশয়দের উপর সমস্ত কিছু চাপিয়ে দিলে হবে না, অভিভাবকদেরও শিক্ষক শিক্ষিকাদের সাথে সহযোগিতা করতে হবে। কারণ বাড়িতে অবশ্যই অভিভাবকদের ছেলে মেয়েদের উপর নজর রাখতে হবে এবং শিক্ষক শিক্ষিকাদের সাথে যোগাযোগ রাখতে হবে। আমাদের, মানে মা বাবাদের, অনেক সচেতন থাকতে হয়, কারণ এক একটা বয়স আসে, তখন বিশেষ করে মা বন্ধুত্বপূর্ণ ব্যবহার করতে হবে মাকে, যাতে তারা অকপটে সব কথা বাড়িতে বলতে পারে। আদর্শ মানুষ করতে হলে চাই শিক্ষক মহাশয়, অভিভাবক এবং অবশ্যই খেলাধুলার পরিবেশ আর সুস্থ সমাজ। আমি আমার মেয়েকে এইভাবেই মানুষ করেছি, লিখছেন রমা রায় ভিরোড দাসনগর হাওড়া থেকে। ফোনে কে আছেন আমাদের সাথে? নমস্কার।
1: হ্যালো। হ্যাঁ নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, বলুন।
1: হ্যাঁ, আমি নাচনকোনা সাবড়াকোন বাঁকুড়া থেকে প্রবীর কুমার মন্ডল বলছি দিদি ভাই।
0: বলুন।
1: হ্যাঁ দিদি ভাই, দেখুন, আমার প্রথম গুরু হচ্ছে মা আর বাবা। তাদের শিক্ষায় শিক্ষিত হয়ে আজ কিন্তু আমি পিতা হয়েছি। এই আমার মা বাবার যে দেখানো পথ, সেইটা আমার ছেলে মেয়েদেরকে আমি দেখাচ্ছি এবং শেখাচ্ছি। তারপরে তো মাস্টারমশাই, তারপরে মাধ্যমে আপনারাও কিন্তু আমাদের গুরু। কারণ এই জন্য আপনারা নানা রকম টপিক দেন, আমাদের কাছ থেকে জানতে চান, এই যে শিক্ষার যে শেষ নেই, এটার জন্য আপনারাও একটা আমাদের গুরু দিদি ভাই। হ্যাঁ, এবং আমরা মনে করি যে শিক্ষা যদি জানতে, শিক্ষা শিখতে হয়, তাহলে গুরুর খুব প্রয়োজন। গুরু না হলে কোনোদিনই শিক্ষা হবে না এবং শিখতে পারবো না। তো তারা আজ শিখিয়ে দিয়ে গেছেন, তাই আজ কথা বলতে পারছি দিদি ভাই আপনাদের সাথে এবং পথ চলতে পারছি, এটুকু বললাম দিদি ভাই।
2: বেশ, অনেক
0: ভালো থাকবেন আপনি।
2: হ্যাঁ, কিন্তু একেবারে যদি আপনারা বিষয়ে কথা বলেন, আদর্শ মানুষ করতে অভিভাবকের চেয়ে শিক্ষকের ভূমিকা বেশি, তাহলে মানে আজকে এটাই তো বিষয়, আপনারা পক্ষে অথবা বিপক্ষে এই বিষয়েই বলুন।
0: একদম তাই। আর আপনারা বলবেন কিভাবে, মানে আপনারা আমাদেরকে টেক্সট বা হোয়াটসঅ্যাপ করবেন 9903052992 এই নাম্বারে। আর যদি ভাবেন সরাসরি কথা বলবেন, তাহলে ফোন করবেন আমাদেরকে 2248808085 এই নাম্বারে। আর আমাদের ফেসবুক পেজ রয়েছে 100.1 FM Gold কলকাতা, সেখানে আজকের এই পোস্টার, মানে আপনার কথার এই পোস্টারটা দেখে আপনি কিন্তু সেই পোস্টারের নিচেও কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন, আমাদের সাথে আপনার মতামত জানাতে পারেন। চলে যাই আমরা এবারে আবারও একটু হোয়াটসঅ্যাপের মেসেজে। শুভ সন্ধ্যা আর জি মৌসুমি দি এবং শ্রাবস্তী দি, নমস্কার সহ আপনাদের সবাইকে শুভ শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা এবং অন্তরের বিনম্র শ্রদ্ধা জানাই। অভিভাবক যদি একটি শিশুর জীবনে ভিত্তি প্রস্তর স্থাপন করেন, তবে শিক্ষক সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে একটা সুন্দর আদর্শ ও পূর্ণাঙ্গ মানুষ রূপী প্রাসাদ গড়ে তোলেন। একজন ভালো শিক্ষক হলেন মোমবাতির মতো। মোমবাতি যেমন নিজের শেষ হয়ে অন্ধকার দূর করে, শিক্ষকেরাও

0: তেমনি কঠোর পরিশ্রম করে আমাদের মনের অজ্ঞতা দূর করে, মানব জাতির ভবিষ্যৎ গড়ে তোলে। ঠিক তাই আমি মনে করি, শিক্ষকের জ্ঞান, আদর্শ ও দিক নির্দেশনা ছাড়া কোনো শিশুই পূর্ণাঙ্গ সামাজিক ও মানসিক গুণসম্পন্ন আদর্শ মানুষ হয়ে উঠতে পারে না। তাই আজ শিক্ষক দিবসে সব শিক্ষকদের আমার অন্তরের বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাই। আমরা আপনারা সবাই খুব ভালো থাকবেন, ভালো থাকবেন আপনিও। যাদবেন্দ্র পণ্ডা, জুকিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে তিনি আমাদের এই হোয়াটসঅ্যাপটা করেছেন।
1: বেশ, ফেসবুকের কমেন্টে চোখ রাখি। লিখছেন এবারের কমেন্ট কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে। শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, এর যে ভালো কথা নেই কিছু আর, তাই ভালো স্কুল খুঁজে বেড়াই শহর গ্রামে আমরা সবাই। বাবা মা বড় শিক্ষক বটে, তবু বাড়িতে লেখাপড়া হয় না কিন্তু মোটে। ভালো শিক্ষক, ভালো বই, ভালো পরিবেশ গড়তে পারে একটা সোনার দেশ। বেশ, কাজী আবু জাফর লিখেছেন আত্রাই বাংলাদেশ থেকে।
0: আর একটা হোয়াটসঅ্যাপ ছোট্ট মেসেজ রয়েছে, সেই মেসেজের পর আমরা আবার চলে যাব ফোনে, গিয়ে আছেন সরাসরি। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন, বলছেন, শিক্ষক ও অভিভাবক দুই দরকার, আদর্শ মানুষ গড়তে না হলে আধার। মা বাবাই আসল কারিগর জন্মক্ষণ হতে, শিক্ষক সফলতার শীর্ষে তোলেন নিজ হাতে। নানান কিছু শেখান তাঁরা জীবন গড়তে, কঠিন পরিস্থিতি কেমন করে হবে সামলাতে। প্রভাতী ভট্টাচার্য লিখেছেন এই হোয়াটসঅ্যাপ। আর এরপরে আমরা সরাসরি ফোনে একটু দেখি কে আছেন আমাদের সাথে। নমস্কার।
2: নমস্কার দিদি ভাই।
0: বলুন, কে বলছেন?
2: মনিরুদ্দিন লস্কর বলছি, দক্ষিণ সাঁকরাইল হাওড়া থেকে।
0: বলুন।
2: শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই।
0: বলুন।
2: দেখুন, এখানে তুলনার কোনো প্রশ্নই নেই, কারণ এখানে কোনোটা একটু কম, কোনোটা একটু বেশি হতেই পারে, উভয়ের গুরুত্বই কিন্তু অপরিসীম। কারণ মা বাবা যেমন প্রথম, কিন্তু শিক্ষক শিক্ষিকা কোনো অংশ কম নয়, আমি অন্তত মনে করি। তাই উভয়েরই গুরুত্ব অপরিসীম। নমস্কার।
1: বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে আবারও চলে যাই ফেসবুকের কমেন্টে, খুব চটপট পড়ে ফেলি আপনাদের সমস্ত কমেন্টের মেসেজ। এস এন মন্ডল বাপি কোরাকাটি সন্দেশখালি থেকে লিখছেন, অনুষ্ঠানের প্রথমে আজ শিক্ষক দিবসে সমস্ত শিক্ষকদের প্রতি আমার শ্রদ্ধা, সম্মান ও প্রণাম জানাই। বিষয়ে বলতে চাই, আমাদের প্রত্যেকেরই উচিত সমাজে শিশুদের আদর্শবাদী মানুষ হিসেবে গড়ে তোলা। এর জন্য পরিবারের অভিভাবক ও অন্যান্য সদস্যদের সাথে শিক্ষকদের ভূমিকা গুরুত্ব আছে, কারণ শিশুরা ছোট থেকে বাবা মা এবং পরিবারের সদস্যদের সঙ্গে বেশি পরিচিত। সুতরাং পরিবার হলো প্রাথমিক পাঠশালা, তাই অভিভাবকরাই শিশুদের প্রধান শিক্ষক। অতএব শিশুদের নৈতিক দায়িত্ব, ভালো ব্যবহার, সততা ও মূল্যবোধ শেখানোর দায়িত্ব বাবা মাকেই নিতে হবে। পরবর্তী পর্যায়ে শিক্ষকদের ভূমিকা অস্বীকার করা যায় না। যাদের শিক্ষা, জ্ঞান ও প্রজ্ঞাদানের মাধ্যমে প্রত্যেক শিশুকে আদর্শবান, দায়িত্ববান একজন মানুষ করে তুলতে পারে, শিক্ষকরাই আগামী দিনের ভবিষ্যৎ করার কারিগর। আদর্শবান শিশুরা দেশের ভবিষ্যৎ মেরুদণ্ড। লিখছেন এস এন মন্ডল বাপি কোরাকাটি সন্দেশখালি থেকে। আরও একটা কমেন্ট চটপট পড়ে ফেলি। দীপায়ন ছতপতি তাপুবায়ের জিরাবায়ের বাঁকুড়া থেকে লিখেছেন যে শিক্ষক অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, তবে কখনোই গার্জেনকে ছাপিয়ে যায় না, কারণ বাড়ির এনভায়রনমেন্ট, বাড়ির কালচার খুব ইম্পর্টেন্ট, যা শিশু মনে প্রভাব বিস্তার করে। তবে শিক্ষকরা ছাত্রদের জীবনের আইডল, তারা স্টুডেন্টদের মধ্যে ডিসিপ্লিন, মরালিটির বীজ বপন করতেই পারেন। লিখছেন দীপায়ন ছতপতি তাপুবায়ের জিরাবায়ের বাঁকুড়া থেকে।
0: এরপরে ফোনে কে আছেন সরাসরি? নমস্কার।
3: হ্যালো, নমস্কার।
0: বলুন।
3: আমি বদুর চক মাঝপাড়া রাজবলহাট হুগলি থেকে শেখ তাহের আলী বলছি।
0: বলুন।
3: আমি বলবো, শিক্ষাই তো জাতির মেরুদণ্ড, তো শিক্ষক তারা সকল মানুষকে শিক্ষার দিক দিয়ে যে উন্নত করে, তো সেইটা সকল অভিভাবক বলুন বা সকল বাচ্চাদের বলুন, তো শিক্ষার মান বা শিক্ষকের যে একটা গুণগত, যে তাদের যে শিক্ষার যে একটা বড় মাপের যে একটা জায়গা নিয়ে আছে, সেটা কিন্তু সকলকে সেই জিনিসটা নিয়ে ভাবতে হবে, চলতে হবে, তার অনুপাতে কিন্তু আমাদের শিক্ষা দিক দিয়ে আলো ছড়াতে হবে, তাহলে কিন্তু আমরা সকলে সেই শিক্ষার আলোটা সবাই পেতে পারবো। তো শিক্ষাও যেমন এবং পরিবারের সকলকে একে অপরের পরিপূরক বলে আমি

0: মনে করি। নমস্কার।
1: বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। এর পরের হোয়াটসঅ্যাপ মেসেজে চলে যাই। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন, শ্রবণ সাথী মৌসুমী ও শ্রাবস্তী শুভ সন্ধ্যা। প্রত্যেক মানুষেরই আদর্শ থাকা উচিত। আদর্শবান মানুষ গড়ে তোলার প্রাথমিক পাঠ অভিভাবকদের কাছ থেকে পাওয়া যায় বটে, তবে প্রাথমিক পাঠের পরে মানুষকে আদর্শবান গড়ে তুলতে শিক্ষক সমাজের যথেষ্ট ভূমিকা থাকা দরকার। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন এই মেসেজ। পরের মেসেজ খুব তাড়াতাড়ি পড়ে ফেলি একসঙ্গেই। লিখছেন বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস। একজন শিশুর জীবনে প্রথম শিক্ষাগুরু হলেন তার বাবা মা। পরিবার থেকেই সে ভালো মন্দ, শিষ্টাচার, মূল্যবোধ ও মানবিকতার প্রথম শিক্ষা পায়। তবে একজন মানুষকে সুশিক্ষিত, জ্ঞানী, দায়িত্বশীল ও সমাজের উপযোগী করে গড়ে তুলতে শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক শুধু পাঠ্য বইয়ের জ্ঞান দেন না, তিনি শিক্ষার্থীর চিন্তাভাবনা, নৈতিকতা, শৃঙ্খলা ও ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জীবনের সঠিক পথ বেছে নিতে অনুপ্রেরণা দেন। তাই শিক্ষকের শিক্ষা একটি শিশুর ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে। অন্যদিকে অভিভাবকের ভালোবাসা ও পারিবারিক শিক্ষা শিশুর চরিত্রের ভিত্তি তৈরি করে। তাই বলা যায় আদর্শ মানুষ করার ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষক দুজনের ভূমিকাই অপরিহার্য। একজন ভিত্তি তৈরি করেন, অন্যজন সেই ভিত্তিকে জ্ঞান ও মূল্যবোধ দিয়ে আরও দৃঢ় করে তোলেন। তাদের সম্মিলিত প্রচেষ্টাতেই একজন শিশু সত্যিকারের আদর্শ মানুষ হয়ে উঠতে পারে। লিখছেন বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold, আপনার কথা 100.1 FM Gold.
1: আপনি শুনছেন আপনার কথা, আর আজকের আপনার কথায় রয়েছি মৌসুমী শ্রাবস্তী। আপনার কথাই জেনে নিচ্ছি বা আপনার কথাই শুনে নিচ্ছি, কিন্তু আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে আদর্শ মানুষ গড়তে অভিভাবকের চেয়ে শিক্ষকের ভূমিকা বেশি। এই বিষয়ে আপনি আমাদেরকে জানাচ্ছেন 2248-8085 এই নাম্বারে সরাসরি কথা বলে, এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করছেন 9903059922, আর 100.1 FM Gold যে ফেসবুক পেজ রয়েছে সেখানে কমেন্ট সেকশানে কেউ কমেন্ট করতে পারেন আজকের পোস্টারের নিচে। চলে যাই এরপরে আমরা একটুকুনি আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজে। আদর্শ মানুষ গড়তে অভিভাবকের চেয়ে শিক্ষকের ভূমিকা বেশি। আমার মতে আদর্শ মানুষ গড়ে তুলতে অভিভাবকের পাশাপাশি শিক্ষকের ভূমিকা সত্যি অত্যন্ত গভীর। তবে শিক্ষককে অভিভাবকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলার আগে দুজনের ভূমিকার পার্থক্যটাও মনে রাখা দরকার। একজন শিশুর প্রথম শিক্ষা পায় পরিবারের কাছ থেকে, বাবা মা তাকে ভালোবাসা বা মূল্যবোধ ও নৈতিকতার ভিত গড়ে দেন। অন্যদিকে শিক্ষক সেই ভিতের উপর জ্ঞানের আলো, শৃঙ্খলা, যুক্তিবোধ, মানবতা ও সামাজিক দায়বদ্ধতার শিক্ষা দেন। একজন ভালো শিক্ষক শুধু বইয়ের পাঠ পড়ান না, তিনি ছাত্রছাত্রীদের স্বপ্ন দেখতে শেখান, ভুল থেকে শিক্ষা নিতে শেখান এবং মানুষকে সম্মান করার মূল্যবোধ তৈরি করেন। অনেক সময় একজন শিক্ষকের একটি কথা, একটি উৎসাহ কিংবা একটি আদর্শ আচরণ একজন ছাত্রের পুরো জীবন বদলে দিতে পারে। তাই শিক্ষককে বলা হয় সমাজ গড়ার কারিগর। তবে সেই কারিগরের কাজ সফল হয় তখনই যখন পরিবার ও বিদ্যালয় একসঙ্গে শিশুর পাশে দাঁড়ায়। আমার বিশ্বাস আদর্শ মানুষ গড়ার দায়িত্ব অভিভাবক ও শিক্ষক দুজনেরই। পরিবার যদি দেয় মূল্যবোধের বীজ, শিক্ষক সেই বীজকে জ্ঞানের আলো ও মানবিকতার পরিচর্যার মহিরুহে পরিণত করেন। তাই প্রতিযোগিতা নয়, সমন্বয়ই পারে আগামী প্রজন্মকে সত্যিকারের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে। লিখেছেন হাট, সিমলা, সমুদ্রগড়, পূর্ব বর্ধমান থেকে প্রদীপ পোশাক। বেশ।

0: ফেসবুকের কমেন্টে চোখ রাখি। সুচেতা পশ্চিম বর্ধমান থেকে লিখছেন, শিক্ষক দিবসের অনেক শুভেচ্ছা সকলকে। একজন শিশু প্রথমে বাড়িতে শিক্ষা পায়, তারপর আসে স্কুল জীবন, তাই প্রথম শিক্ষক অভিভাবক, তারপর শিক্ষকরা। একজন আদর্শ মানুষ করতে অভিভাবক ও শিক্ষক দুজনের ভূমিকার গুরুত্ব আছে। নমস্কার নেবেন, পশ্চিম বর্ধমান থেকে লিখছে সুচেতা।
1: এরপরে আমরা আরও একটা হোয়াটসঅ্যাপে যাবো এবং তারপর আমরা ফোনে যাব। নমস্কার, মৌসুমী দি শ্রাবস্থী দি। আদর্শ মানুষ গড়তে অভিভাবকের চেয়ে শিক্ষকের ভূমিকা বেশি, কারণ আদর্শ শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। প্রসঙ্গত, হেলেন কেলারের জীবনের পটভূমিকায় আছেন শিক্ষয়িত্রী জ্যানি সুলিভান, যার সমস্ত শিক্ষার ফলে শব্দহীন অন্ধকার জগৎ থেকে হেলেন কেলার মুক্ত হতে পেরেছিলেন। শিক্ষক সলেমান বিজ্ঞানী এপিজে আব্দুল কালামকে কর্মযোগী পুরুষে পরিণত করেছিলেন। আজকের শিক্ষক দিবস, শ্রদ্ধেয় শিক্ষক সর্বপল্লী রাধাকৃষ্ণনকে আমার প্রণাম জানাই, সেই সঙ্গে সকল শিক্ষকদের আমার শ্রদ্ধা ও প্রণাম। আপনারা নমস্কার নেবেন, আপনি খুব ভালো থাকবেন। সপ্তর্ষি মজুমদার বরানগর ডানলপ থেকে আপনার কথাই লিখেছেন। ফোনে চলে যাই, কে আছেন আমাদের সাথে? নমস্কার।
2: হ্যালো, নমস্কার দিদি ভাই।
1: বলুন, কে বলছেন?
2: আমি শাহপুর থেকে অশোক দত্ত বলছি।
1: বলুন।
2: দেখুন, আমার প্রথম শিক্ষক ছিল আমার ঠাকুমা। মানে আমার বেশি দূর দেখা করা হয়নি, সিক্স পর্যন্ত পড়তে পড়তে কোনো কারণে সংসারের অভাব অনটনে বাবার শরীরের জন্য আমাকে কলকাতায় কাজে চলে আসতে হয়েছিল। তখন আমি একটা দোকানে কাজ করতাম। একদিন এক ভদ্রলোক এলেন, বলল, খোকা তুমি কত দূর পড়েছো? আমি বললাম যে কাকু আমি সিক্স পর্যন্ত পড়েছি। বললো যে বাবা তোমার একটা কথা বলবো? আমি যে হ্যাঁ বলুন। তা উনি আমাকে কিছু সাজেশন দিলেন, কিনে কি কি করতে হবে, কি পড়তে হবে, তুমি কাজ করে পড়ো। এবং সেই ওনাকে ভুলতে পারবো না, এখন তো দেখা হবে না, ওনাকে শতকোটি প্রণাম জানাই। তা ওনার ওই মানে শিক্ষার জন্য আদর্শ কি, আমি এত একটা কোম্পানি চালাতাম, মানে বিরাট কোম্পানি, মানে কেউ বলতো না তুমি সিক্স পর্যন্ত পড়েছো, বলতো তুমি তো বিএ পাস করো, মিথ্যা কথা বলো। আমি বললাম মিথ্যে কথা বলি না, বলে তাহলে এসব ব্যাংকের কাজ এসব করছে করে। আমি তখন মনে মনে করছি ওই কাকুকে মনে পড়ে, এক মুখ দাড়ি নিয়ে এসেছিল, দেখলে মনে হবে পাগল। নমস্কার দিদি ভাই,
0: খুব ভালো লাগলো আপনার এই কথা। বেশ, আবারও চলে যাই হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে, লিখছেন, শুভ সন্ধ্যা জানাই আরজেদের, প্রণাম আকাশবাণী আমার মহান শিক্ষক। শিক্ষক দিবসে আমি সকল শিক্ষকদের প্রণাম জানাই। আমি মনে করি বাবা মাই প্রথম শিক্ষক শিক্ষিকা, পরে শিক্ষক শিক্ষিকাগণ ক্লাসরুমে যা শেখান তাতে মানুষ করার কারিগর হিসেবে আদর্শ মানুষ গড়ে তোলেন, আদর্শ বিবেকবান মানবিক হিসেবে গড়ে তোলেন তারাই। নমস্কার, লিখছেন তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে। এরপর আবারও একটা হোয়াটসঅ্যাপ মেসেজে চলে যাব। কিশোর লিখছেন হাওড়া বালি থেকে, লিখছেন, একটি ছাত্রকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করার জন্য শুধু শিক্ষক কেন, দুজনেরই দরকার আছে। অভিভাবকদের ছাত্রের প্রতি খেয়াল রাখা আর একটু বেশি দরকার। স্কুল তো একটা নিয়মে চলে, দশটা থেকে চারটে, এখানে অনেক ছেলে, মাস্টারমশাইরা খুব ভালো চায়, ছাত্রছাত্রীরা বেশিরভাগ সময় বাড়ির লোকেদের সঙ্গেই থাকে, বাড়ির আদব কায়দা আচার আচরণ বাড়ির লোকেদের থেকেই শেখে বেশি। শুধু মাস্টারমশাইদের দায়ী করলে হবে না, বেশিরভাগ সময় স্কুল ছুটি থাকে, গরমের ছুটি, পুজোর ছুটি, মাস্টারমশাই আর কত লক্ষ্য রাখবে? ভালো শিক্ষা ঘর থেকেই হয় বলে আমার মনে হয়। কার সঙ্গে কীরকম ব্যবহার করতে হবে, তুমি ছোটোর মতো থাকো, এত বড় মানুষটাকে এত বড় বড় কথা বলবে কেন, কিছু বলার দরকার হলে আমরা বলবো, বাচ্চারা যে ভুলগুলো করে এগুলো বাড়ির লোকই ভালো দেখভাল করতে পারবে, স্কুলে কি আর এত হয়? লিখছেন কিশোর বালিহাওড়া থেকে।
1: চলে যাই ফোনে, তারপরে ফিরছি হোয়াটসঅ্যাপ মেসেজে। কে আছেন আমাদের সাথে?
3: হ্যালো,
1: বলুন কে আছেন?
3: আমি সৈকত দিয়া বলছি, মায়া রায়। হ্যাঁ ভাই, তোমরা আমার ভাই ভাই বোন দুইজনই।
1: হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলুন।
3: হ্যাঁ শোনো, আগে মা বাবা আমি বুঝবো মাস্টারমশাই কোথায়, মাস্টারমশাই তো পরে,

0: করা যতদিন সন্তান বাঁচবে আগে মা বাবার শিক্ষা, তুমি এই পথে যাবে না, এটা ভুল করবে না, এটা খারাপ, এটা ভালো মন্দ, মা বাবার শিক্ষা গুরু প্রথম, এইটা যে মানবে, পরে গুরু হয়েছে অনেক পরে গুরু, মাস্টারমশাই পরে, আমাদের বাড়িতে মাস্টারমশাই থাকতো 12 মাস এই ঘরে ঘুরে ঘুরে, আগে থাকতো পন্ডিত মশাই বাড়িতেই থাকতো, আমাদের পড়াশোনা বাড়িতেই হইতো, তারপর কলেজ তো বাংলাদেশে তো কলেজ ছিল অনেক দূরে, বুঝছো? আমি এইটা বলছি, শোনা তোমরা শোনো, তোমাদের কথা এত ভালো লাগে, আমি রোজ শুনি, 12টা পর্যন্ত শুনি।
1: বেশ, আজকেও সঙ্গে থাকবেন 12টা অবধি, অনেক ধন্যবাদ। চলে যাই আমরা ফেসবুকের, আমাদের যে মেসেজগুলো রয়েছে সেগুলোতে। মানব জীবনে উভয়ের ভূমিকাই সমান গুরুত্বপূর্ণ, একটি ব্যতীত অন্যটি কিন্তু অসম্পূর্ণ। সঙ্গমিত্রা ঘোষ কাকিনারা ভাটপাড়া থেকে তিনি কিন্তু এইটা আমাদেরকে লিখে পাঠিয়েছেন। আর আপনারা আমাদেরকে জানাচ্ছেন যে আপনারা ঠিক কী ভাবেন বা আপনারা ঠিক কী ভাবছেন আজকের আমাদের যে বিষয় সেটা নিয়ে। এবার চলে যাই একটা টেক্সট মেসেজে, যেটা কিনা আপনারা করছেন 9903052992 এই নাম্বারে। সেটা হচ্ছে বাউরিয়া বৌলখালি থেকে শান্তনু ঘোষ বলছেন, পরিবার দেয় সংস্কার এবং ভালোবাসা, আর মাস্টারমশাই দেন শিক্ষা এবং আত্মবিশ্বাস। কে বড় আর কে ছোট তা দিয়ে বিচার করা সম্ভব নয়, দুজনের ভূমিকাই কিন্তু অনন্য। চলে যাই ফোনে, কে আছেন আমাদের সাথে সরাসরি? নমস্কার।
2: আপনি যে ব্যক্তির সঙ্গে
1: কথা, 2248 8085 এই নাম্বারে আপনারা আমাদেরকে সরাসরি ফোন করছেন। আর আমাদের নাম্বার যেটাতে আপনারা টেক্সট বা হোয়াটসঅ্যাপ করেন সেটা হচ্ছে 9903052992 এই নাম্বারে আপনারা সরাসরি আমাদেরকে টেক্সট মেসেজ অথবা যদি চান আমাদেরকে হোয়াটসঅ্যাপ মেসেজও করতে পারেন। কে আছেন ফোনে
2: সঙ্গে
1: কথা? না, একটুখানি, হ্যাঁ একটু খেয়াল রেখে যদি ফোন করেন তাহলে আপনার সাথে সাথে বাকি বন্ধুরাও আসতে পারেন আমাদের সাথে।
3: তাই, আর খুব ছোট করে লিখেছেন পায়েল বন্দ্যোপাধ্যায় বেলঘরিয়া থেকে, পড়ে দিই, শিক্ষা বাড়ি থেকেই শুরু হয়, আগে বাবা মা শিক্ষা প্রদান করেন, তারপরে শিক্ষিকার শিক্ষা। পায়েল বন্দ্যোপাধ্যায় বেলঘরিয়া থেকে লিখেছেন।
1: দেখে নি ফোনে, নমস্কার, কে আছেন আমাদের সাথে?
4: নমস্কার,
1: হুম বলুন।
4: আমি টালিগঞ্জ থেকে বলছি, সৌরভ সমাদদার।
1: বলুন বলুন।
4: আসলে বাড়ির পরিবেশটাও একটা স্কুল, আবার বিদ্যালয়ে শিক্ষকরা যে শিক্ষাদান করেন, মানুষকে তৈরি করেন, সেটাও একটা বড় স্কুল। কেউ কারোর থেকে পিছিয়ে নেই, কিন্তু তথাপি বলবো, বাড়ির পরিবেশ খারাপ থাকলেও অনেক সময় স্কুল শিক্ষকরা এমনভাবে তার ছাত্রছাত্রীদের তুলে ধরেন যে তারা মানুষ হতে বাধ্য হন, তারা মানুষ হন। আমরা দ্রৌপদী মুর্মুর কথা জানি, আমরা এপিজে আব্দুল কালামের কথা জানি, তাদের বাড়ির পরিবেশ কিন্তু ফেভারেবল ছিল না, কিন্তু তারা যথেষ্ট কৃতিত্ব দেখিয়েছেন, সে তো আমরা সবাই জানি। সুতরাং সবসময় চিন্তা করতে হবে যে দুটো একে অন্যের পরিপূরক, স্কুল বাবা মাদের অবদান কম নয়, কিন্তু স্কুলের শিক্ষকটা হচ্ছে মেরুদণ্ড, ওটা যদি না হয়, পরিবেশ তো একটা জায়গায় তৈরি করে দিল, কিন্তু সেটাকে অ্যাপ্লিকেবল করার জায়গা হচ্ছে স্কুল, সেখানে যদি শিক্ষকদের মতামত, শিক্ষকদের জ্ঞানদান, সেটাকে যদি ভালোভাবে না নেওয়া হয়, তাহলে কিন্তু সেই যথার্থ মানুষ হতে পারবে না। যথার্থ মানুষ বলতে যে শুধু তাকে বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে সেটা বড় কথা নয়, তাকে একটা মানবিক দিক আছে মানুষের, সেই দিকটাও তুলে ধরতে হবে, সেটাই কিন্তু স্কুলের শিক্ষকরা করেন। তাই আমার মনে হয় স্কুলের শিক্ষকদের অবদানটা কোনো অংশে কম নয়। ধন্যবাদ,
3: অনেক ধন্যবাদ আপনাকেও। আর আমার মনে হয় যে ফোন বোধহয় নেওয়ার সময় নেই, কারণ আছে মৌসুমী,
1: আর একটা ফোন আমরা নিয়ে বেশ না, একটুখানি সজাগ হয়ে যদি ফোন করেন তাহলে আমাদেরও খুব সুবিধা হয়, লিসনার যারা ফোন করছেন তারা ফোনটা করে এরকম ভাবে যদি
3: সংক্ষিপ্ত। হ্যাঁ,
1: কে আছেন আমাদের সাথে? নমস্কার।
5: নমস্কার,
1: হ্যাঁ বলুন, কে বলছেন?
5: আমি পার্থ মিত্র কথা বলছি।
1: খুব চটপট বলতে হবে কিন্তু, বলুন।
5: হ্যাঁ, আমি বলছি যে স্কুলের ভূমিকাটা কিন্তু একটা অন্য ব্যাপার, যেখানে স্নেহটা একটা,
1: রেডিও সেটের ভলিউমটা আগে একদম জিরো করে দিতে হবে,
5: আমি একদম জিরো করে দিয়েছি,
1: ফিডব্যাক আসছে আমাদের, অসুবিধা হচ্ছে শুনতে।
5: হ্যাঁ হ্যাঁ, এবারে নিশ্চয়ই শুনতে পাচ্ছি।
1: হ্যাঁ বলুন।
5: এবার আমি বলছি যে স্কুলের ভূমিকাটা একটা সম্পূর্ণ আলাদা, স্কুলে না আমরা যেমন বাবা মার কাছ থেকে যে স্নেহটা পাই, অনেক সময় স্কুলে গিয়ে আমরা বোধহয় আর একজন কাউকে পাই বা টিচারদের পাই,

0: 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold. Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে, বাংলার ক্যানভাস।
2: শুধু শিক্ষা অক্ষর জ্ঞান নয়, শিক্ষা মানুষকে প্রশ্ন করতে শেখায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখায়, নিজের অধিকার বুঝতে শেখায়। আর যখন শিক্ষার সঙ্গে যুক্ত হয় সমাজকে বদলানোর স্বপ্ন বা বদলে দেওয়ার স্বপ্ন, তখন তৈরি হয় এক নতুন ইতিহাস। বাংলার ইতিহাসে এমন বহু শিক্ষাবিদ, শিক্ষক এবং সমাজ সংস্কারক এসেছেন যারা শুধু শ্রেণীকক্ষে পাঠদান করেননি, তারা গোটা সমাজের শিক্ষিত করার একটা চেষ্টা করেছেন। আজকের মৌসুমি শ্রাবস্তী রয়েছে আপনাদের সাথে, 9:30 হয়ে গিয়েছে, স্টুডিওর করি তাই জানাচ্ছে। আর জলসাঘরে আজকের শিক্ষক দিবস নিয়ে বিশেষ অনুষ্ঠান।
3: একেবারেই তাই, আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, এবং সমস্ত শিক্ষক, শিক্ষিকা এবং যারা জীবনে কোনো না কোনো ক্ষেত্রে শিক্ষা দিয়েছেন কাউকে না কাউকে, সকলকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ বাংলার ক্যানভাসে থাকবে সেরকমই কিছু শিক্ষকদের কথা, শিক্ষাগুরুর কথা, শিক্ষাবিদদের কথা।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস। বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে বাংলার ক্যানভাস।

বাংলার শিক্ষা ও সমাজ সংস্কারে বহু শিক্ষাবিদ ও শিক্ষাগুরু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আজ শিক্ষক দিবসে তাঁদের কথাই বাংলার ক্যানভাসে। প্রথমেই বলব যে এই নবজাগরণের অগ্রদূত যিনি, তিনি রাজা রামমোহন রায়। তিনি প্রথম আধুনিক মানুষ যিনি বুঝিয়েছিলেন আধুনিক বিজ্ঞান ও ইংরেজি শিক্ষা ছাড়া এই জাতির মুক্তি নেই। 1817 সালে তাঁরই অক্লান্ত প্রচেষ্টায় এবং ডেভিড হিয়ারের সহযোগিতায় গড়ে ওঠে হিন্দু কলেজ, যা আজকের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। কিন্তু শুধু শিক্ষাই নয়, সমাজের বুকে জ্বলতে থাকা অনেক আগুন এবং কুসংস্কার তিনি নেভানোর শপথ নিয়েছিলেন। নৃশংস অন্যায়ের বিরুদ্ধে তিনি বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন এবং নিজের ঘরের লোকেদের বিরোধিতা, রক্ষণশীল সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি কিন্তু আইনিভাবে এই সমস্ত কুসংস্কার বন্ধ করেন এবং তাকে কিন্তু আজকে বাংলার ক্যানভাসে আমরা শ্রদ্ধা জানাচ্ছি, আমাদের প্রণাম জানাচ্ছি।

0: একটা প্রদীপ থেকে যেমন হাজার প্রদীপ জ্বলে উঠতে পারে, ঠিক তেমনই একজন প্রকৃত শিক্ষক তাঁর জ্ঞানের আলোয় আলোকিত করতে পারেন অসংখ্য জীবন। বাংলার মাটিতে সেই আলোর অন্যতম উজ্জ্বল নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাঁর হাতে ছিল বই, কিন্তু তাঁর স্বপ্ন ছিল বইয়ের বাইরে এক বৃহত্তর সমাজকে নিয়ে, যেখানে ছেলে মেয়ের শিক্ষার অধিকার থাকবে, যেখানে নারী অবহেলিত হবে না, যেখানে কুসংস্কারের জায়গায় থাকবে যুক্তি এবং মানবিকতা। তাই আজ শিক্ষক দিবসে যখন আমরা আমাদের প্রিয় শিক্ষকদেরকে প্রণাম জানাই, তখন একই সঙ্গে প্রণাম জানাই সেই মহান শিক্ষাগুরুকে যিনি শিক্ষা ও মানবতাকে এক সূত্রে বেঁধেছিলেন। একজন শিক্ষক শুধু পরীক্ষার খাতা দেখেন তেমনটা তো নয়, তিনি দেখেন একজন ছাত্রের সম্ভাবনা, তিনি শুধু ভুল ধরিয়ে দেন না, ভুল থেকে শিক্ষা নিয়ে কিভাবে এগিয়ে যেতে হয় সেটাও শেখান তিনি। আর সেই কারণেই শিক্ষক দিবসের আলোচনায় আজকের বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাগুরু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা কিন্তু অনিবার্য। শিক্ষাকে তিনি দেখিয়েছিলেন সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে, নারী শিক্ষার প্রসার, বিদ্যালয় প্রতিষ্ঠা, সহজ বাংলায় শিক্ষার সুযোগ তৈরি, প্রতিটি ক্ষেত্রেই তাঁর চিন্তা ছিল সময়ের থেকে অনেকটা এগিয়ে। তাঁর জীবনের দিকে তাকালে একটা প্রশ্ন আমাদের সামনে আসে, একজন শিক্ষক কতটা বড় হতে পারেন যার হাতে বর্ণ পরিচয় লেখনীতে আবদ্ধ হয়, যিনি নারী শিক্ষার জন্য এত কাজ করতে পারেন।
1: রবীন্দ্রনাথ যার সম্পর্কে বলেছিলেন, এই দেশে বিদ্যাসাগর যে এককভাবে তার মনুষ্যত্বের গৌরব নিয়ে জন্মেছিলেন তা ভাবলে অবাক হতে হয়। একেবারেই তাই, আমাদের যে অক্ষর জ্ঞান, সেই অক্ষরের এত সহজভাবে তিনি লিখে দিয়েছিলেন বর্ণ পরিচয়। এবং শুধু তাই নয়, তিনি বহু স্কুল স্থাপন করেছেন এবং 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছেন, এবং জন ড্রিঙ্ক ওয়াটার বেথুনের সাথে মিলে তিনি কলকাতার বিখ্যাত বেথুন স্কুল প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। এই সব কিছু নিয়েই তিনি, কিন্তু তাঁর শিক্ষাগুরু সেটাও কিন্তু জানব একটা গানের ওপারে।

0: কথা বলছিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে, তাঁর শিক্ষক হিসেবে তার কিছু কথা। 1846 সালে তিনি সংস্কৃত কলেজের সহকারী সম্পাদক হিসেবে যোগদান এবং পরবর্তীকালে 1851 সালে এই কলেজের অধ্যক্ষ পদে উন্নীত হন। অধ্যক্ষ হিসেবে তিনি শিক্ষা ব্যবস্থায় কিছু পরিবর্তন আনেন। তিনি কেবলমাত্র পুরনো ধ্যান ধারণার শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে পাঠ্যক্রমে ইংরেজি ভাষা, ইউরোপীয় ইতিহাস, দর্শন এবং আধুনিক বিজ্ঞান অন্তর্ভুক্ত করেন। ইতিপূর্বে সংস্কৃত কলেজে কেবলমাত্র শুধুমাত্র উচ্চবর্ণের উপাধির ছাত্রদের প্রবেশের অধিকার ছিল। বিদ্যাসাগর মশাই কিন্তু সেই নিয়ম ভেঙে অব্রাহ্মণ ও নিম্নবর্ণের ছাত্রদের জন্য কলেজের দরজা খুলে দেন। তিনি বাংলায় প্রথম যিনি প্রতি রবিবারে সাপ্তাহিক ছুটির নিয়ম এবং শিক্ষার্থীদের শৃঙ্খলায় আনতে নামমাত্র ভর্তি ফি এবং টিউশন ফির ধারণা চালু করেন। তার নারী শিক্ষার প্রসার, তার বিদ্যালয় পরিদর্শন এসবের কথা তো বলছিলামই, তারও কিন্তু শিক্ষাগুরুর অবদান তার জীবনে বিশেষ। বিদ্যাসাগরের ছাত্র জীবন এবং সাহিত্য চর্চার শুরুর দিকে সংস্কৃত কলেজের অধ্যাপক এবং পণ্ডিত প্রেমচন্দ্র তর্কবাগীশের উৎসাহ এবং অনুপ্রেরণা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ছাত্রদের ভালো কাজের প্রশংসা করতেন এবং তাদের লেখালেখিতে নিয়মিত অনুপ্রেরণা যোগাতেন।
1: একটা গানের পরে ফিরছি, চলে যাব গান শুনতে শুনতেই। আমরা পরের ঘন্টায় 10:10 আবার কথা হবে আপনাদের সাথে।

0: পড়ছি সুপ্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও ভারতের 7.8% ত্রৈমাসিক বৃদ্ধির হার দেশের অর্থনৈতিক শক্তিরই প্রতিফলন। ভারত নীতি স্থবিরতা থেকে বেরিয়ে এসে নীতি সক্রিয়তার পথে এগিয়ে চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, উন্নতমানের শিক্ষাদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। পশ্চিমবঙ্গ থেকে দুজন এবছর জাতীয় শিক্ষকের সম্মান পেলেন। নিউ ফারাক্কায় রেললাইনের ধসে যাওয়া অংশে মেরামতির কাজ শেষ হয়েছে। আপলাইনে শুরু হয়েছে ট্রেন চলাচল। ভারত ও নেপালে যৌথ উদ্ধারকারী দল চিলিমে একটি সুড়ঙ্গতে উদ্ধার কাজ চালাচ্ছে। ব্যাডমিন্টনে ভারতের সাত্বিক সাইরাজ রানকি রেড্ডি ও চিরাগ শেঠি আর চায়না মাস্টার্সে তাদের দুরন্ত ফর্ম অব্যাহত রেখে পুরুষদের ডাবলসের ফাইনালে পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও ভারতের 7.8% ত্রৈমাসিক বৃদ্ধির হার দেশের অর্থনৈতিক শক্তিরই প্রতিফলন। ভারত নীতি স্থবিরতা থেকে বেরিয়ে এসে নীতি সক্রিয়তার পথে এগিয়ে চলেছে। নতুন দিল্লিতে শ্রীরাম কলেজ অব কমার্সের শতবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছে।
1: দুনিয়া ভারত কো ফ্রাজাইল ফাইভ বতা রহি থি, আজ দুনিয়া ভারত কো फास्टेस्ट ग्रोइंग मेजर इकोनॉमी बनने से हुए देख रही। अभी हफ्ते भर में ही भारत की इकोनॉमी को लेकर कई सारी पॉजिटिव खबरें आई। 7.8% क्वार्टरली ग्रोथ ने देश का जोश बढ़ाया है। और इसी बीच जापानीज क्रेडिट रेटिंग एजेंसी ने भारत की रेटिंग अपग्रेड कर दी है। ये 7.8% की ग्रोथ भी ऐसे समय में आई है जब बेस्ट এশিয়া কা যুদ্ধ চল রহা হ্যায়।
0: প্রধানমন্ত্রী বলেন, প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি এই কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন। শিল্পকলা থেকে রাজনীতি প্রতিটি ক্ষেত্রেই প্রাক্তন ছাত্রছাত্রীরা নিজেদের ছাপ রেখেছেন। তিনি আরও বলেন, 140 কোটি ভারতবাসী একজোট হয়ে ভারতকে বিকশিত ও আত্মনির্ভর করে তুলবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী দীর্ঘ সময় ধরে এই প্রতিষ্ঠান তার মান বজায় রাখার প্রশংসা করেন। তিনি বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আজ বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ ইকোসিস্টেমের দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। বিশ্ববাজারে দক্ষ মানব সম্পদের চাহিদা রয়েছে। মন্ত্রী এই বিষয়টিকে তরুণ প্রজন্মের জন্য একটি সুযোগ হিসেবে উল্লেখ করেন। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী দিল্লি মেট্রোতে চড়ে শ্রীরাম কলেজ অব কমার্সে গিয়ে শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে অংশ নেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আগামীকাল 4 দিনের সফরে আসাম, মেঘালয়, মণিপুর এবং অরুণাচল প্রদেশে যাবেন। এই সফরে তিনি ঐতিহাসিক, জাতীয়, সামাজিক দিক থেকে গুরুত্বসম্পন্ন বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি একাধিক শিক্ষা ও সাংস্কৃতিক কর্মসূচিতে অংশ নেবেন। সফরের প্রথম দিন উপরাষ্ট্রপতি আসামের গুয়াহাটিতে গীতানগর কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর তিনি গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সোমবার শ্রী রাধাকৃষ্ণন গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে ছাত্রছাত্রী, শিক্ষক ও বিশিষ্টজনদের সঙ্গে মত বিনিময় করবেন। সফরের দ্বিতীয় পর্বে উপরাষ্ট্রপতি শিলংয়ে যাবেন। সেখানে তিনি সোসো থাম অডিটোরিয়ামে গণসংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন। 8ই সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি ইম্ফল সফর করবেন। তিনি মৈরাঙে আজাদ হিন্দ বাহিনীর জাদুঘর ও যুদ্ধ স্মৃতিসৌধ এবং ইম্ফলের সৈনিক স্কুল পরিদর্শন করবেন। সফরের শেষ দিন শ্রী রাধাকৃষ্ণন অরুণাচল প্রদেশ বিধানসভার একটি বিশেষ অধিবেশনে যোগ দেবেন এবং গ্যালারি কাম মিউজিয়াম পরিদর্শন করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, উন্নতমানের শিক্ষাদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। শিক্ষক দিবস উপলক্ষে নতুন দিল্লিতে আয়োজিত 2026 সালের জাতীয় শিক্ষক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, যে সমাজ শিক্ষকদের সম্মান করে সেই সমাজই প্রকৃত অর্থে প্রগতিশীল। আমাদের সংবিধানে উল্লিখিত সকলের জন্য সমান সুযোগের আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষক হল সবচেয়ে কার্যকর মাধ্যম। শিক্ষকদের ধারাবাহিক উদ্যোগের জন্যই প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ছুট ছাত্রছাত্রীদের হার न्यूनतम करा संभव हुए छे।
2: हमारे संविधान में निहित अवसर की समानता के आदर्शों को कार्य रूप देने का सबसे प्रभावी माध्यम शिक्षा है। हमारे देश में प्राइमरी स्कूल ड्रॉप आउट रेट 12 वर्ष पहले लगभग 4.5% था। अब ये ड्रॉप आउट रेट नहीं के बराबर है। ये उपलब्धि शिक्षकों के प्रयासों से संभव हो सकी है। इस राष्ट्रीय सफलता के

0: মে সবই শিক্ষক হম বহুত বহুত বধাই দেনা চাহুম।
1: রাষ্ট্রপতি নারী অধিকার ও শিক্ষার প্রসারে সাবিত্রীবাই ফুলের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও স্মরণ করেন। বিদ্যালয় স্তরের শিক্ষাই হল সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ভিত্তি। তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের বুদ্ধিবৃত্তিক, শারীরিক ও নৈতিক বিকাশের উপর গুরুত্ব দেবার মাধ্যমে শিক্ষকরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মেধাবী ছাত্রছাত্রী ও দায়িত্বশীল নাগরিক করে তুলতে পারেন। শ্রীমতী মুর্মু আজ জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করেছেন 27টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের 6টি সংস্থার 48 জন স্কুল শিক্ষক এই পুরস্কার গ্রহণ করেন। এছাড়া রাষ্ট্রপতি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও পলিটেকনিকের 21 জন শিক্ষক ও ফ্যাকাল্টিকে জাতীয় পুরস্কার দেন। পশ্চিমবঙ্গ থেকে যে 2 জন এবছর জাতীয় শিক্ষকের সম্মান পেলেন তারা হলেন জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকে সরকারি মডেল স্কুলের ভূগোলের শিক্ষক শান্তনু পাত্র এবং পূর্ব বর্ধমানের শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, শিলালিপি, সামুদ্রিক বাণিজ্য অথবা গণিত চর্চা, প্রতিটি ক্ষেত্রে ভারত নিজের ঐতিহ্য নিয়ে গবেষণার মাধ্যমে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছে। নতুন দিল্লিতে ডক্টর এস এল ভৈরাপ্পার স্মারক বক্তৃতায় তিনি বলেন, ঔপনিবেশিক মানসিকতা থেকে বেরিয়ে আসার অর্থ হল ঐতিহাসিক নথিপত্র সংগ্রহ করে সেগুলির গবেষণা বাড়ানো, আরও বেশি ভাষাকে অন্তর্ভুক্ত করা এবং দেশের অতীত সম্পর্কে পণ্ডিতদের মতামতকে গুরুত্ব দেওয়া। ভারত এখন আত্মবিশ্বাসী হয়ে উঠেছে।
2: India today is self-assured and quite unapologetic about it. And we have stopped waiting for anybody else's permission to study our own heritage. We are reading our inscriptions again, working out our maritime trade, going back to our mathematics, telling these stories with real pleasure as well as real precision. This, I think, is what decolonization ought to mean.
1: নিউ ফারাক্কায় রেললাইনের ধসে যাওয়া অংশে মেরামতি কাজ শুরু হয়েছে। আপ লাইনে শুরু হয়েছে ট্রেন চলাচল। ইতোমধ্যেই হাওড়া থেকে উত্তরবঙ্গমুখী ট্রেন রওনা দিয়েছে। বাকি ট্রেনগুলিও নির্ধারিত সময়ে ছাড়বে বলে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন। কলকাতার প্রেস ইনফরমেশন ব্যুরোর উদ্যোগে আজ শহরে আয়োজিত হয়েছে প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ পিরিয়ডিক্যালস অ্যাক্ট 2023 এবং প্রেস সেবা পোর্টাল বিষয়ক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা। নতুন আইনি কাঠামো ও অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়াতে এই কর্মশালার আয়োজন করা হয়। ভারত ও নেপালে যৌথ উদ্ধারকারী দল চিলিমে একটি সুড়ঙ্গতে উদ্ধার কাজ চালাচ্ছে। নেপালে ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব জানিয়েছেন, উদ্ধার কাজের সুবিধার জন্য সিয়াব্রু বেশি থেকে টানেলের মুখ পর্যন্ত একটি রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকা এবং সংকীর্ণ উপত্যকার কারণে ভারী হেলিকপ্টার ব্যবহার সম্ভব হচ্ছে না, সেজন্য বিকল্প রাস্তার ভাবনা চিন্তা বলে রাষ্ট্রদূত জানান। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পারস্য উপসাগর অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে 3টি ইরানি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারে পাল্টা হামলা চালিয়েছে মার্কিন সেনা। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, তারা খার্কদ্বীপের কাছে ডাউনি এবং জাস্কের কাছে স্টার্ক 1 নামে 2টি ট্যাঙ্কারকে অকেজো করে দিয়েছে। এছাড়া ওমান উপসাগরে একটি খালি ট্যাঙ্কারকেও ধ্বংস করে দিয়েছে আমেরিকা। ভারতের আবহাওয়া দপ্তর IMD আগামী সোমবার পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যসমূহ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, উত্তরপ্রদেশ
3: ইমেল করতে পারেন AIRFMGoldKolkata@gmail.com এ। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।

0: শিক্ষক মানে কি শুধু ক্লাসরুম, বই আর পরীক্ষার খাতা? নাকি শিক্ষক মানে এমন একজন মানুষ যিনি আমাদের চোখের সামনে খুলে দেন এক নতুন পৃথিবীর দরজা? শিক্ষা সম্পর্কে এমনই এক গভীর ও মুক্ত চিন্তার কথা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি চেয়েছিলেন এমন শিক্ষা যেখানে শিশুর মন কেবল বইয়ের পাতায় বন্দী থাকবে না, প্রকৃতির সঙ্গে মিশে আনন্দের মধ্যে দিয়ে শিল্প সাহিত্য সঙ্গীতের স্পর্শে সে নিজেকে আবিষ্কার করবে। সেই ভাবনা থেকেই শান্তিনিকেতনে গড়ে উঠেছিল তাঁর স্বপ্নের শিক্ষালয়। তার কাছে শিক্ষা ছিল শুধু তথ্য সংগ্রহ নয়, মানুষের মন, চিন্তা ও সৃষ্টিশীলতাকে মুক্ত করে দেওয়া।
1: একেবারেই তাই। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চার দেওয়ালের মধ্যে শিক্ষা নয়, তিনি উন্মুক্ত করে দিয়েছিলেন শিক্ষাকে, সেই কথায় তো আসব। কিন্তু খুব বলতে ইচ্ছে করছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে তাঁর শিক্ষকদের কথা, নর্মাল স্কুলের হরনাথ পণ্ডিতের কথা, যার কুৎসিত ভাষার প্রয়োগের কারণে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পূর্ণ নিরুত্তর থাকতেন। বাংলায় বেশি নম্বর পেয়েছিলেন, সেই অপরাধে হরনাথ পণ্ডিত রবীন্দ্রনাথের আর একবার পরীক্ষা নিয়েছিলেন। রবীন্দ্রনাথ সেখানেও সর্বোচ্চ নম্বর পেয়েছিলেন। নর্মাল স্কুলের এই নীলকমল ঘোষালের কথা জীবন স্মৃতির পাতায় প্রাণ পেয়েছে। সম্ভবত তার শাসন তর্জনের কথা মনে করেই রবীন্দ্রনাথ তাকে মনুষ্য জন্মধারী ছিপছিপে বেত হিসেবে মনে রেখেছেন। সকাল ছটা থেকে সাড়ে নটা পর্যন্ত নীলকমল মাস্টারের কাছেই পড়তেন রবীন্দ্রনাথ। ইংরেজির গৃহশিক্ষক হিসেবে প্রথম নিযুক্ত হয়েছিলেন রাখালদাস দত্ত। অল্পদিন পড়িয়েই তিনি চলে যান, তারপর আসেন

0: মেডিকেল কলেজের ছাত্র অঘোরনাথ চট্টোপাধ্যায়, ছাত্রদের চোখ রাঙানি, হাই চোখ, ওই যে ঘুম পেলে যে চোখ রাঙানি করে সেইগুলো, সেইটার সঙ্গে চলতো তার ফার্স্ট বুক পড়ানো। আপ্রাণ চেষ্টা করেও পাঠ্য বিষয়কে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে আকর্ষক করে তুলতে পারেননি তিনি। তার উপর মেডিকেল কলেজের এই ছাত্র কাগজের মোড়কে করে মানুষের কণ্ঠনালী আনা বা ছাত্রদের শবব্যবচ্ছেদের ঘরে নিয়ে গিয়ে হাজির করার মতো ভয়াবহ কাজ করেছিলেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুর নিজের স্মৃতিচারণায় বলেছিলেন যে মানুষকে এমন টুকরা করিয়া দেখা এমন ভয়ঙ্কর, এমন অসংগত যে মেঝের উপর পড়িয়া থাকা একটি কৃষ্ণবর্ণ অর্থহীন পায়ের কথা আমি অনেকদিন ভুলিতে পারি নাই। তো সেই রবীন্দ্রনাথ ঠাকুরের আরও তিনি বলছেন যে সীতানাথ মাস্টারের কথা, সেই সীতানাথ মাস্টারও কিন্তু নস্টালজিয়ায় আসে এবং সেখান থেকেই তার বিজ্ঞানের প্রতি ভালোবাসা। এছাড়াও সাতকড়ি দত্ত, গোবিন্দচন্দ্র বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথের স্কুল জীবনের স্মৃতির অ্যালবামে ছিলেন। যে শিক্ষককে সবচেয়ে বেশি শ্রদ্ধা করে মনে রেখেছিলেন তিনি হলেন ফাদার ডি পেনেরান্ডা, তার কথা বলবো। কিন্তু
1: ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, তারপর একটা গান, ফিরছি আপনাদের সাথে। রয়েছে আজকে শিক্ষক দিবস নিয়ে কথা হচ্ছে মৌসুমী শ্রাবস্তী 100.1 FM গো।
2: এভরি গ্রেট জার্নি বিগিনস উইথ পিপল কামিং টুগেদার টু লিসেন, টু লার্ন, টু ইমাজিন হোয়াটস পসিবল। দিস ইজ দ্য ব্রিক্স 2026, আ মোমেন্ট ওয়্যার লিডার্স, ইনোভেটর্স, বিজনেসেস এন্ড কমিউনিটিস ফ্রম দ্য ব্রিক্স নেশনস কাম টুগেদার টু স্ট্রেংথেন পার্টনারশিপস। India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation.

0: মহামারী এবং লকডাউনের জেরে দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল। অনলাইন ক্লাসের আওতায় যারা রয়েছেন তারা কিছুটা পড়াশোনার মধ্যে রয়েছেন, কিন্তু রাজ্যে এমন অনেক পরিবার শিশু রয়েছেন যাদের অনলাইন শিক্ষা নেওয়ার কিন্তু সামর্থ্য নেই, নেই প্রাইভেট টিউশন নেওয়ার আর্থিক ক্ষমতা। ফলে দীর্ঘদিন ধরে তারা পড়াশোনার বাইরে। সেই সমস্ত হতদরিদ্র পরিবারের শিশুদের পড়াশোনার জন্য বিশেষ উদ্যোগ নিলেন জামুরিয়ার তিলকা মাঝির প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দীপনারায়ণ নায়েক। শিক্ষক দিবসের প্রাককালে অভিনব পদ্ধতিতে শুরু করেছিলেন শিক্ষাদান, যাতে নুন আনতে পান্তা ফুরোয় সেই সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে তিনি শুরু করেছিলেন পড়াতে। লকডাউনের সময় গ্রামের গ্রামে গিয়ে ছাত্রছাত্রীদের পড়িয়ে নিজেকে রাস্তার শিক্ষক বলেও প্রতিষ্ঠা করেছেন। জামুরিয়ার জবা কাঁঠালপাড়ায় গিয়ে দেখা গেল কেউ বসে এক মনে পড়ছে, আবার কেউ লিখছে, কেউ আবার ছবি আঁকছে, কিন্তু তাদের কারোর কাছেই বই নেই, নেই কোনো খাতা বা পেন, এমনকি নিজস্ব কোনো স্লেটও নেই তাদের কাছে। তাহলে তারা পড়াশোনাটা করছেন কিভাবে? বলবো সে কথা। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, একটা গান, তারপরে ফিরছি সেই কথা বলার জন্যই।
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে, বাংলার ক্যানভাস।

0: শিক্ষকও তো কোথাও না কোথাও এমনটাই হয়, যিনি আমাদের পাশে থাকেন, সাথে থাকেন, কোথাও না কোথাও পথপ্রদর্শক হয়ে, কখনো বন্ধু হয়ে তিনিও তো আমাদের সাথে থাকেন, আবার কখনো অভিভাবকও হয়ে ওঠেন তিনি। এমন মানুষ, এমন গুরু, এমন শিক্ষক কজন পাই আমরা? আজকে শিক্ষক দিবসে তাই বাংলার বিভিন্ন শিক্ষকের কথা বলেছিলাম। এখনকার সময় দাঁড়িয়ে এমন কিছু মানুষ আছেন, এমন কিছু শিক্ষক আছেন, যারা নিজেদের স্বার্থের কথা না ভেবে শুধুমাত্র কটা মানুষকে সমাজের সামনে তুলে ধরবে, গড়ে তুলবে বলে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। বিরতির পরে ফিরছি, কথা হচ্ছে আপনার সাথে।
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
0: কথা বলছি আজকে আমরা শিক্ষক দিবস নিয়ে এবং শিক্ষক দিবসের বিভিন্ন শিক্ষক নিয়ে। জামুরিয়ার কথা বলছিলাম, জামুরিয়ার দীপনারায়ণ নায়কের কথা বলছিলাম, যিনি নিঃস্বার্থভাবে কিছু ছেলেমেয়েদেরকে শিক্ষা দিয়ে চলেছেন। আদিবাসী অধ্যুষিত গ্রামের কাঁচা মাটির বাড়ির দেওয়ালে মসৃণ করে তাতেই ব্ল্যাকবোর্ড তৈরি করে সেখানে শুরু করেছিলেন শিক্ষাদানের কাজ। স্থানীয় সূত্রে জানা যায় যে বাসিন্দাদের কাঁচা মাটির ভগ্নপ্রায় দেয়ালগুলোতেই পাকা রং করে সেগুলোতে শিক্ষার সহায়ক উপকরণ হিসেবে ব্যবহার করেছিলেন তিনি। সুপরিকল্পিত উপায়ে এইভাবেই তৈরি করে ফেলেছিলেন ব্ল্যাকবোর্ড। সেখানেই লিখেছেন বর্ণ পরিচয়, ABCD থেকে শুরু করে করোনা থেকে বাঁচার উপায়, এমনকি এসবের পাশাপাশি ভ্যাকসিনের গুরুত্বের

কথাও একই সঙ্গে সেখানে তুলে ধরেছেন তিনি। এর ফলে আদিবাসী ছাত্রছাত্রীরা যেমন শিক্ষা পেয়েছেন তাদের দরজায় একদম, তেমনি আদিবাসী মানুষদের মধ্যেও শিক্ষা সচেতনতা গড়ে উঠেছে। শিক্ষক দিবস উপলক্ষে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবন ও আদর্শকে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন দীপনারায়ণ নায়ক। তিনি বলেছিলেন যে এখানকার বেশিরভাগ ছাত্রছাত্রী ফার্স্ট জেনারেশন লার্নার, অর্থাৎ এখানে অভিভাবকেরা কেউই প্রথাগত শিক্ষার আলো দেখেননি, তাই এখানে শিক্ষা বিস্তার তিনি শূন্য থেকে শুরু করেছেন। তাই তার শিক্ষাদানের নামও তিনি শূন্য থেকে শুরু রেখেছেন। তিনি বলেছেন এই কর্মসূচির মাধ্যমে সমাজের সমস্ত কুসংস্কারকে দূর করার সঙ্গে সঙ্গে প্রত্যেকের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়াই একমাত্র লক্ষ্য। শিক্ষাদানের মাধ্যমে বিজ্ঞান সচেতনতার কাজও কিন্তু চলেছে এই মানুষটির হাত ধরে।

মৌসুমি বলছিল সেই সব শিক্ষা শিক্ষকদের কথা, যারা এখনও অবধি খুব নিজেদের কথা না ভেবে, একদম নিজেদের স্বার্থের কথা না ভেবে অক্লান্ত পরিশ্রম করে শিক্ষা দান করছেন। হ্যাঁ, আসলে যুগ যুগ ধরে সেই শিক্ষকরা, সেরকম শিক্ষকরা আছে বলেই আমরা অন্ধকার দূরে রেখে শিক্ষার আলো দেখি। সেরকম শিক্ষকরা আজীবন ছিলেন এবং এখনও আছেন এবং আশা রাখি ভবিষ্যতেও থাকবেন। আমরা সেই সমস্ত শিক্ষকদের কথা বলবো যারা আজও নিজেদের কথা না ভেবে প্রচুর ছাত্রদের পড়াচ্ছেন, শুধুমাত্র শিক্ষা নয় অর্থ দিয়েও সাহায্য করছেন। কিন্তু তার মাঝখানে মাঝখানে বলছিলাম বিখ্যাত মানুষদের শিক্ষকদের কথাও। সত্যজিৎ রায়ের শিক্ষাগুরুদের কথা খুব বলতে ইচ্ছে করছে। সত্যজিৎ রায় তার শান্তিনিকেতন জীবনকে নিজের জীবনের অন্যতম ফলপ্রসূ সময় বলে মনে করতেন। নন্দলাল বসুর কাছে তিনি প্রকৃতিকে দেখা এবং তার ভেতরের ছন্দ ও রূপ অনুধাবন করার শিক্ষা পেয়েছিলেন, যা পরবর্তীকালে তার চলচ্চিত্র নির্মাণ, বিশেষ করে পথের পাঁচালীতে দারুণভাবে সাহায্য করেছিল বলে তিনি মনে করেছিলেন। এছাড়াও সত্যজিৎ রায়ের জীবনে বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের শিল্পদৃষ্টি ভীষণভাবে প্রভাবিত করেছে। পরবর্তী সময়ে তিনি এই শিল্পীর জীবন ও কাজ নিয়ে বিখ্যাত প্রামাণ্য

চলচ্চিত্র দ্য ইনার আই নির্মাণ করেন। সত্যজিৎ রায়ের কথায় উষা দিদিমণি, ইন্দিরা দিদিমণি, সুধীরবাবু, বিশ্বপ্রিয়বাবু, রিতেনবাবু, শৈলেশবাবু, দেবব্রতবাবু, অমরবাবু, প্রভাতবাবু ওরা ক্লাস নিতেন। চিরকালের মতো ওরা সকলে চলে গেছেন, কিন্তু চোখ বুঝলে এখনও মনে ভেসে ওঠে ওদের ছবি। নারায়ণচন্দ্র ছিলেন প্রধান শিক্ষক, নিমাই চক্রবর্তী একসময় বাংলা পড়াতেন। ওরে সবুজ, ওরে আমার কাঁচা, প্রাঞ্জল করে বোঝানোর চেষ্টা করতেন এই সব পঙ্ক্তি। বাংলা ভাষা বা বিষয় আমার বরাবরই প্রিয় বিষয়, ওনার পড়া মন দিয়ে শুনতাম, আগ্রহ পেতাম, উনিও সেটা বুঝতেন। একদিন সুদর্শন এক সহপাঠীকে পড়া ধরলেন, ও চুপ করে ঘাড় বেঁকিয়ে দাঁড়িয়ে থাকল। নিমাইবাবু রাগতভাবে বললেন, যেন দেবানন্দ। সেই দেবানন্দ কিন্তু পরবর্তীকালে শিল্পী হিসেবে যথেষ্ট নাম করেছে। সত্যজিৎ রায়ের শিক্ষকদের কথা না বললেই নয়, তার স্মৃতিচারণ থেকেই বললাম কিছু কথা, বলবো এখনের এক শিক্ষকের কথাও গানের ওপারে।

0: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে। বাংলার ক্যানভাস
1: বাংলার ক্যানভাসে সেই সমস্ত শিক্ষকের কথা বলছি, একদম শিক্ষার শুরু থেকে আজ অবধি। এবং আজকের দিনে দাঁড়িয়ে গুরু দক্ষিণা মাত্র এক টাকা ভাবলে অবাক হতে হয়। মা বাবার পরের স্থানটাই শিক্ষাগুরুর, এবং একজন প্রকৃত শিক্ষক তার সবটুকু উজাড় করে দেন ছাত্রছাত্রীদের জীবন এবং চরিত্র গঠনের জন্য। যার কথা বলবো, তার শিক্ষকতা শুধুই পেশা নয়, একটি আজীবন ব্রত।

এই অবসরের পরেও শিক্ষাদান থামাননি। তিনি হলেন পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার কুতুবপুর মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের শিক্ষক গঙ্গাধর পাল। 2023 অক্টোবর মাসে অবসর গ্রহণের পরেও তিনি নিয়মিত বিদ্যালয়ে আসেন এবং ছাত্রছাত্রীদের ক্লাস নেন। প্রায় 3 বছর ধরে একই ধারা বজায় রেখেছেন। ষাটোর্ধ গঙ্গাধরবাবু জানান যে এই বিদ্যালয় এবং ছাত্রছাত্রীরাই তার কাছে সব। ছাত্রছাত্রীদের মধ্যে থাকতেই তিনি সবথেকে বেশি ভালোবাসেন, তবে তার অবদান শুধু অবসরের পর ক্লাস নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই। গঙ্গাধর পাল স্যার দীর্ঘ কর্মজীবনে তার নিজের বেতন থেকে মাত্র 1 টাকা নিতেন, সেই 1 টাকাই ছিল তার গুরুদক্ষিণা, আর বাকি টাকা স্কুলের উন্নয়নের জন্য সঞ্চয় করতেন। স্কুলের জন্য শ্রেণীকক্ষ, শৌচাগারের মেরামতের প্রয়োজন হয়েছে কখনো কখনো, আবার আসবাব, লাইব্রেরি, পানীয় জল বা আলোর প্রয়োজন হয়েছে, তখন তিনি এগিয়ে এসে নিজের সাধ্যমতো সাহায্য করেছেন। তিনি সকলের প্রিয় মাস্টারমশাই। তার এই মানসিকতার পেছনে প্রধান অনুপ্রেরণা ছিলেন তার মা। গঙ্গাধরবাবুর স্মৃতিচারণা, তার মা তাকে বলেছিলেন যে তাদের কোনো আর্থিক কষ্ট নেই, কিন্তু তিনি যে স্কুলে পড়ান সেখানকার অনেক ছাত্রছাত্রীরাই বই খাতা কেনার সামর্থ্য নেই তাদের। তাই তিনি সংকল্প করেছিলেন যে সুযোগ পেলেই তিনি ওই ছাত্রদের জন্য কিছু করবেন। তার মায়ের সেই উপদেশ আজও গঙ্গাধরবাবু জীবনের পাথেয় হয়ে রয়েছে। কুতুবপুর মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের বর্তমান প্রধান শিক্ষক সৌমিত্র বন্দ্যোপাধ্যায় তিনি জানান যে এটি সত্যিই মহৎ উদ্যোগ। অবসর নেওয়ার পরেও স্কুলে শিক্ষকের অভাব তার কাছে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায় এবং সেই জন্য তিনি তার সঞ্চয় থেকে পাওয়া অনেক টাকা আলাদা করে সরিয়ে রেখেছিলেন এবং বর্তমান স্কুলের 2 জন শিক্ষককে সেই টাকা থেকেই বেতন দেওয়া হচ্ছে। এরকম শিক্ষকদের নজির, যারা স্কুল এবং ছাত্রদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন, তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত হলেন গঙ্গাধর পাল। এই শিক্ষক দিবসের দিন তাঁকে এবং তার মতন সমস্ত শিক্ষককে কুর্নিশ জানাতেই হয়।

ভালো হয়ে চলতে আপনি বাধ্য, কেননা আপনার সাথে এমন সব শিক্ষকরা যদি থাকেন বা এমন সব শিক্ষক যারা কিনা দিন রাত পরিশ্রম করছে স্কুলের বাইরে, শুধুমাত্র সমাজের বুকে কটা ভালো মানুষ, কটা ছাত্র, কটা মানুষের মতো মানুষ তৈরি করে দেওয়ার জন্য বাচ্চাদের। মহারাষ্ট্রের সোলাপুরের একটা প্রত্যন্ত গ্রামের প্রাথমিক শিক্ষক রঞ্জিত সিং ডিসালে তার ছাত্রছাত্রীদের জন্য পাঠ্যবইয়ে কিউআর কোড যুক্ত করে এক যুগান্তকারী বিপ্লব ঘটিয়েছিলেন তিনি। তার এই অভিনব ভাবনার জন্য তিনি 2020 সালে বিশ্বের সেরা শিক্ষক হিসেবে গ্লোবাল টিচার প্রাইজ লাভ করেছিলেন। এরপরে আসছি আরও একজন এরম টিচারের কথায়, অরবিন্দ গুপ্ত। আইআইটি কানপুরের এই প্রাক্তন ছাত্র সম্পূর্ণ ব্যতিক্রমী উপায় আবর্জনা থেকে খেলনা বানিয়ে শিশুদের বিজ্ঞান শেখান। খেলার ছলে এই ফেলে দেওয়া জিনিস দিয়ে খুব সহজেই জটিল বিজ্ঞান বুঝিয়ে দেওয়ার জন্য তিনিও কিন্তু দেশ জুড়ে বিখ্যাত হয়ে আছেন। আর বাবর আলী, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাবর আলী মাত্র 9 বছর বয়সে নিজের বাড়ির পেছনে পেয়ারা গাছের তলায় গরিব শিশুদের পড়াশোনা শুরু করিয়েছিলেন। মাত্র 16 বছর বয়সে বিবিসি তাঁকে বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধান শিক্ষক, মানে ওয়ার্ল্ডস ইয়াংগেস্ট হেডমাস্টার হিসেবে স্বীকৃতি দেন। তার এই অভিনব লড়াই আন্তর্জাতিক স্তরেও প্রশংসিত হয়েছিল। এমন সব মানুষ যারা সত্যি শুধুমাত্র নিজের জন্য তো ভাবেন না, ভাবেন সবার জন্য। শিক্ষক দিবসে তাই আজকের এই বিশেষ নিবেদন ছিল আমাদের জন্য, সবার জন্য, আপনাদের জন্য। বাংলায় শিক্ষক দিবস এবং শিক্ষকেরা ছিলাম মৌসুমী শ্রাবস্তী। 100.1 FM গোল্ডে আপনি ছিলেন এতক্ষণ জলসাঘরে।

কবিতা কৃষ্ণমূর্তির পরে বলে শিল্পী সুপ্রতীক দাস, গানটির গীতিকার ও সুরকার সুশান্ত মুখোপাধ্যায়।

আধুনিক গানের অনুষ্ঠানে। পরের গানটি শিল্পী জুবিন গার্গ, গানটির গীতিকার ও সুরকার রাজু সাহা।

গানটি শুনলেন স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে। স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের পর এবারে শিল্পী শুভমিতা, গানটির গীতিকার ও সুরকার শ্রীজাত।

গানটি শুনলেন নির্মলা মিশ্রের কণ্ঠে। আধুনিক গানের অনুষ্ঠানে এবারে গানটি শুনবেন কুমার শানুর কণ্ঠে। গানটির গীতিকার উৎপল, সুর দিয়েছেন মুন্না রাজ, শিল্পী কুমার শানু।

সুমিত সমাদ্দারের কথায় চিরদীপ দাশগুপ্তের সুরে পরের গানটি শিল্পী সৈকত মিত্র।

আধুনিক গানের অনুষ্ঠানে শেষ গানটি শুনুন অজয় চক্রবর্তী ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

গানটি শুনলেন অজয় চক্রবর্তী ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। আধুনিক গানের অনুষ্ঠানটি এখন এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 2:24। সময়টা এখন বাংলা ছবির গানের অনুষ্ঠানের। এখন থেকে রাত 3 পর্যন্ত আপনাদের জন্য থাকছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রথম গানটি শুনুন কুয়াশা ছবি থেকে, শিল্পী আশা ভোসলে।

বাংলা ছবির গানের অনুষ্ঠানে। এবারের গানটি শুনবেন অন্তহীন ছবি থেকে, শিল্পী শান।

গানটি শুনলেন অন্তহীন ছবি থেকে শানের কণ্ঠে। এবারে গানটি শুনবেন আমার আমি এই ছবি থেকে, শিল্পী সোমলতা ও অনুপম।

গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। বাংলা ছবির গানের অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন কুমার শানুর কণ্ঠে। সুরের ভুবনে, এই ছবি থেকে শিল্পী কুমার শানু।

গানটি শুনলেন তুফান ছবি থেকে শিল্পী ভূপিন্দর সিং। এই সঙ্গে শেষ হল বাংলা ছবির গানের অনুষ্ঠানের। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 3:30। এখন থেকে পরবর্তী এক ঘন্টা আপনাদের জন্য থাকছে নানা রঙের গান এই অনুষ্ঠানটি। নানা রঙের গান এই অনুষ্ঠানে প্রথমে পরপর তিনটি গান শুনবেন, পরপর তিনটি লোকগীতি শুনবেন। প্রথম দুটি গান অর্জুন খ্যাপার কণ্ঠে,

নানা রঙের গান এই অনুষ্ঠানে। লোকগীতির পর এবারে পরপর তিনটি গান শুনবেন, পরপর তিনটি রাগ প্রধান গান শুনবেন। প্রথম গানটি হৈমন্তী শুক্লার কণ্ঠে।

নানা রঙের গান এই অনুষ্ঠানে ভক্তিগীতি শুনছেন। এবারের গানটির শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী।

0: নানা রঙের গান। এই অনুষ্ঠানে সবশেষে শুনলেন ভক্তিগীতি শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী। নানা রঙের গান এই অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
1: আপকে লিয়ে আজ এই পর্যন্ত। স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর চারটে। প্রভাতী, শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে প্রথম শুনবেন খেয়াল, রাগ আহির ভৈরব, শিল্পী দিলীপ কুমার পাত্র, তবলায় তরুণ রায়, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী। রাগ আহির ভৈরব।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে। সেতার পাদন, রাগ মিয়া কি টোড়ি, শিল্পী কল্যাণজিৎ দাস, তবলায় সন্দীপ ঘোষ।

0: অনিবাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন। অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 6ই সেপ্টেম্বর রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903659992 এই নাম্বারে। আজ চিরন্তনী শুরু করব হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজ রবিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে রয়েছে আমি উজ্জ্বল। আর আজকে আপনাদের যে গল্পটা শোনাবো লিও টলস্টয়ের একটি গল্প। 9 সেপ্টেম্বর তার জন্মদিন। এই গল্পটি 1886 সালে তিনি রচনা করেছিলেন। আসলে রাশিয়ার আরও অনেক বিখ্যাত লেখক পরবর্তীকালে ছিলেন, কিন্তু লিও টলস্টয় সব থেকে জনপ্রিয় ছিলেন সেই সময়ে। 1886-এর এই গল্পটি হাউ মাচ ল্যান্ড ডাজ আ ম্যান নিড, কতটুকু জমি দরকার। এই গল্পটি ছাড়াও লিও টলস্টয়ের আরও বিখ্যাত অনেক গল্প রয়েছে, বিশেষ করে তিনটি উপন্যাসের কথাতে এই মুহূর্তে মনে পড়ছে, ওয়ার অ্যান্ড পিস, আন্না কারেনিনা কিংবা রেজারেকশন। তবে আজকের যে গল্পটা হাউ মাচ ল্যান্ড ডাজ আ ম্যান নিড, এই গল্পটা কোথাও যেন একটা মানুষের চিন্তা ভাবনা থেকে শুরু করে সব কিছুর মধ্যে একটা ধাক্কা দেওয়া, তাকে জাগরিত করবার জন্য। শুরু করা যাক আজকের গল্প। একটু বড় গল্প, যার ফলে টানা পড়তে হবে গল্পটা। হাউ মাচ ল্যান্ড ডাজ আ ম্যান নিড। বড় এক বোন তার ছোট বোনের সাথে দেখা করতে তাদের গ্রামের বাড়িতে এসেছেন। বড় বোনের বিয়ে হয়েছিল শহরের এক ব্যবসায়ীর সাথে, আর ছোট বোনের বিয়ে হয়েছিল গ্রামের এক কৃষকের সাথে। বোনেরা চা খেতে খেতে গল্প করতে লাগল, আর বড় বোন শহরের জীবনের সুবিধে অসুবিধে নিয়ে বড়াই করতে শুরু করলো। বলতে লাগলো তারা সেখানে কত আরামে থাকে, কত ভালো পোশাক পরে, তার ছেলেমেয়েরা কত সুন্দর খাবার খায়, আর সে কিভাবে কোন থিয়েটারে যায়, বেড়াতে যায়, বিভিন্ন অনুষ্ঠানে যায়। ছোট বোনটি ক্ষুব্ধ হয়ে শহরের জীবনযাত্রাকে হেয় প্রতিপন্ন করে কৃষক জীবনযাত্রার পক্ষ নিয়ে বলতে শুরু করল, আমি তোমার জীবনযাত্রার জন্য আমার জীবনযাত্রা বদলাব না, আমরা হয়তো কষ্টে থাকি কিন্তু অন্তত দুশ্চিন্তা মুক্ত, তুমি আমাদের চেয়ে ভালো জীবনযাপন করো, যদিও তুমি হয়তো প্রয়োজনের চেয়ে বেশি উপার্জন করো, তবুও কখনো কখনো তোমার সব কিছু হারানোর সম্ভাবনা কিন্তু খুব বেশি। তুমি তো জানো সেই প্রভাবটা যে লাভ আর ক্ষতি যখন তখন আসতে পারে জীবনে। এমনটা অনেক সময় দেখা যায় যে মানুষটা একদিন ধনী, পরদিনই তাকে ভিক্ষে করতে হয়। আমাদের পথটাই বেশি নিরাপদ, যদিও কৃষক জীবন সুখের নয় কিন্তু সেটা দীর্ঘ। আমরা কখনো ধনী হব না কিন্তু আমাদের খাওয়ার জন্য সবসময় যথেষ্ট থাকবে। বড় বোনটি বিদ্রুপ করে বলল, যথেষ্ট, হ্যাঁ যদি তুমি শুয়োর গরু ভেড়ার সঙ্গে জীবন ভাগাভাগি করতে চাও তবে যথেষ্ট, ভদ্রতা আদব কায়দা তোমরা

কি করে জানবে? তোমার মানুষটা যতই খাটনি করুক না কেন, তুমি যেভাবে বেঁচে আছো যেভাবেই মরবে গোবরের গাদায়, আর তোমার সন্তানদেরও একই পরিণতি হবে। তাতে কি? ছোটজন জবাব দিল, অবশ্যই আমাদের কাজটা কঠিন, খুব মার্জিতও নয়, কিন্তু অন্যদিকে এটা নিশ্চিত যে আমাদের কারো কাছে মাথা নত করার প্রয়োজন নেই। কিন্তু তোমরা, তোমাদের শহর প্রলোভনে ঘেরা। আজ হয়তো সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু কাল শয়তান হয়তো তোমাদের স্বামীদেরকে তাস মদ নারী দিয়ে প্রলুব্ধ করবে আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। এমন ঘটনা তো প্রায়ই ঘটে, তাই না? বাড়ির কর্তা চুলার ধারে শুয়ে দুই বোনের কথাবার্তা শুনছিল। সে ভাবল, একদম সত্যি, ছোট থেকে জমি চাষে এতটাই ব্যস্ত থাকতে হয়েছে আমাকে যে আমাদের মতো কৃষকদের মাথায় কোনো এসব চিন্তা ঢোকার সময়ই নেই। আমাদের একমাত্র সমস্যা হলো আমাদের যথেষ্ট জমি নেই। যদি আমার প্রচুর জমি থাকতো, তাহলে স্বয়ং শয়তানকেও আমার ভয় লাগতো না। মহিলারা চা শেষ করে পোশাক নিয়ে বেশ কিছুক্ষণ আলাপ করলেন, তারপর চায়ের সরঞ্জাম গুছিয়ে রেখে ঘুমোতে গেলেন। কিন্তু শয়তান চুলোর পেছনে বসেছিল এবং যা যা বলা হচ্ছিল তার সবই সে শুনছিল। সে খুশি হয়েছিল যে কৃষকের স্ত্রী বা স্বামীকে বড়াই করতে প্ররোচিত করেছিল, এবং স্বামীটি ভেবেছিল যদি তার প্রচুর জমি থাকত, তবে সে স্বয়ং শয়তানকেও ভয় পেত না। শয়তান ভাবল, বেশ, আমাদের মধ্যে একটা লড়াই হবে, আমি তোমাকে যথেষ্ট জমি দেব, আর সেই জমির মাধ্যমে আমি তোমাকে আমার ক্ষমতার অধীনে নিয়ে আসব। গ্রামের কাছেই এক মহিলা বাস করতেন, তার প্রায় 300 একরের একটি জমি ছিল, আর কৃষকদের সাথে তার সম্পর্ক বরাবরই ভালোই ছিল, যতক্ষণ না তিনি একজন প্রাক্তন মিলিটারিকে তার তত্ত্বাবধায়ক হিসেবে নিযুক্ত করলেন। সে লোকজনের ওপর জরিমানার বোঝা চাপাতে শুরু করল। পাহুমরা যতই সতর্ক থাকার চেষ্টা করুক না কেন, বরাবরই এমন ঘটত। কখনো তার ঘোড়াটি মহিলার ওই শস্যক্ষেতের মধ্যে ঢুকে পড়ত, কখনো তার গরুটি বাগানে চলে যেত, কখনো তার বাছুরগুলো মহিলার চারণভূমিতে খেলা করত, এবং তাতে সবসময়ই তাকে জরিমানা দিতে হতো। পাহুন টাকা পরিশোধ করত, কিন্তু বিড়বিড় করে মেজাজ খারাপ করে বাড়ি ফিরে পরিবারের সাথে রূঢ় আচরণ করত। একদিন এই খবর ছড়িয়ে পড়ল যে মহিলাটি তার জমি বিক্রি করতে যাচ্ছেন এবং রাজপথের সরাইখানার মালিক তা কেনার জন্য দর কষাকষি শুরু করেছেন। কৃষকরা এই কথা শুনে অত্যন্ত আতঙ্কিত হয়ে ভাবল যে যদি সরাইখানার মালিক জমিটা নেয়, তাহলে সেই ভদ্রমহিলার তত্ত্বাবধায়কের চেয়েও আরও বেশি জরিমানা করে তাদের ভোগাবে। আচ্ছা, আমরা সবাই ওই সম্পত্তির উপরই নির্ভরশীল, তো আমরা একটা কাজ করি না কেন? তিনি যেন এই জমিটা বিক্রি না করেন সরাইখানার মালিককে, তাই নিয়ে তার সঙ্গে একটু কথা বলি, আর যদি দরকার হয় তো আমরা এই পুরো জমিটা কিনে নেব। একটা যৌথ মালিকানাধীন একটা ব্যবস্থাও আমরা করতে পারি। তারা এই নিয়ে আলোচনা করবার জন্য মিলিত হল, কিন্তু বিষয়টি নিষ্পত্তি করতে পারল না। শয়তান তাদের মধ্যে বিবাদ সৃষ্টি করল, তারা একমত হতে পারল না। তাই তারা সিদ্ধান্ত নিল যে প্রত্যেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী জমি কিনবে, এবং মহিলাটিও সেই পরিকল্পনাতে রাজি হলেন। পাহুন শুনল কিছুদিন বাদে যে তার এক প্রতিবেশী 50 একর জমি কিনেছেন, ভদ্রমহিলা অর্ধেক নগদে আর বাকি অর্ধেক এক বছরের অপেক্ষার জন্য রাজি হয়েছেন। পাহুমের খুব ঈর্ষে হলো, সে ভাবল, এই দেখো তো সব জমি বিক্রি হয়ে যাচ্ছে, আমি আর কিছুই পাব না। সে তার স্ত্রীকে বলল, অন্যরা সব কিনে নিচ্ছে, আমাদেরও প্রায় 20 একর জমি কিনতেই হবে, জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, ওই তত্ত্বাবধায়ক তার জরিমানা দিয়ে দিয়ে আমাদের একবারে পিষে ফেলছে, সবাই সব কিনে নিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে।

দেখুন, সাধারণ মানুষের মধ্যে এই যে স্কেয়ারসিটি, এটা সব সময় কাজ করে, আর পাবো না আর পাবো না। আর এইটাই কিন্তু তাকে অনেক সময় ভুল কাজ করতে প্রলুব্ধ করে। তবে জানি না পাহুম ভুল কাজ করেছিল কিনা, গল্পটা এগুলো আমরা বুঝতে পারবো। তবে হ্যাঁ, স্কেয়ারসিটি মাইন্ডটা কিন্তু একটা মধ্যবিত্ত সমাজের সবথেকে বড় সমস্যা। বড় বড় লেখকদের যে লেখাগুলো, তার মধ্যে সাধারণ জীবনের যে প্রতিফলন সেটা এতখানি পাওয়া যায় যে তার মধ্যে থেকে জীবনের আসল উদ্দেশ্য কিংবা আসল রসদগুলো সেখান থেকে খুঁজে বার করা যায়। যাই হোক, এগিয়ে নিয়ে যাই আর একটু গল্পটা। স্বামী স্ত্রী একসঙ্গে বসে ভাবতে লাগলো কিভাবে ওটা কেনার ব্যবস্থা করা যায়। তারা 100 রুবল জমানো ছিল তাদের, তারা একটা ঘোড়ার বাচ্চা আর তাদের মৌমাছির অর্ধেক বিক্রি করে দিল। তাদের এক ছেলেকে মজুর হিসেবে খাটতে পাঠিয়ে অগ্রিম মজুরি কিছু নিল, কিছু টাকা এক শ্যালকের কাছ থেকে ধার করলো, আর কোনো মতে তার কেনার টাকার অর্ধেক জোগাড় করল। এই কাজ করার পর পাহুম প্রায় 40 একরের একটি খামার বাড়ি পছন্দ করল, যার কিছু অংশ ছিল জঙ্গলে ঢাকা, এবং সেটির জন্য দর কষাকষি করতে সেই মহিলার কাছে গেল। তাদের মধ্যে একটা চুক্তি হলো, অগ্রিম কিছু টাকা জমা দিল, তারপর তারা শহরে গিয়ে দলিলের কাগজে সই করল এবং অর্ধেক দাম তখন দিল, বাকিটা 2 বছরের মধ্যে পরিশোধ করার অঙ্গীকার করল। সুতরাং এখন পাহুমের নিজের জমি হল, সে বীজ ধান কিনে এনে তার কেনা জমিতে বপন করল। ফসল খুব ভালো হয়েছিল এবং 1 বছরের মধ্যেই সে সেই মহিলা এবং তার শ্যালকের কাছে করার ঋণ শোধ করে দিতে সক্ষম হল। এইভাবে সে একজন ভূস্বামী হয়ে উঠল। নিজের জমিতেই চাষ করত, বীজ বুনত, নিজের জমিতেই ঘাস তৈরি করত, নিজের গাছ নিজেই কাটত, নিজের চারণভূমিতে তার গবাদি পশুকে খাওয়াত। যখন সে তার জমিতে চাষ করতে যেত বা তার বেড়ে ওঠা শস্য ক্ষেত কিংবা ঘাসের মাঠ দেখতে যেত, তার হৃদয় আনন্দে ভরে উঠত। যেখানে ফুল ফুটত, ঘাস জন্মাত, তার কাছে অন্য কোথাও জন্মানো কোনো কিছুর চেয়ে সেগুলো তার কাছে আলাদা মনে মনে হতো, কারণ সেটা তো তার জমি। আগে যখন সে এই জমির পাশ দিয়ে যেত, তখন সেটাকে অন্য যে কোনো জমির মতোই মনে হতো, কিন্তু এখন সেটাকে সম্পূর্ণ ভিন্ন বলে মনে হয়, কারণ এটা তার জমি। পাহুম বেশ সন্তুষ্টই ছিল, কিন্তু সবকিছু ঠিকঠাকই চলছিল, যদি না প্রতিবেশী কৃষকরা তার শস্য ক্ষেত এবং তৃণভূমিতে অনধিকার প্রবেশ করত। তিনি অত্যন্ত ভদ্রভাবে তাদের কাছে আবেদন করলেন, কিন্তু তারা তাদের কাজ চালিয়েই গেল। কখনো গ্রামের রাখালেরা তার তৃণভূমিতে গরু ছেড়ে দিত, কখনো রাতের চারণভূমি থেকে ঘোড়া এসে তার শস্য ক্ষেতে ঢুকে পড়ত। পাহুম বারবার তাদের তাড়িয়ে দিত এবং তাদের মালিকদের ক্ষমা করে দিত। দীর্ঘকাল সে কারো বিরুদ্ধে মামলা করা থেকে বিরত ছিল, কিন্তু অবশেষে সে ধৈর্য হারালো এবং জেলা আদালতে অভিযোগ দায়ের করল। সে জানত যে কৃষকদের জমির অভাব এই সমস্যার কারণ। সে নিজেও একটা সময় এই ধরনের সমস্যার সম্মুখীন ছিল। সে বুঝত তাদের কোনো অসৎ উদ্দেশ্য নেই, কিন্তু সে ভাবল, আমি যদি এটাকে উপেক্ষা করতে না পারি তাহলে তো ওরা সব ধ্বংস করে দেবে, ওদের একটা শিক্ষা দিতে হবে। তাই পাহুম তাদেরকে ডেকে পাঠালো, একটার পর একটা শিক্ষা দিতে লাগলো, 2-3 জন কৃষককে জরিমানা করল। কিছুদিন পর পাহুমের প্রতিবেশীরা এই কারণে তার উপর ক্ষুব্ধ হতে থাকলো, মাঝে মাঝে ইচ্ছে করেই তাদের গবাদি পশু তার জমিতে ছেড়ে দিতে লাগলো। একজন কৃষক তো রাতের অন্ধকারে পাহুমের জঙ্গলে ঢুকে তার 5টি চুনা গাছ কেটে ফেলল। একদিন জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় পাহুম দেখলো সাদা কিছু একটা দেখতে পেল, এসে দেখলো সেই গাছের গুঁড়িগুলো পড়ে আছে পাশেই গাছের গোড়া। পাহুম প্রচণ্ড রেগে গেল। তারপরে এই কাজটা কে করতে পারে সে এটা নিয়ে ভাবতে আরম্ভ করলো। তারপর ঠিক করলো, এটা নিশ্চয়ই সাইমনের কাজ, অন্য কেউ করতে পারে না। সে সাইমনের বাড়িতে গেল, চারপাশটা দেখতে লাগলো, কিন্তু কিছুই খুঁজে পেল না। প্রচণ্ড রেগে সে আগের চেয়েও বেশি নিশ্চিন্ত হলো যে সাইমনই এই কাজ করেছে, এবং সে একটা অভিযোগ দায়ের করলো। সাইমনকে তলব করা হলো, মামলার বিচার হলো, অবশেষে সাইমনকে খালাস করে দেওয়া হলো, কারণ তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া গেল না। পাহুম আরও ক্ষুব্ধ হলো, বয়োজ্যেষ্ঠ বিচারকদের ওপর তার ভীষণ রাগ হলো। সে বলল, তোমরা চোরেদের ঘুষ নাও, তোমরা যদি নিজেদের সৎ লোক

তবে একজন চোরকে ছেড়ে দিতে না। ফলে পাহমের সঙ্গে বিচারক এবং তার প্রতিবেশী সবার বিবাদ শুরু হল। একদিন তাকে হুমকি দেয়া হল। পাহমের জমি বাড়ল, কিন্তু সমাজে তার অবস্থান আগের চেয়েও অনেক খারাপ হয়ে গেল। এই সময় একটা গুজব ছড়িয়ে পড়ল যে অনেক লোক নতুন এলাকায় চলে যাচ্ছে। পাহম ভাবল, আমার তো জমি ছেড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু অন্যদের মধ্যে কেউ কেউ হয়তো আমাদের গ্রাম ছেড়ে চলে যাবে, তাহলে আমাদের গ্রামে আরও অনেক জায়গা হবে, আমি নিজে সেই জমি কিনে নেব, জমিদারিটা একটু বড় করতে পারবো, তখন আমি নিশ্চিন্ত আরামে থাকতে পারবো। এখন এমনিতেই এত গাদাগাদি করে থাকতে হয় যে আর স্বাচ্ছন্দ্যে থাকতে পারি না। চিন্তা করুন, এতখানি জমি নিয়ে, এতখানি বড় বাড়ি নিয়ে তার কিন্তু অনেক বেশি গাদাগাদি মনে হচ্ছে। মানুষের জীবনটাই তাই। আজকে যেখানে আছি সেটা যতই কষ্টকর হোক, তারপরে যত জায়গা প্রশস্ত হবে, সে কষ্ট কিন্তু কমবে না। মনে হবে যেন এটাও ছোট, এটাও ছোট। যাই হোক, এগিয়ে যাই আর একটু। লিও টলস্টয় কি লিখছেন দেখা যাক। একদিন পাহম বাড়িতে বসেছিল, এমন সময় গ্রামের পাশ দিয়ে যাওয়ার পথের এক কৃষক হঠাৎ এসে হাজির হল। রাতটা থাকার অনুমতি চাইল, তাকে রাতের খাবারও দেওয়া হলো। পাহম সেই কৃষকের সঙ্গে কথা বলছিলেন, তাকে জিজ্ঞাসা করলেন তিনি কোথা থেকে এসেছেন। আগন্তুক উত্তর দিল, আমি ভলগা নদীর ওপার থেকে আসছি। ওইসব অঞ্চলে বহু লোক এসে বসতি স্থাপন করছে না, তবে আমাকে কিন্তু তার আগে সবটা গিয়ে জেনে আসতে হবে। গ্রীষ্মের দিকে তিনি যাত্রা শুরু করলেন। স্টিমারে করে ভলগা নদী পেরিয়ে সামহারা গেলেন, তারপর পায়ে হেঁটে আরও 300 মাইল পথ পাড়ি দিয়ে অবশেষে গন্তব্যে পৌঁছলেন। জায়গাটা ঠিক তেমনই যেমন আগন্তুক বলেছিল। কৃষকদের প্রচুর জমি, প্রত্যেককে ব্যবহারের জন্যে বিভিন্ন রকম যৌথ মালিকানাধীন জমি দেওয়া হয়েছিল, এবং যার টাকা ছিল সে পাশাপাশি যত খুশি জমি কিনে নিতে পারত। যাই হোক, সব কিছু জানার পর শরৎকালে পাহম বাড়ি ফিরে এলো এবং জিনিসপত্র বিক্রি করা শুরু করল। তিনি তার জমি, বসত বাড়ি, গবাদি পশু সব লাভ সহ বিক্রি করে দিলেন। তিনি তার সামাজের কমিউনের সদস্যপদ ত্যাগ করলেন এবং বসন্তকাল পর্যন্ত অপেক্ষা করতে আরম্ভ করলেন। তার পরিবারকে নিয়ে নতুন বসতির উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। পাহম ও তার পরিবারের তাদের নতুন বাসস্থানে পৌঁছানোর সাথে সাথেই তিনি একটা বড় গ্রামের কমিউনে ভর্তি হলেন। সেখানে গ্রামের বয়োজ্যেষ্ঠদের সঙ্গে দেখা করলেন এবং প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করলেন। তাকে এবং তার ছেলেদের ব্যবহারের জন্য 5 ভাগ করে জমি দেওয়া হলো কমিউন থেকে। আসলে এটা রাশিয়ার গল্প। রাশিয়ার যে সময়ের যে ব্যবস্থা ছিল সেই নিয়েই লিও টলস্টয় লিখেছিলেন গল্পটা। যাই হোক, মোট কথা অনেক বেশি জমি, অনেক মানুষের সঙ্গে, মানে তার পুরনো মানুষদের ছেড়ে নতুন মানুষদের কাছে গিয়ে সে থাকতে শুরু করলো। 3 বছর ধরে অন্যের জমি ভাড়া নিয়ে জমিতে গম বুনে, ঋতুগুলো বেশ ভালো ছিল, ফসল ভালো হচ্ছিল, সে টাকা জমাতে শুরু করলো। সন্তুষ্ট চিত্তে সে হয়তো জীবন কাটিয়ে দিতে পারত, কিন্তু অন্যের জমি ভাড়া করতে করতে আর সে ভাড়া করার জন্য কাড়াকাড়ি করতে করতে সে ক্লান্ত হয়ে পড়ছিল। একদিন পথ চলতি এক ব্যবসায়ী তার ঘোড়ার জন্য খাবার কিনতে পাহমের বাড়িতে থামল। সে পাহমের সাথে চা পান করল, তাদের মধ্যে কথা হলো। ব্যবসায়ীটি বলল, সে এইমাত্র অনেক

বিনা পয়সায় সেখানে জমি পাওয়া যায়। পাহুন জায়গাটিতে কীভাবে যাওয়া যায় সেটা জানার জন্য খুব আগ্রহ প্রকাশ করল এবং ব্যবসায়ীটি চলে যাওয়ার সাথে সাথে সে নিজে সেখানে যাওয়ার প্রস্তুতি নিল। স্ত্রীকে বাড়ি দেখাশোনার দায়িত্বে রেখে সে যাত্রা শুরু করল। ব্যবসায়ীর পরামর্শ অনুযায়ী সে যেতে যেতে রাস্তায় কিছু উপহার টুপহার কিনল, তাদের জন্য চা, কিছু জামাকাপড়, অন্যান্য উপহারের সামগ্রী। তারপর প্রায় 300 মাইলের বেশি পথ পাড়ি দিয়ে সপ্তম দিনে এমন একটা জায়গায় পৌঁছল যেখানে বাশকিররা তাদের তাঁবু খাটিয়েছিল। সব কিছু ঠিক তেমনই, ঠিক যেমন ব্যবসায়ী বলেছিল। একটা নদীর ধারে ঘাসের জায়গা, পশমের চাদরে ঢাকা তাঁবু। জমিতে চাষ করে না তারা, তারা রুটিও খায় না, তাদের গরু ঘোড়াগুলো সেই ঘাসের জায়গাতে বেঁধে রাখা, ঘোড়ার বাচ্চাগুলো তাঁবুর পেছনে বেঁধে রাখা, ঘটকিগুলো দিনে দুবার তাঁবুর কাছে নিয়ে আসা হতো এবং ঘটকিদের দুধ দহন করে তার সেই দুধ থেকে কুমিস তৈরি করা হতো। মহিলারা কুমিস তৈরি করত, পনির বানাত, পুরুষরা চাপান করত, ভেড়ার মাংস খেত, বাঁশি বাজাত। এভাবেই তারা হাসিখুশি জীবনযাপন করত। পুরো গ্রীষ্মকাল জুড়েই তারা কোনো কাজ করার কথাই ভাবত না, তারা খুবই সরল সহজ জীবন, তারা রুশ ভাষাটাও জানত না, কিন্তু তারা যথেষ্ট ভালো স্বভাবের ছিল। পাহুনকে দেখা মাত্রই তারা তাঁবু থেকে বেরিয়ে এসে তাদের অতিথিদের চারপাশে জড়ো হলো। একজন দোভাষীকে আনা হলো এবং তিনি পাহুনের সঙ্গে তাদের কথাবার্তা বলবার জন্য ব্যবস্থা করে দিলেন। পাহুন বলল যে সে জমির ব্যাপারে কথাবার্তা বলতে এসেছে। বাসকিরটা খুব খুশি হলো। তারা পাহুনকে নিয়ে সবচেয়ে ভালো তাঁবুগুলোর একটিতে গেল। সেখানে গালচের ওপর রাখা নরম গদিতে তাকে বসতে দেওয়া হলো, চা কুমিস খেতে দেওয়া হলো, একটা ভেড়া জবাই করে তাকে খাওয়ার জন্য ভেড়ার মাংস নিয়ে আসা হলো। পাহুন তখন তার গাড়ি থেকে উপহার বের করে বাসকিরদের মধ্যে বিড়িয়ে দিলেন, চা দিলেন, বিভিন্ন জামা কাপড় দিলেন। বাসকিররা খুব আনন্দিত হলো। তারা নিজেদের মধ্যে অনেকক্ষণ কথা বলল, তারপর দোভাষীকে বলল যে, দোভাষী তখন বলল, আরে বাসকিররা আপনাকে বলতে চায় যে তারা আপনাকে পছন্দ করে, তারা অতিথিকে খুশি করতে এবং তার উপহারের প্রতিদান দিয়ে সাধ্যমতো কিছু করার জন্য ভাবছে। আপনি তাদের উপহার দিয়েছেন, এখন আপনি বলুন যে আপনি তাদের কোন জিনিসটায় সবচেয়ে বেশি পছন্দ করেন যেগুলো তারা আপনাকে উপহার দিতে পারবে। তখন পাহুন উত্তর দিল, এখানে আমার সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে এদের জমি। আহা, এই জমি, এত অনুর্বর জনাকীর্ণ জায়গায় আমরা থাকি আর এখানে যে এত জমি, ভালো জমি, এমন আমরা কোথাও দেখিনি। দোভাষী অনুবাদ করল। বাসকিররা কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা করলো। পাহুন বুঝতে পারছিল না তারা কি বলছে, কিন্তু দেখলো তারা খুবই চিৎকার করে হাসছে, কথা বলছে। তারপর তারা চুপ করে গেল, পাহুনের দিকে তাকিয়ে রইল। তখন দোভাষী বলল, তারা আপনাকে জানাতে চাইছে যে আপনার উপহারের বিনিময়ে তারা আপনার ইচ্ছে মতো জমি সানন্দে দেবেন, আপনাকে শুধু হাত দিয়ে দেখিয়ে দিতে হবে, আর যতটা আপনি দেখাবেন ততটাই আপনার হয়ে যাবে। বাসকিররা আবার কিছুক্ষণ কথা বলার পর তর্ক শুরু করল। পাহুন জিজ্ঞাসা করল, আচ্ছা ওরা কি নিয়ে তর্ক করছে? তখন দোভাষী বলল, তাদের মধ্যে কেউ কেউ মনে করে যে জমির বিষয় তাদের সর্দারের সঙ্গে কথা বলা উচিত এবং তার অনুপস্থিতিতে কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়। আবার অন্যরা মনে করে যে তার ফেরার জন্যে অপেক্ষা করার কোনো মানেই হয় না, এই নিয়ে ওদের গণ্ডগোল লেগেছে। বাসকিরা তখন তর্ক করছিল। তখন শিয়ালের লোমের বড় টুপি পরা এক ব্যক্তি সেখানে উপস্থিত হলেন। সবাই চুপ করে গেলে উঠে দাঁড়াল। দোভাষী বলল, ইনি স্বয়ং আমাদের প্রধান। পাহুন তক্ষুনি তার সেরা পোশাক এবং 5 পাউন্ড চা দিয়ে সর্দারকে দিল। সর্দার সেগুলো গ্রহণ করে সম্মানের আসনে বসলেন। বাসকিরদের সঙ্গে সঙ্গে তারা তাকে কিছু বলতে শুরু করল। সর্দার সবকিছু শুনলেন, হাত নেড়ে তাদের চুপ করতে ইশারা করলেন। পাহুনকে উদ্দেশ্য করে রুশ ভাষায় বললেন, বেশ তাই হোক, আপনার যে খুশি জমি সেটা আপনি নিয়ে নিন, আমাদের কাছে প্রচুর জমি আছে। আমি কি আমার ইচ্ছে মতো নিতে পারি? পাহুন বলল, এটাকে সুরক্ষিত করার জন্য আমাকে একটা দলিল জোগাড় করতে হবে, নইলে তো ওরা বলতে পারে যে এটা তোমার এবং পরে তো আবার কেড়েও নিতে পারে। তখন